0: গানটি শুনলেন গৌতম ঘোষালের কণ্ঠে। এই মুহূর্তে একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন আমাদের সাথে, তিনি কি বলছেন? নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি নিবেদিতা বলছি।
0: আচ্ছা, কোথা থেকে বলছেন?
1: শিলিগুড়ি থেকে বাবা।
0: আচ্ছা, শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলুন।
1: বললাম আমার তো 53 বছরের অভিজ্ঞতা,
0: হ্যাঁ
1: বড় পরিবার।
0: হ্যাঁ,
1: দেখলাম আমি ওই যে তোমার কাছে বলেছিলাম, তোমার ওই দেখে শিক্ষক দিবসে যে প্রথম গুরুদেব আমার মানে শিক্ষক এবং কলেজের প্রফেসর, আর পারিবারিক জীবনে আমার শিক্ষক মা ইমা সারদা দেবী। তো উনার কথা যে কারো দোষ দেখো না, এত বড় পরিবার, কত ঝামেলা, কত কিছু আছে, মানুষ তো দোষ করবেই। হ্যাঁ, তো ওইটা দেখি না দোষ, মা ঠিক আছে মানুষ দোষ করবে। আর আমাদের স্বভাব কি জানো, আমরা যখন জন্মে একটা ভার থাকে, সামনে সময় তোমার তো দোষ আর পিছনে আমার দোষ। আমি যখন হাঁটছি তখন তোমার দোষটাই দেখছি, আমার দোষ কিন্তু দেখছি না। তো কাজে ওইভাবে আর কি অ্যাভয়েড করি, একটু ভালোবাসা দিয়ে, একটু সবার সঙ্গে মিলেমিশে দিয়ে, একটু স্নেহ দিয়ে।
0: আসলে আমাদের সম্পদ কিন্তু এটাই, মানে জটিল, ধরুন আমাদের জীবন যে জটিল হচ্ছে, জটিল তো থাকছেই, থাকবেই, এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি তো বদলাবেই। যেটা মানে সব থেকে যেটা আসল কথা, সেটা হচ্ছে আর কেউ আমার সঙ্গে আছে কি না তা আমি তো জানি না, কিন্তু আমি আমার সঙ্গে আছি। এই যে আমি আমার সঙ্গে আছি, এবং আমার সঙ্গে আছে আমার বোধ, আমার আত্মমর্যাদা বোধ, আমার ভাবনা, এবং আমার চারপাশের মানুষ সম্পর্কে সচেতনতা, তো এই সব কিছু নিয়ে জীবন জটিল হলেই বা কি, আমি সাধারণভাবে চলতেই পারি যদি আমি সাধারণভাবে থাকতে চাই। চাওয়ার ইচ্ছেটাই, আপনার কি তাই মনে হয় যে চাওয়ার ইচ্ছেটাই?
1: হ্যাঁ একদম, তুমি আমার মনের কথা বলেছো, 1,00,000 টাকা বলেছো। বললাম না, খুব ছোট পরিবারের মেয়ে আমি, এত বড় পরিবারের মানে বিয়ে হয়েছে, আমার স্বামীর এই 9 জন ভাই বোন।
0: আচ্ছা,
1: বড় কত বড় সংসার। উনি মারা গেছেন তোমার এই জানুয়ারি মাসের 2 তারিখে, আমি এখনো আছি, এখনো সবাই সঙ্গে যোগাযোগ আছে, সবাই খেয়াল করে। আমি তো কিচ্ছু দিতে পারি না বাবা,
0: দরকার নেই তো, আপনি সহজ সম্পর্ক বজায় রেখেছেন সবার সঙ্গে, যে কথাটা বলা হচ্ছিল যে সহজ স্বাভাবিক রয়েছেন আপনি, আপনার তো আর কিছু দরকার নেই, আপনি তো জীবনকে এমনিই সহজ করে ফেলেছেন, কারণ আপনি সহজ সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন, জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন না।
1: আমার মনের কথা বলিয়ে দিয়েছে সুন্দরভাবে।
0: আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন।
1: নিবেদিতা, সিস্টার নিবেদিতা।
0: আচ্ছা, এবং আপনি বলছেন
1: আমার বয়স
0: না
1: 83 চলছে।
0: না না, সে ঠিক আছে, ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন আর কি? দেশবন্ধু পাড়া থেকে। আপনার মতামত খুব ভালো লাগলো, এভাবেই আমাদের সমৃদ্ধ করবেন, এবং এভাবেই আপনাদের এই যে সহজ ভাবে চলার শিক্ষা, সেটা আমাদের মানে আমাদের আগামী প্রজন্মের জন্যও কিন্তু সেটা পাথেয় হয়ে থাকবে, তারা কিন্তু অবশ্যই যারা

0: শুনছেন তারা কিন্তু এই শ্রোতা বন্ধুরা অবশ্যই এখান থেকে আপনার কাছ থেকে অনেক কিছু কিন্তু তারা শিখলেন। ধন্যবাদ আপনাকে,
1: তোমাকে অনেক স্নেহ ভালোবাসা, ভালো থেকো বাবা, ভালো থাকো,
0: আপনিও ভালো থাকবেন। আসলে জীবন তো সহজ, ওই যে রবি ঠাকুরের কথা আছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, কিন্তু আমরা সহজ সত্যর থেকে মাঝে মাঝেই কিন্তু দূরে চলে যাই, আমাদের জীবনে এসে যায় জটিল সত্য। এই মুহূর্তে যিনি আছেন তিনি কি বলছেন? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
2: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, বিষয়টা কি দিলেন?
0: আমাদের আজকের বিষয় হচ্ছে জটিল জীবনে সহজ স্বাভাবিক থাকবেন কিভাবে।
2: জটিল জীবনে সহজ স্বাভাবিক থাকবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। দেখুন, এই সহজ সরল থাকতে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা। সব সময় যদি আমরা নেগেটিভ চিন্তা ভাবনাটা করি তাহলে সহজ সরল জটিল এই জটিল জীবনটা আরো জটিল হয়ে পড়বে। আর একটা হচ্ছে মেডিটেশন, যেটাকে আমরা যোগাসন বা ধ্যান বলি, হ্যাঁ সেটাও কিন্তু আমাদের এই জটিল জীবনের পক্ষে ভীষণ ভীষণ ভাবে উপকারী। আসলে দেখুন, আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষ হ্যাঁ কোনো না কোনো সমস্যায় জর্জরিত, কিন্তু সেই সমস্যাটার যখন সমাধান আছে হ্যাঁ তখন সেই সমাধানটার কথা আগে ভাবতে হবে। সমস্যায় জর্জরিত হওয়ার আগে আমাদেরকে সেই হিসেবে পা ফেলতে হবে যাতে আমরা সমস্যাটাকে এড়িয়ে চলতে পারি। আসলে সমস্যায় ফেলা অনেক রকমের মানুষ আছেন, সমস্যায় যারা ফেলতে চান, তো তাদের ফাঁদে পা না দিয়ে আমরা যখন নিজেদের পথটাকে, ধরুন আমাদেরও তো একটা হৃদয় আছে, আমাদেরও তো একটা বোঝবার ক্ষমতা আছে যে কোনটা খারাপ কোনটা ভুল হ্যাঁ কোনটা সঠিক। তো অনেকেই দেখবেন পরচনায় পা দিয়ে হ্যাঁ জীবনটাকে জটিল করে তোলেন, আবার অনেকেই আছেন যারা দিনের শেষে যেটুকু রোজগার করেন সেটুকুতেই তাদের শান্তি।
0: সব থেকে আসল কথাটা আপনিই বলেছেন, আসলেই তাই, যে সহজ চলার শিক্ষা যেটা সাধারণ মানুষ যেভাবে চলেন তার মধ্যে হয়তো উচ্চ চিন্তা খুব মানে দরকার নেই, তারা তাদের মতো করে ভালো থাকতে শিখে গেছেন, এইটুকু দরকার।
2: ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। আর আর দিদি, এই যে বলে না যে ধরুন এই যে অতিরিক্ত যে জিনিসটা সব সেটা কিন্তু সবসময় খুব খারাপ। হ্যাঁ, যেটুকু আমরা পাবো সেটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। আর এই যে চাই চাই আরো চাই এর পিছনে দৌড়তে দৌড়তে যখন আমরা হাঁপিয়ে উঠবো তখন জীবনটা তো জটিল হতে বাধ্য। হ্যাঁ, সেই দৌড়টাকে থামাতে হবে। হ্যাঁ,
0: কোন জটিলতাগুলোকে আমরাই ডেকে আনছি, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ডেকে আনছি আমরাই।
2: কারণ যেহেতু শরীরটা আমাদের, তার প্রভাব যেহেতু আমার শরীরের উপর পড়ে, আমাকেই সেই কাজটা করতে হবে।
0: একদম একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ দিদি, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। কথায় কথায় কত কি না জানা হলো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
3: হ্যালো, নমস্কার দিদি ভাই। আবার চলে এলাম।
0: আমি বুঝতে পেরেছি, অম্বিকা দি।
3: হ্যাঁ একদম দিদি ভাই।
0: বলুন, আজকের বিষয় নিয়ে একটু বলুন।
3: হ্যাঁ, আজকের বিষয়টা একটু বলে দিন।
0: জটিল জীবনে সহজ স্বাভাবিক থাকবেন কিভাবে?
3: আচ্ছা, জটিল জীবনে হ্যাঁ সত্যি খুব সুন্দর বিষয়। দেখুন, জীবনে চলার পথটা কিন্তু সহজ নয়, কারণ সেখানে আঁকা বাঁকা, চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, হ্যাঁ সুখ দুঃখ সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা মানব জীবন। এবং সেখানে অনেক রকমের বাধা বিপত্তি আমাদের জীবনে কিন্তু আসে, কিন্তু সেই বাধা বিপত্তিকে কাটিয়ে হ্যাঁ মাথা এবং আপনার মনকে শান্ত রেখে যদি আমি সেই কঠিন সময়টা পার করতে পারি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার জীবনের আসল সুখ এবং শান্তি খুঁজে পাবেন। কারণ

0: হতাশা যদি আমরা হয়ে যাই বা যদি আমরা ভেঙে পড়ি, তাহলে কিন্তু আমাদের শারীরিক অবস্থা তো খারাপ হবে এবং মানসিক দিক থেকেও আমরা একেবারে দুর্বল হয়ে যাব। তাই যে
1: ভেঙে
0: কোনো
1: পড়া।
0: কঠিন,
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: ভেঙে পড়া চলবে না। যে কোনো কঠিন পরিস্থিতি এলে সেই পরিস্থিতিটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, হ্যাঁ, এবং ঈশ্বরের উপর একটা বিশ্বাস এবং ভরসা রাখতেই হবে যে হয়তো ঈশ্বর যা করছেন সেটা ভালোর জন্যই করছেন বা যা করবেন সেটাও ভালোর জন্যই করবেন। যেমন কিছুদিন আগে দিদি ভাই, মাস চারেক আগে আমাদের একটা বিরাট বড়, এটা বলেছি হয়তো, আমাদের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই মুহূর্তে মানে আমাদের বেঁচে ফিরে আসার কথাই ছিল না, কিন্তু ঈশ্বরের অশেষ করুণা এবং অনেক মানুষের ভালোবাসায় আশীর্বাদে আমরা ফিরে এসেছি। তো সেই মুহূর্তে যখন আমি
1: পরিস্থিতিটা
0: হসপিটালে
1: জটিল
0: গিয়ে,
1: ছিল, এখন অনেকটা সেটা স্বাভাবিক হয়ে গেছে আর কি।
0: একদম
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এইভাবেই হয় আর কি। মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: পরিস্থিতি
0: ভেঙে
1: তো
0: পড়লে
1: জীবনে
0: কিছু
1: আসবেই,
0: চলবে না।
1: জটিল পরিস্থিতি,
0: হ্যাঁ,
1: সেটাকে ওভারকাম করতে
0: চলার
1: হবে।
0: পথে, হ্যাঁ, চলার পথে বারবার হোঁচট খাবো, পড়ে যাব, কিন্তু আমাকে নিজেই আবার উঠে দাঁড়াতে হবে,
1: এবং পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে।
0: সামাল দিতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: একদমই,
1: অনেক অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, ভালো থাকবে।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে এসে গেছে জল শহর থেকে মধুমিতা।
2: একদম দিদি, সুপ্রভাত, কেমন আছো?
1: হ্যাঁ, ভালো আছি। আর বলো, তোমার আসতে কোনো অসুবিধে
2: না,
1: হয়নি তো?
2: আসতে অসুবিধা হয়নি, তবে শরীরটা আজকে একটু খারাপ রয়েছে।
1: আচ্ছা,
2: যাই হোক, সব মিলে মিশিয়েই আর কি চলছি, চলতে তো হবেই, যেটা
1: হ্যাঁ
2: একদম টপিকটার সঙ্গে মিলে গেছে,
1: আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা
2: শ্রোতা
1: বন্ধু
2: বন্ধু
1: রয়েছেন
2: আছেন।
1: কিন্তু।
2: হ্যাঁ
1: হ্যাঁ, আমরা একটু শুনে নিই। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমার মনে হচ্ছে ওনার লেভেলটা মনে হয় বাড়ানো আছে রেডিওর, কেমন
1: হ্যাঁ,
2: আছে
1: আপনি
2: সেটা
1: একটু কমিয়ে নিতে পারেন, লেভেলটা একটু কমিয়ে নিন, এবার কথা বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওনার কোথাও একটা অসুবিধে হচ্ছে।
2: হচ্ছে,
1: হ্যাঁ ঠিক আছে, বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
2: বিচ্ছিন্ন
1: আমরা,
2: হয়েছে।
1: আপনি পরে চেষ্টা করুন, আমরা কথা
2: আচ্ছা,
1: বলবো। হ্যাঁ, এবার বলো। আমরা আজ বেশ জটিল জটিল ব্যাপারে আছি, জটিল
2: হ্যাঁ,
1: ব্যাপারকে সহজ করব।
2: সহজ করব।
1: হ্যাঁ,
2: হ্যাঁ
1: জটিল জীবনে সহজ স্বাভাবিক থাকবে কিভাবে, তোমার
2: হ্যাঁ
1: কি মনে হয়?
2: আমার মনে হয় দিদি, জীবনের রাস্তাটাই তো জটিল, এই আসা যাওয়া বলো, ওঠা নামা, সব ক্ষেত্রেই একটা, সব কিছুর মধ্যেই একটা রিলেশন রয়েছে। আর জীবনের রাস্তাটা যেহেতু জটিল, সবসময় আমরা সেটাকে জটিলভাবে নেব না, মানে পজিটিভ, একদম প্রতিকূল জিনিসটাকেও অনুকূলে রাখবো,
1: হুম
2: প্রতিকূল জিনিসটাকেও আমরা অনুকূলে রাখবো বা ভাবার চেষ্টা করব
1: হুম
2: যে জীবনটা হয়তো জটিলই, কিন্তু সেই জটিলটাকে জটিলভাবে না নিয়ে,
1: হুম
2: যেমন ধরো আজ আমার শরীরের অবস্থাটা বিশেষ খুব একটা ভালো নয়,
1: হুম হুম
2: এটা একটা কিন্তু আমার ক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি,
1: হ্যাঁ
2: কিন্তু সেক্ষেত্রেও মনটাকে বশে করে আর কি, মনটাকে কাবু করে শরীরের সঙ্গে মিশিয়ে, না ঠিক আছে, আমি এই পরিস্থিতিতেও আমাকে কাজটা করতে হবে
1: মানে
2: বা
1: মনকে
2: করব,
1: শক্ত করে
2: মনটাকে শক্ত করে চলতে
1: শক্ত করে
2: হবে,
1: চলতে হবে, যেটা
2: একদম,
1: বলতে চাচ্ছ।
2: হ্যাঁ এটাই
1: আর
2: বলতে
1: ধরো
2: চাচ্ছি।
1: মানে আমাদের যেটা হয় যে
2: হ্যাঁ
1: মানে জীবন যখন জটিল, ধরো
2: হুম হুম
1: চলতে ফিরতে এখন তো আগের মতো জীবন অত সিম্পল নেই, সাধারণ নেই,
2: একদম একদম,
1: এখন আমাদের প্রত্যেক মুহূর্তে একদম ছোট থেকে বড় সবার জীবনে ধরো ওই,
2: ওঠানামা
1: হ্যাঁ,
2: রয়েছে।
1: ওঠানামা রয়েছে। ধরো জীবন যেহেতু একটু জটিল হয়ে গেছে,
2: হুম হুম
1: আমাদের কাজকর্মগুলো বেড়ে গেছে, দ্রুততা বেড়েছে,
2: হুম হুম
1: তার
2: হুম
1: সঙ্গে সঙ্গে যেগুলো আসে
2: হুম
1: অবসাদ,
2: একদম,
1: দুশ্চিন্তা,
2: হ্যাঁ হ্যাঁ,
1: মানে এগুলো তো তার পাশে পাশে আসছে।
2: পাশাপাশি রয়েছে,
1: হ্যাঁ, তো
2: হ্যাঁ
1: এই জায়গাগুলো থেকে আমরা বেরোতে চাইছি,
2: বেরোতে
1: ধরো
2: চাইছি,
1: যেগুলো আমাদের প্রায় প্রত্যেকের জীবন,
2: হ্যাঁ
1: যেমন ছোটদের জীবনে এখন
2: হুম
1: তাদের জীবনেও তাড়া আছে,
2: হুম হুম
1: আমাদের জীবন যারা আমরা একই সঙ্গে মানে ঘরকন্না প্লাস কাজের জায়গা সামাল দিচ্ছি,
2: হুম হুম হুম
1: তারপরে আমাদের পরিবারে যারা আছেন
2: হুম
1: তারা ধরো আরেক রকম ভাবে, কেউ মানে কেউ এই জায়গাগুলোকে ওভারকাম করার চেষ্টা করছেন,
2: হ্যাঁ
1: অতিক্রম করার চেষ্টা করছেন,
2: হ্যাঁ
1: কিন্তু উত্তরণের পথটা খুঁজে পাবো কি করে? আরো একজন রয়েছেন, তিনি কি
2: হ্যাঁ হ্যাঁ
1: বলছেন?

0: নমস্কার।
1: নমস্কার। এখানেও যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন,
0: কিছু একটা সমস্যা হয়েছে,
1: সমস্যা হচ্ছে।
0: আপনি আবার চেষ্টা করুন।
1: তো আমার মনে হয় দিদি, এভাবেই এগিয়ে চলতে হবে আমাদের। কারণ দেখো, ছোট বাচ্চারা যারা রয়েছে, তাদের এই পড়াশুনোর পাশাপাশি তাদের খেলাধুলো বলো, যাবতীয় জিনিসে বা যাবতীয় জায়গায় কিন্তু একটা প্রতিবন্ধকতা রয়েছে, জটিলতা রয়েছে। কিন্তু সেই জটিলতাগুলোকে ওভারকাম করে আমাদের এগিয়ে চলতে হবে।
0: হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের ওই শ্রোতা বন্ধুই বারে বারে চেষ্টা করছেন। নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন, আমরা জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন দড়ি টানাটানি করছি দিদি ভাই। মানে এই ট্যাগ অফ ওয়ার, মানে কে কোন দিকে দড়ি টেনে কতটা যাব, কে কতটা আসতে পারবে, এই জায়গাটা থেকে আমি মানে নিজেকে ভাবছি যে আমরা এই শেষ সময় দড়ি টানাটানির মধ্যে যে যতটা এগিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে আমার দিনগত প্রাপক্ষয় দিদি ভাই।
0: সেটা তো হলো, কিন্তু তার থেকে ধরুন জীবন তো জটিল, কাজী ধরুন ওইগুলো যেটা হলো, এবার তার থেকে সহজ থাকবেন কি করে? ধরুন জটিলতা আসছে, সেটাকে আপনি সরল ভাবে আনবেন কি করে, মানে আপনি সহজ হবেন কি করে?
2: দেখেন, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে সান্নিধ্যে থাকতে হবে, এবং মানে নিজের ভালোবাসার জন্য মা বাবাকে সঙ্গে রাখতে হবে, তাদেরকে তাদের যত সহানুভূতিটা আমাকে তাদেরকে নিয়ে চলতে হবে, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা থাকলেই তবেই কিন্তু আমি আপনার মানে ভালো থাকতে পারবো এবং আপনাদের সান্নিধ্যে আসতে পারবো দিদি ভাই। এবং মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, আর নিয়ে আমি মানে ভালো থাকবো, ভালো খাবো, এইটা ভাবলে
0: সুখে থাকার সংজ্ঞাটা আসলে আলাদা।
1: হ্যাঁ,
0: মানে সুখ বলতে আমরা যেটাকে বলি, সুখে থাকার সংজ্ঞাটা আসলে আলাদা। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আসলে এই যে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কিন্তু অন্য কারোর গড়া নয়, আমরা নিজেরাই
1: গড়ছি,
0: নিজেকে জটিল করে তুলছি।
2: ঠিক তাই, আমরা নিজেরা নিজেদেরটাকে গড়ে তুলি, হ্যাঁ, এবং জটিল করে তুলি। এই কারণে পার্শ্ববর্তী মানে যে লোকজন থাকে তাদের সাথে আমি যদি কথা না বলি, তাদের সাথে বিবাদ করে রাখি, তাহলে কিন্তু আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না এবং ভালো জায়গায় যেতে পারবো না।
0: একদম একদম, অনেক অনেক অনেক ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ,
2: এবং পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার।
0: হ্যাঁ,
1: একদম বুঝেছি আমরা,
0: মানে আপনাদের সঙ্গে আমাদের সেই
1: সেতু বন্ধনটা এতটাই সুন্দর।
2: দেখুন দিদি ভাই, একটা কথা লাস্ট বলি, সেটা হচ্ছে আপনারা হচ্ছেন আমাদের শিক্ষক, এবং এই শিক্ষার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মাস্টারমশাইরাই সেটা ধরিয়ে দেবেন।
0: সেরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা পরস্পর কিন্তু আমাদের দেখবেন, আপনাদের সঙ্গে থেকে আমরা সমৃদ্ধ হই, আপনারাও আমাদের সমৃদ্ধ করেন।
1: একদম তাই,
2: বন্ধুর মতন আচরণ হলেই সবকিছু জানতে পারা যাবে,
0: একদম,
2: এবং শিখতে পারা যাবে।
0: হ্যাঁ,
2: এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনিও খুব ভালো থাকবেন,
0: ধন্যবাদ,
1: শুনতে থাকুন, সঙ্গে থাকুন।
0: দেখো, সমস্যাগুলো আমরাই তৈরি করি, অথচ সমস্যাগুলো যদি আমরাই তৈরি করি, হিসেব মতো সমাধান করার
1: আমাদেরই দায়িত্ব,
0: আমাদেরই বর্তায়। কাজেই অনাবশ্যক জীবনকে জটিল না করে একটু সহজভাবে থাকার চেষ্টাটা করতে হবে, যে খুব বেশি কিছু না হলেও জীবনে খুব বেশি কিছু আসে যায় না, মানে সহজ থাকার শিক্ষাটা, তাই না? তো কথা তো চলছে, মানে গান শুনি।
1: হ্যাঁ একদম।

0: আমাদের জীবন জটিল হলেও আমাদের সবসময় তাকে সহজ করে এগিয়ে চলতে হবে। শুনে নেব শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাপানি থেকে বলছি, প্রফুল্ল কুমার সিংহ।
0: হ্যাঁ হ্যাঁ বলুন প্রফুল্লবাবু।
1: এই অনুষ্ঠানটা তো শুনতেছি,
0: হ্যাঁ
1: জীবনে জটিল মানে জটিল যে সমস্যাগুলো আছে আমাদের,
0: হুম, তার থেকে আমরা
1: এগুলো
0: নিজেকে উত্তরণ
1: এগুলো
0: করব
1: বেরিয়ে
0: কি
1: আসা
0: করে?
1: যায়।
0: হুম হুম হুম
1: আসলে সমস্যাটা আমরা যদি নিজেই তৈরি করি,
0: হুম
1: তাহলে সমস্যাটা থেকে বেরিয়ে আসা যাবে না।
0: হুম হুম
1: যে কোনো অধিক চিন্তা ধারা করা যাবে না।
0: হুম
1: মানে ধরুন, এই যে কোনো কাজের ক্ষেত্রে
0: হুম
1: যেটুকু তুমি করতে পারবে সেটুটুকে যাও। অসুখ বিসুখ কেন লাগবে, ওটা থেকে একটু আলাদা পথ।
0: হ্যাঁ
1: কেন, যেগুলো যে আমাদের কাজের ক্ষেত্রে
0: হুম
1: জটিল সমস্যাগুলো হয়ে যাচ্ছে মাঝে মাঝে,
0: হুম হুম
1: সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে নিজে নিজে।
0: সহজভাবে নিতে হবে সবকিছুকে।
1: হ্যাঁ, তো আমার ক্ষেত্রে আমি বলি, আমি কোনো সময় ওই আমার তো ওই তিনটা ধারা,
0: হুম
1: কারো সঙ্গে আমি শেয়ারে কাজ করব না,
0: হুম হুম
1: কারো আমি দায়িত্ব নিব না,
0: হুম
1: আমি নিজেকে নিজে সামলাতে হবে।
0: হুম
1: এইটাই, নিজেকে যদি নিজে বোঝা যায়
0: হুম
1: তাহলে সেটা সঠিকভাবে যাওয়া যাবে।
0: একদম
1: হয়তো কারোর সঙ্গে শেয়ারে কাজ করলাম, সেখানে ফেঁসে গেলাম,
0: হ্যাঁ
1: এটাও হয় মাঝে মাঝে। অনেকজন এইভাবে চলতেছে তাদের জীবনের পথ। হয়তো অধিক চাহিদা আমার,
0: হুম
1: এই কাজটা করব, ওইটা নেব, এটা নেব, তাহলে কিন্তু ফেঁসে যাবে। মানে তুমি যতটুকু তোমার সম্বল
0: হুম
1: সেইভাবে তুমি তোমাকে চলতে হবে, আর নিশ্চয় তুমি কর্ম করে যা ফল তুমি পাবে।
0: একদম তাই,
1: হ্যাঁ,
0: সত্যি একদম ঠিক বলেছেন। আমরা যদি ঠিকভাবে এগিয়ে যাই, ঠিক পথে চলি, সহজভাবে চলি, তাহলে আমাদের আগামী জীবনটাও কিন্তু সহজ সরল হবে।
1: আমি তো ওইভাবে চলি, কারণ আমার নীতি আদর্শটাই হচ্ছে আমি কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাব না।
0: একদম
1: হ্যাঁ, কারো আমি দায়িত্ব নিব না,
0: হ্যাঁ
1: আমি কারোর সঙ্গে শেয়ারে কাজ করব না। হ্যাঁ, এইসব নিয়ে আমি এখন চলি বর্তমানে। আমি তো কৃষক মানুষ,
0: হুম হুম হুম
1: যেভাবে কাজটা করার দরকার, যেরকম এখন বৃষ্টি নাই,
0: হুম হুম
1: এখন যদি ঝুঁকিপূর্ণ ভাবে যদি আমি শাক সবজি যদি ফেলে যায় জমিতে, তাহলে আমার তো জটিল সমস্যা আসবেই।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: আমাকে কাল

0: তাকে চিনতে হবে, আমার কাল কিভাবে যাচ্ছে, এই সময়টাকে চিনতে হবে, সময় নির্দিষ্ট করতে হবে। এইভাবে চলা প্রত্যেকটা মানুষের দরকার, হ্যাঁ, তাহলে সমস্যা আসবে না। আর সমাধান বের করতে গেলে ওই একাই সমাধান হবে না, যদি নিজের আত্মীয় স্বজন থাকে তার কাছে পরামর্শ নিতে হবে যে আমি এই কাজটা করে ফেলছি, কিভাবে আমি সেখান থেকে বেরিয়ে আসবো, একটু বুদ্ধি পরামর্শ নিতে হবে বয়স্ক লোকের কাছে। আমি সেটাই করি আসলে।
1: একদম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের জীবনের জটিল পরিস্থিতিতে আমাদের সবসময় শান্ত থাকতে হবে। আমার এটাই মনে হয় যে শান্ত থাকলে আমরা অনেক কিছুকেই পেরিয়ে আসতে পারবো, অনেক জটিল পরিস্থিতিকে সহজভাবে নিতে পারবো। শুনে নেই আরও একটি গান।

কিছু কথায় কিছু গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
0: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
0: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রবি কিরণে। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে একসময় ধারণা ছিল যে ভারতীয় উচ্চসঙ্গীতের সঙ্গে এই সঙ্গীতের কোনো যোগ নেই, কিংবা রবীন্দ্রনাথ নাকি উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে অজ্ঞ ছিলেন। শান্তিদেব ঘোষ প্রমুখ গুণী এবং বিদ্বজ্জন তাদের মূল্যবান আলোচনার মধ্য দিয়ে দেখিয়েছেন এই ধারণা আদৌ সত্য নয়, বরং একটু চেষ্টা করলে সহজেই শোনানো যায় বা দেখানো যায়। প্রায়শই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের ভিত্তির উপরেই রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথ জীবনের শেষ পর্বে যে কথা বলেছিলেন এই প্রসঙ্গে তা স্মরণযোগ্য। আমি বলব, আমি কাউকে জানি না, কাউকে মানি না। আমরা যা কিছু সৃষ্টি করি না কেন, তার মধ্যে ভারতীয় ধারা আপনিই থেকে যাবে। আমাদের সেই আত্মা, সেই ভারতীয় প্রকৃতি তেমনি আছে যেমন পূর্বতনকালে কীর্তন গানে বাউলে ছিল। সেই রকম আজ যদি বাঙালি আপনাকে সঙ্গীতে চিত্রকলায় প্রকাশ করতে ইচ্ছা করে, সেই প্রকৃতিকে লঙ্ঘন করতে পারবে না। যদি একমাত্র লক্ষ্য থাকে যা কিছু করবে নিজেকে মুক্ত করে, নকল করে নয়। এই উক্তির মধ্যে অবশ্য তার বহুদিনের সাধনা এবং অভিজ্ঞতার পরিচয় রয়েছে, কিন্তু একথা সুনিশ্চিতভাবেই বলা যায়, নিজেকে মুক্ত করার প্রবণতাই নকল করা থেকে দূরে রেখে তাকে নতুন সৃষ্টির কাজে সাহায্য করেছে। শুনে নেব রবীন্দ্রসঙ্গীত।

যে কোনো শিল্পীকে শিক্ষা গ্রহণ করতে হয় সৃষ্টি করার আগে। সঙ্গীত বা শিল্পের দুটি দিক, ব্যবহারিক এবং ঔপপত্তিক। পরিপূর্ণ সৃষ্টির ক্ষেত্রে এই দুয়ের জ্ঞান আবশ্যক। রবীন্দ্রনাথ একে অন্যভাবে বলেছেন কলা কৌশল। বলা বাহুল্য, রবীন্দ্রনাথকেও এই শিক্ষা নিতে হয়েছে। প্রথম গীতিনাট্য এই শিক্ষা পর্বেরই উৎসার। এই সময় রবীন্দ্রনাথের চোখের সামনে সঙ্গীতের যে সব দৃষ্টান্ত ছিল অথবা যা তার শিক্ষার এবং অভিজ্ঞতার মধ্যে ছিল, কোনো না কোনোভাবে সেই সব আদর্শের অনুসরণে তিনি এই পর্বের গানগুলি রচনা করেছেন। এই জন্য বলা হয়েছে বাল্মীকি প্রতিভার যুগ শিক্ষানবিশীর যুগ। বাল্মীকি প্রতিভার গানের সুর সৃষ্টির আলোচনা প্রসঙ্গে প্রথমে বলা যায়, এই গীতিনাট্যে তিনি প্রায় ২৭টি রাগ রাগিনীর ব্যবহার করেছেন। এর মধ্যে ৮টির মতো মিশ্র রাগের পরিচয় পাওয়া যায়।

বাল্মীকি পোথিবার গানগুলি একটু নজর করলে দেখা যায় সহেনা সহেনা কাঁদে গানটি সিন্ধু কাফির ওপর, এনেছি মোরা এনেছি মিশ্র ঝিঝিটির ওপর, আজকে তবে মিলে কাফি এক ডোরে বাঁধা খাম্বাজ রাগের ওপর। এখন করব কি বল পিলু, শোন তোরা তবে শোন ঝিঝিট। এবার দ্বিতীয় দিশে চোখ দেখলে দেখা যায় রাঙা পদ পদ্ম যুগে পাগেশ্রীর ওপর, আরে কি এত ভাবনা পরজ, শোন তোরা শোন দেওগিরি। সবগুলি গানই উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ রাগিনীর ওপর প্রতিষ্ঠিত রয়েছে, কোনো বিশেষ আদর্শ অনুসরণে অধিকাংশ সুরারোপ করা হয়েছে। গানগুলি রাগ রাগিনীতে রচিত হলেও নাটকের প্রয়োজনে সেগুলি কিন্তু নতুনভাবে ব্যবহার করা হয়েছে। খুব সম্ভবত রবীন্দ্রনাথ এই গানগুলি গীতিনাট্য রচনা করার সময় এর সঙ্গে রাগরাগিনীগুলির সঙ্গে পরিচিত ছিলেন এবং সেই জন্য সেগুলিকে কাজে লাগিয়েছেন। এখানে উল্লেখ করার প্রয়োজন বোধ হয় যতীন্দ্রনাথের মানময়ী এবং বসন্ত উৎসবে, বিশেষ করে মানময়ীতে যতগুলি রাগরাগিনীর ব্যবহার করা হয়েছে তার সবগুলি বাল্মীকি প্রতিভায় ব্যবহৃত হয়েছিল।

গীতিনাট্যের গায়ন পদ্ধতির মূল হল প্রথাগত। গানগুলি যেহেতু অভিনয়ের ঢঙে গাইতে হয়, সেই জন্য গায়ন পদ্ধতির ব্যতিক্রম করে, অর্থাৎ গানগুলি বিনা তালে কিংবা ভাঙা তালে গাওয়া দরকার। সাধারণ নিয়মে গানে তালের অনুশাসন মানতে হয়, তা সে উচ্চাঙ্গ সঙ্গীতই হোক কিংবা লোকসঙ্গীতই হোক। এদিক থেকে গানের সঙ্গে কবিতার বেশ মিল রয়েছে। কবিতার ছন্দ বা গানের তাল যেভাবেই দেখা যাক না কেন, এমন এক শৃঙ্খলা যার চারপাশে সুরকে ঘুরে বেড়াতে হয়, সম্পূর্ণভাবে বিচরণের স্বাধীনতা থাকে না। রবীন্দ্রনাথ প্রসঙ্গান্তরে বলেছেন, গায়কের মুক্তি বা কৃতিত্ব ওই শৃঙ্খলাকে স্বীকার করার মধ্যে, অবহেলা করার মধ্যে নয়। বলা বাহুল্য, তা একক সঙ্গীতের পরিবেশনের পক্ষে প্রযোজ্য। বস্তুত অভিনয়ের কথা স্মরণ করে লয়ের তারতম্য অনুসারে গীতিনাট্যের গানগুলি ভাগ করা যায়। যেমন প্রথম দৃশ্যে সহেনা সহেনা কাঁদে পড়ান, আহ বেঁচেছি এখন, আজকে তবে মিলে সবে। দ্বিতীয় দৃশ্যে দেখো হে ঠাকুর নিয়ে আয় কৃপাণ, কি দোষে বাঁধিলি আমায়। এই গানগুলি মূলত বিনা তালে, ভাঙা তালে বা অনিয়মিত তালে গাওয়া হয়।

গীতিনাট্যে সংলাপের ভূমিকা নেয় সঙ্গীত। সাধারণ অভিনয়ের সব রীতি তার মধ্যে বজায় রাখতে হয়, শুধু নাট্য বিষয়টি গানের বা সুরের মধ্য দিয়ে অভিব্যক্ত হয়। গীতিনাট্য রচনা করতে গিয়ে সঙ্গীতকে কিভাবে তিনি গীতিনাট্যের কাজে লাগিয়েছেন রবীন্দ্রনাথ তা নিজেই ব্যাখ্যা করেছেন। বলেছেন, ভাবিয়াছিলাম এই মত অনুসারে আঁকা গোড়া সুর করিয়া নানা ভাবকে গানের ভিতর দিয়া প্রকাশ করিয়া অভিনয় করিয়া চলিয়ে গেলে চলবে না কেন। অতঃপর তিনি কথকতার প্রসঙ্গ তুলেছেন এবং অনতিপরেই মূল কথাটি বলেছেন, ছন্দ হিসেবে অমিত্রাক্ষর ছন্দ যেমন, গান হিসেবেও সেই রূপ। ইহাতে তালের কড়াকড় বাঁধন নাই, একটা লয়ের মাত্রা আছে। ইহার একমাত্র উদ্দেশ্য কথার ভিতরকার ভাবাবেগকে পরিস্ফুট করিয়া তোলা, কোনো রাগিনী বা তালকে বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে। ভাবাবেগকে পরিস্ফুট করে তুলতে সঙ্গীতের ক্ষমতা কতখানি বা

নৃত্যনাট্যের অভিনয়ের লক্ষ্য কী তা নানা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছেন। আমরা যখন রোদন করি তখন দুটি পাশাপাশি সুরের মধ্যে অতি অল্প ব্যবধান থাকে, স্বরগুলি কোমল সুরের উপর দিয়ে গড়িয়ে যায়, সুর বিলম্বিত হয়ে ওঠে, তার বিপরীত হাসি, হাসিতে কোমল সুর তো লাগেই না, উপরন্তু তালে রীতিমতো ঝোঁক লাগে। তুলনা দিয়ে তিনি বলেছেন, দুঃখের রাগিনী দুঃখের রাত্রির মতো ধীরে ধীরে চলে, আর সুখের রাগিনী হচ্ছে দিনের মতো দ্রুত পদক্ষেপে চলে।

তিনি আরও বলেছেন, দ্রুত তাল হচ্ছে সুখের ভাব প্রকাশের অঙ্গ। ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালেরও পরিবর্তন ঘটে। এরই সূত্র ধরে গীতিনাট্য সম্পর্কে তার বক্তব্যের সারমর্ম উল্লেখযোগ্য। তার অভিমত এই যে, গীতিনাট্য আগাগোড়া সুরে অভিনয় করতে হয় বলে স্থান বিশেষে তাল থাকা দরকার, তা না হলে অভিনয়ের স্ফূর্তি বা পূর্ণ প্রকাশ সম্ভব নয়। এই আলোচনা অনুসরণে গীতিনাট্যের গায়ন পদ্ধতির আলোচনা বিধেয় বলা বাহুল্য, রবীন্দ্রনাথের গীতিনাট্যগুলি এই রীতিরই অনুসারী। ১৯ শতকের অন্যান্য পূর্ণাঙ্গ গীতিনাট্যে কীভাবে পরিবেশন করা হতো তা ঠিক জানার উপায় নেই।

তাই রবীন্দ্র গীতিনাট্যগুলি অভিনীত হতো অবশ্য জানা যায়। রবীন্দ্রনাথ প্রসঙ্গান্তরে বলেছেন, গায়কের মুক্তি বা কৃতিত্ব এই শৃঙ্খলাকে স্বীকার করার মধ্যে, অবহেলা করার মধ্যে নয়। এভাবেই দেখা যায়, এমন শৃঙ্খলা যার চারপাশে সুরকে ঘুরে বেড়াতে হয়, সম্পূর্ণভাবে বিচরণের স্বাধীনতা থাকে না। আজ রবি কিরণে অনুষ্ঠানটি এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি, স্টুডিওর ঘড়িতে সময় বেলা 12টা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, শুনুন একটি বিশেষ সাহিত্য অনুষ্ঠান, কৃষ্টি এবং সৃষ্টি। এই অনুষ্ঠানটির প্রযোজনায় সুবীর দাশগুপ্ত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
2: নিজের সৃষ্টিকে বইয়ের আকারে প্রকাশ করতে চান? পাশে আছে তো বলাকা প্রকাশনী। এছাড়াও বলাকা প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারেন নানা স্বাদের নানা ধরনের বই। যোগাযোগ নম্বর 8777760062। নাম্বারটি আবার বলছি, 8777760062।
3: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
4: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
3: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
4: 9749088189।
3: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
4: ফোন নাম্বারটি আরো একবার, 9749088189।

0: নন্দনের কলমে পড়ুন গল্প সংকলন হলুদ পাতা সবুজ পাতা এবং আলো আঁধারের গল্প, দুটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশনী থেকে। যোগাযোগ 9831732493। আবার বলছি 9831732493।
1: সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি। অন্তর মম বিকশিত করো অন্তর।

0: করতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। আমাদের জীবনের প্রতিটা অধ্যায় জুড়ে আছেন তিনি, আমাদের জীবনের নানা ওঠা পড়ায়, ভাঙা গড়ায়, সুখ দুঃখে, হাসি কান্নায় তিনি আছেন, ছিলেন এবং চিরকাল থাকবেন। সেই প্রাণের ঠাকুর রবি ঠাকুরের একটি গানের পংক্তি দিয়ে শুরু করলাম আজকের সাহিত্যের আসর, কৃষ্টি ও সৃষ্টি। আজ আমাদের এই আসরে যে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখিকা শ্রীমতী জয়তি দত্ত ও শ্রীমতী শাহানা নন্দন, আর সঙ্গে রয়েছি আমি তমালি মুখার্জি চৌধুরী। জয়তিদি, আপনাকে আমাদের সাহিত্যের আসরে অনেক স্বাগত জানাই।
1: ধন্যবাদ তমালি, নমস্কার জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের।
0: শাহানাদি, আপনাকেও আমাদের এই সাহিত্যের আসরে অনেক স্বাগত।
2: ধন্যবাদ তমালি, নমস্কার জানাবো সমস্ত শ্রোতা বন্ধুদের যারা আজ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। একই সঙ্গে তমালিকে জানাবো আমার আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
0: এবার আমি প্রথমেই চলে যাব জয়তিদির কাছে। জয়তিদি, আপনার কাছে আমি জানতে চাইব কবিতা না গল্প কোনটা আপনার মনের বেশি কাছাকাছি?
1: কবিতা গল্প দুটোই আমার খুব পছন্দের জিনিস, দুটোর অনুভূতি সম্পূর্ণভাবে আলাদা বলে আমি মনে করি। কবিতা যেমন খুব গভীরভাবে মনকে স্পর্শ করে, তেমনি গল্পের চরিত্ররাও বিভিন্ন সময় এবং পরিস্থিতিকে আমাদের মনের আঙিনায় তুলে ধরে। তাই বলবো কবিতা যদি হয় হৃদয়ের স্পন্দন, গল্প তবে আমাদের মনের স্মৃতিকথা।
0: একদমই দিদি, গল্প কবিতার সারমর্মকে খুব সুন্দরভাবে আপনি আমাদের কাছে ব্যাখ্যা করলেন, বাহ খুব ভালো লাগলো। এবার আমি যাব শাহানাদির কাছে। দিদি, আপনার থেকে জানতে চাইব জীবনে প্রথম কবে কলম ধরেছিলেন মনে আছে কিছু? সেটা কি গল্প না কবিতা ছিল?
2: হ্যাঁ তমালি, তোমার প্রশ্নের উত্তরটা আজকে দেওয়া আমার পক্ষে বেশ কঠিন। তার কারণ হচ্ছে আমার প্রথম লেখা কি ছিল এখন আমি প্রায় ভুলতেই বসেছি, এখন এই মুহূর্তে রিকল করা প্রায় ইম্পসিবল বলা চলে। তবু আমি এই মুহূর্তে একটু আবছা ভেবে দেখলাম যে ছোটবেলায় আমি খুব গল্প শুনতে ভালোবাসতাম। আমার ছোট মামা, বড় মামা, আমার দাদু সবাই খুব গল্প বলতেন এবং সেগুলো বেশিরভাগই ছিল ভূতের গল্প, রহস্য গল্প, অর্থাৎ কিশোর কিশোরী মনস্ক গল্প। আর ছোটবেলায় প্রচুর কমিক্স বই পড়তাম এবং সাপ্তাহিক, পাক্ষিক ইত্যাদি বিভিন্ন ধরনের পত্রিকা আমি পড়তাম, যেমন আনন্দমেলা, তারপরে কিশোর ভারতী, এই সমস্ত পড়তাম। তো সেই সব পড়ে মনের ভেতরে যা হয় ওই বয়সে, মানে স্কুল জীবনের প্রথম দিকটায় এবং পরের দিকটায় অনেক কল্পনার ছবি আমরা মনের মধ্যে আঁকি, তো সেইগুলোই আমি একটা ফুলস্কেপ খাতায় লিখে ফেলতাম। তো আমার মনে আছে এরকমই একটি গল্প আমি শুনে লিখেছিলাম, যে গল্পে চার বন্ধু কোথাও বেড়াতে গিয়েছিল এবং তাদের বাংলোতে যে মেড সার্ভেন্ট ছিল সে হচ্ছে আসলে একটি প্রেত এবং সে একটা বিভৎস চেহারা নিয়ে তাদের সামনে এসে দাঁড়াতো। তো সেটা একটা বিভৎস গা ছমছমে বর্ণনা ছিল, যেটা আমি আমার লেখায় খুব একটা ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু যা শুনেছিলাম সেগুলোই লিখে ফেলতাম আমি আমার খাতায়। এরকম ছোট ছোট কবিতাও লিখতাম, যেমন স্কুল ম্যাগাজিনে অনেকবার লিখেছি, সেগুলো আবার পাবলিশও হয়েছে। আর এগুলো সব ছোট ছোট জিনিস আর কি, যেগুলো পরবর্তীতে হয়তো খাতা বই পেন্সিলের গাদা থেকে যখন আমি অনেকদিন পরে খুলে বসেছি কোনো বাক্স, তখন সেগুলো স্মৃতির ঝাঁপি খুলে বেরিয়ে এসেছে এবং সেগুলো দেখে আমার যা হয় মন দ্রবীভূত হয়ে যায় যে একটা সময় আমি এগুলো লিখেছিলাম।
0: তাহলে বলাই যায় দিদি আপনার কলম থেকে প্রথম গল্পই লেখা হয়েছিল, পরে কবিতা সেই জায়গায় যদি স্থান নেয়। আপনার ছোটবেলার স্মৃতি রোমন্থন করে নিলাম আমরা, বেশ ভালো লাগলো। এবার আবারও আমি যাব জয়তিদির কাছে। দিদি, আপনার সৃষ্টির মধ্যে থেকে আপনার পছন্দের একটা কবিতা শুনতে চাইব আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে।
1: কবিতার নাম ছেলেটা। উঠোন জুড়ে দৌড়ে বেড়াতো সে, মুখে তার আধা বলি শব্দ, বুঝতে পারিনি সে কথা সেই দিন, আজ ছেলেটা মাইকে কত দক্ষ। ছেলেটা আজও ছটফটে ভীষণ, বাইরে নয় ভেতর ঘরেই রাখা, এক মুখ দাঁড়িয়ে উজ্জ্বল দুটি চোখে, ভবিষ্যতের রঙিন স্বপ্ন আঁকা। ছেলেটার আজও মুক্ত হাসি ঝরে, ওলট পালট করে দেয় যেসব ঝড়, সাবধানে সব গুছিয়ে

0: নিয়েছে আবার শুরু করে জীবনের মহোৎসব। ওর শরীরে ময়ূর পেখম মেলে, মন ক্যামেরায় তুলি দিয়ে আঁকে ছবি, বুকের বিশাল সাদা ক্যানভাস জুড়ে মন কেমনের রঙিন প্রতিচ্ছবি। ছেলেটা আজ কান্না লুকোতে জানে, হাসির আড়ালে লেপটে রাখে দুঃখ। বাইরে থেকে বুঝবে না তো কেউ, চোখের কানাচে জমা আছে কত কষ্ট। ছেলেটা আজও ছটপটে স্বভাবের, সবকিছুতেই স্পর্শ করতে চায়, ভাঙলে আবার গড়ে দিতেও জানে, বৃষ্টি এলে ব্যালকনিতে দাঁড়ায়। ছেলেটা গেছে মরু শহরের দেশে, জীবন যেভাবে যেদিকে নিয়ে যায়, শহরের ভিড়ে একলা ভীষণ ছেলে, ফিরবে না জানি তবুও অপেক্ষায়।
1: বাহ, খুব সুন্দর লাগলো দিদি। দূরে চলে গেলেও হয়তো নারীর টান এইভাবেই থেকে যায়। শাহানাদি, এবার আপনার সৃষ্টির ঝুলি থেকে একটা ছোট কোনো গল্প হয়ে যাক।
2: এক কাপ চা এবং একটি আশ্চর্য বিকেল। এক পশলা বৃষ্টির পরে বাইরে রোদ উঠেছে, হলুদ রঙা বিকেল আশ্চর্যভাবে ধুয়ে মুছে পরিষ্কার। গাছেরা চকচকে পাতা সাজিয়ে নড়ে চড়ে উঠেছে, এখনই যেন বসিয়ে ফেলবে সন্ধ্যার আসর। রেস্তোরাঁর কফি টেবিলে আড্ডা জমেছে, কলেজের দিনগুলো নিয়ে বকে চলেছে অবিনাশ, আমার সহপাঠী। ওদিকে বসুমতী একটি পত্রিকায় মগ্ন, হুসান আবার ফুটবল ভালোবাসে, সে কি একটা ম্যাচ দেখছে মোবাইলে। আমি সবাইকে দেখছি, কলেজের দিনগুলো পেছনে ফেলে মন চলে গিয়েছে অনেক দূরে, সেই ছোটবেলা টাউনশিপে। শিল্পনগরীর তখন রূপটাই আলাদা, স্কুলে যাওয়া পায়ে হেঁটে, বাবারা স্কুটারে চেপে ফ্যাক্টরিতে, মায়েরা বাজারহাট করেন রিক্সায়। কোয়ার্টারে ছোট ঘর, মালপত্রে ঠাসা, বইয়ের তাক, ফুলদানি, রেডিও, সকাল বিকেল নানা মনোরম অনুষ্ঠান, ভরপুর শব্দর মন্থন, গানের আসর, অনুরোধের আসর, লোডশেডিং হলেই চাঁদের আলো লুটোপুটি। বাগানে কত গাছ, শাল, শিউলি, কাঁঠাল, রকমারি ফুল, ফল, সবজি ইত্যাদি কত কি, জ্যোৎস্নায় মাতাল করা স্পাইডার লিলি সব চোখের সামনে ভাসে। কি রে, কি ভাবছিস? অবিনাশ ঝাঁকায়, চা এসে গিয়েছে টেবিলে, গরম ধোঁয়া ওঠা চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতেই পকোড়া। জানিস মা কি সুন্দর পকোড়া ভাজতেন, তাই নাকি? চল একদিন তোর বাড়িতে নিয়ে চল আমাদের, নেক্সট জমায়ে টুটুলের বাড়িতে, কেমন? তো অবিনাশ চেঁচাচ্ছে। আমার চোখে ভেসে ওঠে সুগন্ধি চায়ে ভরা টিপট, বিস্কুট ভরা ট্রে আর মায়ের হাতে রান্না। ঘাম মুছতে মুছতে ছোট রান্নাঘরে মা তরকারি চাপিয়েছে, সেই গন্ধ এখনো ভাসছে খুব কাছে।
1: বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগলো দিদি, গল্পটা মনটা ছুঁয়ে গেল। জয় দিদির কাছে জানতে চাইবো, আপনার ছোটবেলায় বা আপনার বাড়িতে কি সাহিত্য চর্চার কোনো পরিবেশ ছিল, বা বলা যায় ঠিক কোনো অনুপ্রেরণায় আপনার এই লেখালেখি শুরু হলো বলা যায়?
0: ছোটবেলা থেকেই সাহিত্য চর্চার সাথে বড় হয়ে ওঠা আর কি। বাবা মা দুজনেই যেহেতু সাহিত্য জগতের সাথে জড়িত ছিলেন, এবং বাড়িতে পত্র পত্রিকা আসতো, নানা রকম বই আসতো, প্রচুর বইয়ের সংগ্রহ ছিল বাড়িতে, তাই ছোটবেলা থেকেই এই প্রবণতা এবং কৌতূহলটা বাড়তে থাকে। স্কুল ম্যাগাজিন থেকেই লেখালেখি শুরু আমার, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা শুরু করি। আর ইন্সপিরেশন যদি বলেন, তো সেক্ষেত্রে বলবো আমার মায়ের দাদু ছিলেন জলধর সেন, প্রখ্যাত সাহিত্যিক, যিনি হিমালয় ভ্রমণ লিখেছিলেন এবং আরো অনেক সাহিত্য লিখেছিলেন। তার কিছু পাণ্ডুলিপি আজও আছে, যেগুলোর উপর এখনো গবেষণা চলছে, পরবর্তীকালে হয়তো বই আকারে আমরা দেখতে পাবো। তো এগুলোই ছিল আমার অনুপ্রেরণা।
1: বাহ, খুব সুন্দর করে বললেন দিদি, হয়তো আমাদের অনেকেরই ছোটবেলার স্মৃতিগুলো জেগে উঠলো মনে হয়। আমি আরো একটু জানতে চাইবো আপনার কাছে দিদি, আপনার প্রিয় সাহিত্যিক কে বা কারা? তার সৃষ্টিগুলো কি আপনাকে আরো লিখতে উৎসাহ দেয়?
0: বাংলা সাহিত্যের জগৎ মণিমাণিকে ভরা, তবুও যাদের লেখা আকৃষ্ট করে তারা হলেন সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, তসলিমা নাসরিন প্রমুখ। সঞ্জীব চট্টোপাধ্যায়ের রম্য রচনার মধ্যে যেমন নির্ভেজাল আনন্দ আস্বাদন করি, এবং পরবর্তীতে তার ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিয়ে গবেষণামূলক লেখাগুলো পড়ে আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। সুচিত্রা ভট্টাচার্যের সামাজিক প্রেক্ষাপটের ওপর লেখাগুলো, তার উপন্যাসগুলো ভীষণই ভালো লাগে। আবার আশাপূর্ণা দেবী সাবলীলভাবে মহিলাদের অন্তর্মহলকে যেভাবে তুলে ধরেছেন তার লেখায়, সেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তসলিমার প্রতিবাদী ও যুক্তিবাদী কলম আমার কলমকেও প্রতিবাদ করতে শেখায়। আর অবশ্যই আছেন নিভৃত প্রাণের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজেই সাহিত্যের মহাসাগর, এবং যিনি অবশ্যই আমার সাহিত্য চর্চার অন্যতম অনুপ্রেরণা।
1: এবার আমি এই একই প্রশ্ন করতে চাই শাহানাদিকে, দিদি আপনার প্রিয় সাহিত্যিক কে বা কারা? তাদের কি ধরনের লেখা আপনার খুব পছন্দের?
3: হ্যাঁ তমালি, আমার প্রিয় সাহিত্যিক এভাবে বলাটা খুব মুশকিল, কারণ হচ্ছে একাধিক সাহিত্যিক আমার ভীষণ প্রিয়। তো তার মধ্যে প্রথমেই আমাদের সবার উপরে যিনি আছেন, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখা

0: আমরা ছোটবেলায় পাঠ্য বই থেকে পড়ে এসেছি একদম শিশুকাল থেকে, এবং বড় হয়েও তার বিভিন্ন কাব্যগ্রন্থ, কবিতা, নাটক, গল্প, ছোট গল্প, উপন্যাস সবই পড়েছি, এবং সব রচনার মধ্যে দিয়ে তিনি যেন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আর তাকে বাদ দিয়ে আমরা তো কিছুই ভাবতে পারি না, যে কোনো সিচুয়েশনে উত্থান পতন, জীবনের সুখ দুঃখ সব কিছুতে তিনি জড়িয়ে আছেন। সব ক্ষেত্রেই তার গান আমরা গুনগুন করি, তার লেখা আমরা স্মরণ করি, সুতরাং তার ওপরে তো আর কিছু থাকতেই পারে না। তবে ছোটবেলা থেকে যে সমস্ত সাহিত্য পড়ে বড় হয়েছি তার মধ্যে সবার প্রথমে তো আমি বললামই কবিগুরু আছেন, তারপরে তো কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য সাহিত্যিক কালজয়ী লেখা আরও অনেকেই আছেন, যেমন বঙ্কিমচন্দ্র আছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আছেন, শরৎচন্দ্র আছেন। তারপরে আমার ছোট গল্প ভালো লাগে, বনফুল অর্থাৎ ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা। আর পরবর্তীতে আধুনিক লেখার মধ্যে আমি ভীষণ ভালোবাসি সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, এনারা আমার ভীষণ প্রিয় সাহিত্যিক, একাধিক নাম আমি বলতে পারি। আর এদিকে আশাপূর্ণা দেবী আছেন, তারপরে বাণী বসু আছেন, আমাদের লীলা মজুমদার আছেন, তারপরে মহাশ্বেতা দেবী আছেন, এনারাও আছেন সমানভাবে। আর এদের লেখা ভীষণ ভালো লাগে, ভীষণভাবে আকর্ষণ করে, আমাকে আকর্ষণ করে আসছে। আর যেটা বললাম, ছোটবেলা থেকে যে লেখা পড়ে বড় হয়েছি সেটি সবার আগে স্মরণ করব, তারপরে সবাই বাকিরা।
1: আচ্ছা বেশ, এবার আপনার থেকে একটা কবিতা শুনে নেব দিদি।
2: সাতি নক্ষত্র। মেঘে ঢাকা নক্ষত্রেরা উজ্জ্বল হয় রাতে, ধান কাটা হলে রিক্ত ফসলের ক্ষেতে হলুদ চাঁদ ওঠে, বিবর্ণ ফ্যাকাশে খড় আর পেঁচার ঘোলাটে চোখ, আবছা কুয়াশায় অস্বচ্ছ রুক্ষতা কর্কশ রাতে, কলমিলতা ঝোপে দুজোড়া কাঁসার কাঁকন, চিকন নধর দেহে আসমানি শাড়ির আঁচল, বন্ধা নদীর পাড়ে আল ভাঙে বিদ্যুতের ছিলি, বাতাসে আর্দ্রতা ক্রমশ বাড়ে, রূপকথারা আজ এইখানে শব্দের ভিড় জমায়। সাতি নক্ষত্র নিজস্ব সুরে পদ বুনতে বুনতে বলে, নকশি কথায় সুতো মিলিয়ে দিয়েছি কত কিছু, মানব জমিনে আসমানি রং তবু পা ফসকায়।
1: বাহ, বেশ সুন্দর লাগলো দিদি, আপনার কবিতা বলার ভঙ্গি, ভাব প্রকাশ বড়ই সুন্দর এবং শিক্ষণীয় বটে। এবার জয়তিদির কাছে একটা ছোট গল্প শোনার আবদার করতেই পারি কি দিদি?
3: গল্পের নাম খ্যাপা। আমি রঘুনন্দন রায়, অনেকদিন হলো কলকাতা নিবাসী, রুটি রুজির টানে এসেছিলাম, তিন কুলে কেউ নেই তাই পিছু টান নেই, খাবার পেলে খাই, না পেলে কলের অবিরত বয়ে যাওয়া জলই ভরসা। তপ্ত দহনে গড়ের মাঠের একটা বড় গাছের নিচে ফাঁকা বেঞ্চে অলস দুপুর কাটাই, কাজকর্ম জোটাতে পারিনি, বস্তির এক কামরার ঘরে রাত্রি যাপন, একমুখ দাঁড়ি গোফ, অনেক দিনের কালো ছোপ ছোপ, প্রতিদিন বাড়িওয়ালা বের করে দেয় কিন্তু অন্ধকারে জানলার আলগা শিখ ভেঙে রাতটা কাটিয়ে দিই, অলসতাই আমার পেশা। অবাক লাগলো, এটাই সত্যি, বিশ্বাস হলো না। তো আমি রাজনৈতিক নেতাদের স্লোগান লিখি, বক্তৃতা লিখি আমার অলস সময়, পাড়া বেপাড়া রাজনৈতিক দলের দাদারা হুকুম দিয়ে যান, কাল সকালে আসবো, যদি না লিখেছো লাশও হারিয়ে যাবে, নিজেদের তো অক্ষর জ্ঞান নেই, তরপানি দেখো। যাই হোক, অলস সময় আমার আবার লেখা পায়, কি করে যে জ্বালাময় লেখারা সাদা কাগজের সাথে কথা বলে, মঞ্চে মিছিলে সেই কথা স্লোগান যখন মানুষকে উত্তেজিত করে, সাথে নাচ গান বাজনা চলে, মন্দ লাগে না। আমার অলস সময় সৃষ্টির ফসল তুলে দিই দাদাদের হাতে, বদলে কিছু টাকা দেয়, সেদিন আমি রাজা, পেট ভরে খাই, অলস আমি সৃষ্টির খোঁজে রাস্তায় হেঁটে বেড়াই, কত মানুষ কত কথা আমার লেখার থুড়ি, আমার দিন যাপনের রসদ, মুলুক লোকে আলসে কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে মেতে থাকার আনন্দ যে একেবারেই আলাদা, এভাবেই যায় যদি দিন যাক না, অলসতাই আমার দিন যাপনের একমাত্র অস্ত্র।
1: বাহ বেশ সুন্দর, খুব সুন্দর লাগলো দিদি। জয় দিদি, একটা কথা ভীষণ ভাবে জানতে ইচ্ছা করছে, বর্তমান সময় নতুন বা নবীন প্রজন্ম যাই বলুন না কেন, তাদের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করা যায়, বাংলা সাহিত্যকে জানা বা পড়ার বিশেষ কোনো আগ্রহ দেখা যায় না, আবার বাংলা ভাষার উচ্চারণ বেশ সমস্যা সৃষ্টি করে, তাই বাংলা সাহিত্যের এই বিশাল জগৎকে জানতে ও বুঝতে তাদের কি করণীয় বলে আপনার মনে হয়?
3: নতুন প্রজন্মকে শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলা সাহিত্যের আঙিনায় আমাদেরকে আনতে হবে, আজ সকলের চোখ মুঠোফোনে বন্দী, তাই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেই এই প্রজন্মকে বাংলা সাহিত্যের দরবারে হাজির করতে হবে, ইউটিউব পডকাস্ট ক্লাসিক বাংলা সাহিত্যকে সিরিজ বা সিনেমার মাধ্যমে উপস্থাপিত করতে হবে, এছাড়াও আমি মনে করি ইবুক অডিও বুক মানে টেকনোলজিক্যালি পৌঁছতে হবে এদের মনের কাছাকাছি, আর উচ্চারণের জন্য বলবো বিভিন্ন সাহিত্য সভা, সাহিত্য

0: সংক্ষিপ্ত আড্ডা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন এবং তাতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দিকটা দেখতে হবে। সাহিত্যের দরবারে নতুন প্রজন্মকে হাজির করার দায়িত্ব আমাদেরই নিতে হবে বলে মনে করি।
1: একদমই ঠিক বলেছেন দিদি, আশা করি আপনার এই কথাগুলো শুনে অনেকেই উপকৃত হবেন। এবার আমি আবারও যাব শাহানাদির কাছে। দিদি, আবারও আপনার থেকে একটা ছোট গল্প শুনে নেব আমরা।
2: ছোট গল্প দৃষ্টি সুখ। কানুর ব্যস্ততা শেষ নেই, ভীষণ ভাবে ছোটাছুটি করতে হয় বছরের এই বিশেষ সময়টা। অবশ্য কাজ থাকে সারা বছরই, রথযাত্রার পর থেকে সেটা বাড়ে 10 গুণ। কানুপালের বিরাট খড়ের দাওয়া, এপাশ ওপাশ জুড়ে শুধু কাঠামো, মাটি, খড়। প্রথমে কাঠামো তৈরি, তারপর খড়, শেষে মাটির প্রলেপ। যেমন তেমন মাটি নয়, গঙ্গা মায়ের তীর থেকে সংগৃহীত কাদা মাটি। বহুদিন ধরে তাকে দলাই মলাই করে তবে তো কাঠামোতে লেপন। এ কাজ সে করে আসছে 3 পুরুষ ধরে। একটি দুর্ঘটনায় বাবাকে হারিয়ে মাত্র 22ই কাজে এগিয়েছে। তবে প্রতিমায় চক্ষুদান কিন্তু কানু করে না, এ ব্যাপারে সে চিরনির্ভর দাদু প্রতাপ রঞ্জনের কাছে। 82 বছরেও প্রতাপ রঞ্জনের তুলির টান দেশে বিদেশে সমাদৃত। স্বয়ং শিল্পী বয়সের ভারে নুব্জ হতে হতে খনিজ রং গুলে তুলি টেনে বলেন, এই যে মায়ের চক্ষু অঙ্কন, এ কত বড় পুণ্যি জানিস? সবার পক্ষে সম্ভব নয় রে, সম্ভব নয়। ওই আয়ত চক্ষু দুটি ফিরে ফিরে দেখার সুখ কত বড় বুঝিস কানু? কানু বোঝে, তাই তো আজ সকালে ধুমায়িত চা নিয়ে দাদুর দরজা ঠেলে, ওঠো গো চা এনেছি, উদ্দেশ্য পুজোর আলোচনা। কিন্তু ও কি, চায়ের গ্লাস পড়ে যায় ঠকাস করে। ব্যস্ততা ভরা জীবনের মায়া কাটিয়ে প্রতাপ রঞ্জন ঘরের ঠিক মাঝে উপুড় হয়ে অস্বাভাবিক ভাবে পড়ে আছেন। শুধু ঘাড়টা বেঁকে আছে প্রতিমার দিকে, হাতে ধরা তুলি, যেন বলছেন, ওরে মাকে দৃষ্টিদানের যে দুর্লভ সুখ, তার থেকে বড় কিছু নেই, নেই কোনো ব্যস্ততার চাপান উতর।
1: বাহ, খুব সুন্দর দিদি, ভীষণ ভালো লাগলো। শাহানাদি, আপনার থেকে জানতে চাইবো, সম্প্রতি আপনার লেখা বই প্রকাশ পেয়েছে, তা বেশ জনপ্রিয় হয়েছে, তাই নবীন যারা আছেন, যারা ইদানিং সাহিত্যের জগতে এসেছেন, তারা নিজেদেরকে এই জগতে প্রতিষ্ঠিত করতে এবং পাঠকের মনে জায়গা করে নিতে কি ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন বলে আপনার মনে হয়?
2: হ্যাঁ, যারা নবীন প্রজন্মের লেখক লেখিকা এখন আছেন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা আমার পক্ষ থেকে যাবে। সেইটি হচ্ছে, লেখালেখির জগতে প্রতিষ্ঠা পাওয়া আর পাঠকের মন জয় করে নেওয়া, এই দুটোর মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম তফাত আছে। অনেক লেখক লেখিকা আমরা দেখি যারা ভীষণ জনপ্রিয় তাদের লেখনির জন্য, কিন্তু তার মানে এই নয় অসংখ্য পুরস্কার বা সম্মানে তারা ভূষিত হয়েছেন, কিন্তু তাদের লেখা অসাধারণ, তার থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। আবার কিছু লেখক তো অবশ্যই আছেন যাদের লেখনি তুলনাহীন, অপূর্ব, তারা কালজয়ী সৃষ্টি করে গেছেন, তাদের লেখা আমরা অনুসরণ করি। সবার আগে নবীন লেখক লেখিকারা নির্ভুল বানানে লিখতে চেষ্টা করবেন, এটা আমার মনে হয়। আর গল্প, কবিতা, নাটক যাই লিখুন না কেন, তার মধ্যে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে নবীন লেখক লেখিকারা কিছু চলতি ভাষায় বেশ কিছু লঘু শব্দ ব্যবহার করেন। সেই ধরনের শব্দগুলো যদি একটু পরিশীলিত ভাবে ব্যবহার করা যায়, আমার মনে হয় পাঠকরা অনেক বেশি আনন্দ পাবেন। আর যেটা তমালি আমাকে জিজ্ঞেস করেছো, যে তাদের একটা নিজস্ব জায়গা করে নিতে বা বলিষ্ঠ লেখনির জন্য কি প্রয়োজন, সেটা আমি প্রথমেই বললাম, নির্ভুল বানান, বাক্য গঠন এবং বিষয়ানুগ লেখা, এটা সবার আগে প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে ভাষার চয়ন। আমাদের মাতৃভাষা কিন্তু এক বিশাল সম্ভার, আমাদের কাছে একটা বিরাট দিক। আগে এই মাতৃভাষাকে ভালো করে জানতে হবে, তারপরে কলম ধরতে হবে। অর্থাৎ সস্তার চটকদার লেখা নয়, যদি সত্যি সাহিত্য সৃষ্টি করতে হয় আগে ভালো বই পড়তে হবে, সাহিত্যকে জানতে হবে, ভালোবাসতে হবে, তারপরে লেখা শুরু করতে হবে। এটি আমার মত।
1: একদম ঠিক বলেছেন দিদি, আমারও তাই মনে হয়। এবার জয়তিদির কাছে যাওয়ার পালা। দিদি, আপনার থেকে আরো একটি কবিতা শুনতে চাইবো আমরা।
0: কবিতার নাম অপেক্ষা। আমার জানলা দিয়ে যেটুকু আকাশ দেখি সেখানে ফিরতে পারিস, খোলা জানলায় অপেক্ষা করব আমি। ছাদের কার্নিশে লেপটে আছে যে ভালোবাসা, খোদাই করে রেখেছি দেওয়ালে, ফিরলে দেখাবো আবার। আমি বুকের মাঝে এক সমুদ্র আদর নিয়ে বসে আছি, ঢেউ হয়ে আছড়ে পড়বি পারে, আমি আছি প্রতীক্ষায়। আমার সাঁঝবেলার হলুদ মাখা বিকেলে বারান্দায় আজও জুঁই তার সুবাস ছড়ায়, চেয়ার পেতে রেখেছি একসাথে গন্ধ মাখবো, চিলে কোঠার ঘরে আজও মোমের আলো জ্বালিয়ে রেখেছি, যদি ফিরিস গীতবিতান নিয়ে বসবো মুখোমুখি। আমি তো চলে যেতে বলিনি, তাই ফিরে আয় তাও বলবো না, তবুও দরজা খুলে রাখি যদি আকাশের অন্য প্রান্তে মেঘ করে, যদি ফিরে আসিস বর্ষাতি গায়, এপারে আজও রোদ্দুর আসে,

0: আলপনা দেয় আলতো বাতাস। জীবনের উপান্তে যদি ফিরে আসতে চাস, খোলা আছে আমার ব্যালকনি ছাদ, ধোঁয়া ওঠা কফি হাতে বসতেই পারি আবার। তো দৃষ্টিকোণে যদি জমা থাকে জল, মুছে ফেলিস নিজে, ওই জল আমি জমা করিনি চোখের কানাচে। ইচ্ছে করলে ফিরে আসিস সবুজ গালিচায়, খুঁজে নেব ভালো লাগার টুকরো গুলো, তুলির আঁচড়ে সাদা ক্যানভাসে ফুটবে গল্প, মধ্যরাতের নীল আলোয় তবে অপেক্ষাটা জমা থাক। উঠতেই পারিস অন্য আকাশে, ক্লান্ত হলে ফিরতে পারিস, আমি জেগে থাকবো রাত ভোর।
1: বাহ, এটাও ভীষণ ভালো লাগলো দিদি। তবে আজকে এখানেই শেষ হলো সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি। অনেক ধন্যবাদ জানাই জয় দিদিকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
0: ধন্যবাদ তমালি, ধন্যবাদ জানাই আমার সকল শ্রোতা বন্ধুকে, সকলে ভালো থাকবেন।
1: একইভাবে ধন্যবাদ জানাবো শাহানাদিকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
2: ধন্যবাদ জানাবো তমালিকে এবং উপস্থিত সমস্ত শ্রোতা বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ধৈর্য ধরে অনুষ্ঠানটি শুনেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্যের ধারা যেন অক্ষুণ্ণ থাকে সেইটি বজায় রাখবেন। সবাই ভালো থাকুন, নমস্কার জানাই সবাইকে, আন্তরিক ধন্যবাদ জানাবো তমালি এবং বাকি শ্রোতা বন্ধুদের।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সৃষ্টিতে মগ্ন থাকবেন, বাংলা সাহিত্যকে ভালোবাসবেন এবং আগামীতে এগিয়ে নিয়ে যাবেন বহুদূর।
3: নিজের সৃষ্টিকে বইয়ের আকারে প্রকাশ করতে চান? পাশে আছে তো বলাকা প্রকাশনী। এছাড়াও বলাকা প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারেন নানা স্বাদের নানা ধরনের বই। যোগাযোগ নম্বর 8777060062। নাম্বারটি আবার বলছি, 8777060062।
4: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
5: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
4: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
5: 9749088189।
4: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
5: ফোন নাম্বারটি আরো একবার, 9749088189।

0: এর কলমে পড়ুন গল্প সংকলন হলুদ পাতা সবুজ পাতা এবং আলো আঁধারের গল্প, দুটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশনী থেকে। যোগাযোগ 9831732493। আবার বলছি 9831732493।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি এবং সৃষ্টি। অনুষ্ঠানটিতে স্বরচিত কবিতা পাঠে এবং ছোট গল্প পাঠে শিল্পী জয়তী দত্ত এবং শিল্পী শাহানানাথ নন্দন। অনুষ্ঠানটির উপস্থাপনায় তমালী মুখোপাধ্যায় এবং অনুষ্ঠানটির প্রযোজনায় সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি।

এবারে শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীরগতির হতে পারে। দার্জিলিং মোড় এবং শিলিগুড়ি গেট

চম্পাশারি মোড়, 10 নম্বর জাতীয় সড়ক সালুকারা, শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, রুট সংক্রান্ত পরামর্শ। জলপাইগুড়ি থেকে বাগডোগরা অথবা ইসলামপুর এবং বিপরীতমুখী যাতায়াতকারী ছোট গাড়িগুলিকে বিশেষ করে রাত 9টা থেকে সকাল 8টা অবধি খোশপুকুর বাইপাস এবং নৌকাঘাট NBMCH-এর রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের খারাপ রাস্তার অবস্থা এবং পণ্যবাহী ভারী যানবাহনের কারণে যানজটের সম্ভাবনা রয়েছে। যানজট এড়াতে গাড়িচালকেরা দার্জিলিং মোড় হিলকাট রোড রুট ব্যবহার করতে পারেন। সর্বাধিক যানজটের সময় টিকিয়াপাড়াহাট জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা, ফুলেশ্বরীহাট NGP সকাল 10টা থেকে দুপুর 1টা, একটিয়াশালহাট আশিঘর দুপুর 1টা থেকে সন্ধে 7টা, বাগডোগরাহাট বাগডোগরা দুপুর 1টা থেকে রাত 8টা, খাপড়াইল বাজার খাপড়াইল দুপুর 2টো থেকে রাত 8টা, বলরামহাট ক্যানেল রোড দুপুর 2টো থেকে রাত 8টা। এই সড়কগুলিতে যানবাহন চলাচল ধীরগতির হতে পারে। শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনুন একটি নাটক প্রয়োজন, রচনায় শিবসাধন ভট্টাচার্য এবং প্রযোজনায় দীপঙ্কর ভট্টাচার্য।

0: একদম কাঁদবে না। এই যে রাজা, আমি তোমার মা বলছি, কান্নাকাটি একদম পছন্দ করি না। আরে রানী, শুয়ে পড়লে কেন? শুয়ে পড়লে খেলবো কি করে? পুতুল হলে কি সন্ধ্যাবেলা শুয়ে পড়তে হয়? এই যে চিলড্রেন, শুনছো? সারা বাড়িতে এখন আমি একা। না বাবা, বড্ড লেট করছে, কখন যে আসবে? একি, তোমরা দুজনেই কান্না জোড়াছ? আচ্ছা, দামু কাকা যদি ভুল করে তোমাদের বাবাকে ভেঙে ফেলে, আমি কি করব? তবু কাঁদে, সকলের কি বাবা থাকে? এই যে আমি, আমার কি মা আছে? তবু আমি কি তোমাদের মতো কাঁদি? মোটেই না, আমার বাবা আছে। যার যা আছে তাই নিয়েই ভালো থাকতে হয়, বুঝেছ? ওই বাবা এলো বুঝি। বাবা!
1: কবে যে তোর কোলে ওঠা বাতিক যাবে! না, কাল এই জামাটা পরে আর অফিস যাওয়া যাবে না। নাম আই মানে জানিস, আজ না একটা কাণ্ড হয়েছে, রাস্তায় বাচ্চুর সঙ্গে দেখা, আর দেখি কি
0: কি হয়েছে। বাচ্চু কাকুর অ্যালসেশিয়ানটা পেয়েছে?
1: আর পায়, কুকুরটা দুঃখে না বাচ্চুর ন্যাড়া হয়েছে, বুঝলি?
0: তাই নাকি?
1: হ্যাঁ, লোকে চোর তাড়াবার জন্য কুকুর পোষে, আর ওর কুকুরটাই চোরের পেছন পেছন কোথায় যে চলে গেল।
0: বাবা, কবে থেকে বলছি একটা কুকুর তুমি আনছোই না।
1: আনি না কেন জানিস? পোষা কুকুরকে বড্ড যত্ন করতে হয় রে, আমরা কি পারবো বল? তাছাড়া দামোদর তো আবার দু চোখে কুকুর দেখতে পারে না।
0: সে আমি বায়না ধরলে দামু কাকা ঠিক রাজি হবে, দেখো।
1: ঠিক আছে, আগে রাজি করা তো, তারপরে দেখি।
0: তাহলে ঠিক আনবে তো?

0: প্রমিস?
1: হ্যাঁ বাবা হ্যাঁ, আমার সোনা মা। ব্যর্থ কে এলো?
2: আবার মা ছিনিয়ে এলাম, এখন আবার রাখতে হবে, ভালো লাগে না।
1: কেন, তোমার শালা টালা আসবে নাকি দামু?
2: আগে না, আপনারই বন্ধু।
1: আমার বন্ধু কে?
2: কি জানি, বেলা 4টার সময় এসে হাজির, বলে আপনার বন্ধু, যাকে বলে গলায় গলায়। আপনি নেই শুনে বলল পরে আসবে, আবার বললেন যে রাতে থাকতেও পারেন।
1: সে কি, কেমন দেখতে?
2: এখন সে কি করে বলি বলুন, তবে ওই ঢ্যাঙা মতো ফর্সা।
1: এ বাড়িতে রাত কাটাবার মতো বন্ধু তো আমার নেই। আচ্ছা, নামটা জিজ্ঞেস করতে পারলে না দামু? কোত্থেকে এসেছে কিছু বললো? দামু
3: আসছি, দাঁড়ান।
2: হ্যাঁ, কি বলছিলেন?
1: বলছি যে বন্ধুর নামটা জিজ্ঞাসা করনি।
2: ওসব তো শুধু হয়নি, ওই নিজেই থেকে বললেন যে ওই সে কলেজে নাকি আপনার সঙ্গে পড়তেন, তখন থেকেই আপনার বন্ধু।
1: কলেজ মানে তাহলে কলকাতা থেকে আসছে?
2: হ্যাঁ, যান জামা কাপড় ছাড়ুন, চা বসাচ্ছি।
1: হ্যাঁ যাই।
0: দামু কাকা, বাবা রাজি হয়ে গেছে, তুমিও রাজি হয়ে যাও।
2: কিসের রাজি বালিকে?
0: তুমি রাজি হলেই বাবা আমায় একটা কুকুর এনে দেবে।
2: ও বাবা, কুকুর? তাহলে তো এই ঘরে কেউ কেউ করবে, ঘুরে বেড়াবে।
0: হ্যাঁ, তাহলে আর আমার একা থাকতে ভয় করবে না।
2: কুকুর তো রান্নাঘরে যাবে, বিছানায় উঠবে, তোমার গা চাটবে।
0: তা তো চাটবেই, বুবুদের বাড়ির কুকুরটা যা সুন্দর না।
2: তোমাদের কাছে আর আমার চাকরি করা হবে না।
0: কেন?
2: এই কুকুর দেখলেই আমার মনে হয় এই বুঝি কামড়ে দিল। তার মানে কি 14টা সুই এই পেটে, জানো? একবার আমার মেজু মামাকে,
0: উফ, কিচ্ছু হবে না, স্প্যানিয়েল আনবো, তোমার খুব মায়া হবে দেখো। দামু কাকা, তুমি রাজি না হলে তো বাবা আনবে না।
2: মানি, কুকুর আনলে আমি থাকবো না, কিছুতেই না।
0: তুমি তো বাজারে যাও, তাস খেলতে যাও, স্কুল ছুটির দিনে আমি একা একা থাকি তাই তুমি চাও না?
2: বালিকে, আমি তো সব সময় তোমার কাছে থাকি, তোমার জন্য ছেলে পুলে দেখতেও দেশে যাই না কত দিন, বলো থাকি না?
0: হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে কি খেলো? সব সময় রান্না করো, না হয় কাপড় কাচো।
2: দাদা জল ঘরে গেছে, এক্ষুনি আসবে।
4: ঠিক আছে,
2: বসো।
4: আচ্ছা, এই যে তোমার নাম তো মানি, তোমাকে এইটুকু দেখেছি, আমি একটা কাকু হই, জেঠুও বলতে পারো। তোমার ভালো নাম কি? কি হলো বলবে না? আমি কিন্তু তোমার বাবার ভীষণ বন্ধু হই, আমাকে বলবে না তোমার ভালো নাম?
0: সুচরিতা।
4: সুচরিতা, বাহ, বড় সুন্দর নাম। বুঝলে, তোমার বাবা আসলে একজন কবি, একটা কবিতার মতো তোমার নাম। কোন ক্লাসে পড়ো?
0: ক্লাস 5।
4: মাই গড, ক্লাস 5 হয়ে গেল। আচ্ছা মানি, এ বাড়িতে কে কে থাকে?
0: আমি, বাবা আর দামু কাকা।
4: দামু কাকা কে?
0: দামু কাকা ওই যে।
4: ও ভাই, আমায় একটু জল খাওয়াতে পারো?
2: আনছি।
4: তারপর একটু চা, একসাথে এনো, কেমন? যাকগে, তাহলে মানি এ বাড়িতে তোমরা মোটে 3 জন। আচ্ছা, তোমার মা কি তোমার মনে আছে?
0: মা?
4: হ্যাঁ, তোমার মা মনে আছে?
0: তুমি আমার মাকে চিনতে?
4: এখনো চিনি। মায়ের ছবি নেই তোমাদের বাড়িতে?
0: আছে।
4: তুমি দেখেছো?
0: ওই যে বুকসেলফের মধ্যে তাকটা, ওখানে সেরা ভূতের

0: গল্পের বইটার মধ্যে ছবিটা আছে।
1: বাহ, তাকে এখন দেখে চিনতে পারবে?
0: কি করে দেখব?
1: সে যদি এখানে আসে।
0: কি করে আসবে? সে তো ওইখানে চলে গেছে।
1: ওইখানে মানে
0: আকাশে? মা আকাশে চলে গেছে।
1: আমি
0: জানি।
1: কি করে জানো? কি বলেছে
0: বাবা?

0: আমাকে চিনতে পারবে?
1: আসবেই না।
0: ধরো যদি আসে, একেবারে গল্পের মতো তোমার মা যদি আসে, তুমি কি বলবে?
1: মা যদি আসে আমি কি বলবো? তুই কি যে বলো, ওখান থেকে কেউ আসতে পারে।

0: করে স্বপ্নময়।
1: হ্যালো টাইগার,
0: তোর মেয়েটা যা হয়েছে না, এ কি কোথায় গেল?
1: হ্যাঁ ভেতরে গেল আর কি। তারপর কতদিন পরে তোকে দেখলাম,
0: তুই
1: আর আমি ভেবেই যাচ্ছি যে কে এলো।
0: হ্যাঁ আমাদের কাউকে না জানিয়ে এখানে চলে এলি, প্রায় 6-7 বছর পর তোকে দেখছি আরিন।
1: হ্যাঁ তা তো হবেই। তারপর তোর প্রমোশন হলো?
0: না সে কি রে,
1: 20 বছরেও প্রমোশন হয়নি।
0: হয়নি বললে মিথ্যে বলা হবে, সিনিয়রিটির জোরে একবার হতে পারত। নেই দায়িত্বে ঝামেলা আমার পোষায় না, এই বেশ আছি।
1: বিয়েও করিসনি?
0: হলো কই। তারপর তুই কিন্তু একটু মুটিয়ে গেছিস অরিন।
1: হ্যাঁ সুখে থাকলেই মানুষ মুটিয়ে যায়। এখানে কোথাও এসেছিলি?
0: না সরাসরি কলকাতা থেকে 6 ঘন্টার ট্রেন জার্নি করে তোর বাড়িতে এলাম।
1: তা এসে আবার কোথায় চলে গেলি?
0: বাড়িতে তোর মেয়েও ছিল না, কার সাথে সময় কাটাবো, তাই শহরটা একটু ঘুরে দেখছিলাম।
1: ও
2: এই যে দাদু জল।
0: হ্যাঁ হ্যাঁ দাও। জলের টেস্টটা খুব ভালো তো।
1: তারপর হঠাৎ কি মনে করে এলি?
0: ও বাবা তুই কিন্তু পাল্টে গেছিস মাইরি, কি মনে করে কি উদ্দেশ্যে?
2: এই যে চা।
0: হ্যাঁ দাও। দাঁড়া আগে চাটা খেয়ে নিয়ে সব বলছি।

0: খেয়ালি, কিন্তু খুব মিশুকে মেয়ে তোর।
1: হ্যাঁ তা বলতে পারিস, সব সময় বকবক বকবক করেই চলেছে।
0: অরিন, ওকে নিয়ে একটা দুঃসংবাদ আছে।
1: দুঃসংবাদ
0: তোর কাছে? যার মেয়ে সে মেয়েকে ফেরত চাইছে।
1: মানে
0: মাধুরী তার মেয়েকে ফেরত চাইছে।
1: মাধুরী, তুই কি এই কথা বলতে এত দূর এসেছিস?
0: এক্স্যাক্টলি তাই, মেয়ের মা মেয়েকে ফেরত চাইছে।
1: সে তোকে পাঠিয়েছে?
0: আমি মানিকে নিয়ে যেতে এসেছি অরিন।
1: ইয়ারকিটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না স্বপ্নময়?
0: না রে, সে বয়স কি আর আছে, আমি মানিকে নিতেই এসেছি। এই দেখ মাধুরীর চিঠি।
1: চিঠি? অরিন বাবু,
2: 7 বছর আগের কোর্ট অর্ডার অনুযায়ী মানি আমার, স্বপ্নময়ের হাতে মানিকে দিয়ে দেবেন। আশা করি কোর্টের কথাটা মাথায় রাখবেন।
1: ইতিপূর্বে

0: কিঞ্চিত দুর্বলতা আছে।
1: আমি জানতে চাইছি তোদের কোনো সম্পর্ক তৈরি হয়েছে?
0: সম্পর্ক? তোর প্রাক্তন স্ত্রীর সাথে?
1: হ্যাঁ, মাধুরীর সঙ্গে।
0: তোর কি মনে হয়?
1: আমার মনে হয় কিছু যায় আসে না, আমার এতে কিছু আগ্রহ নেই।
0: তবে জিজ্ঞেস করলি কেন?
1: করলাম এই জন্যে যে মানিকে চাইতে তুই এলি কেন?
0: মাধুরী আসতে চায়নি বলে আমাকে জাস্ট এম্পাওয়ার করেছে, ব্যাস।
1: আর তুই ওমনি চলে এলি? বাহ বাহ বাহ বাহ বাহ বাহ!
0: তার মানে মানিকে তুই দিবি না?
1: প্রশ্নই ওঠে না।
0: মাধুরীর কাছে কোর্টের অর্ডার আছে, মানি তোর কাছে গচ্ছিত আছে এইমাত্র। মানির ওপর তোর কোনো অধিকার নেই।
1: অধিকার? আমি জানতাম যে তুই এসব ছেঁদো কথাগুলো বলবি। আচ্ছা বলতো স্বপ্নময়, যার আইনত অধিকার ছিল এবং আছে, সে কেন এতদিন মানিকে নিয়ে যায়নি?
0: সেটা তুই জানিস। বাপের বাড়ির ওপর নির্ভর করে মানিকে সে নিয়ে যেতে চায়নি। এখন সে চাকরি পেয়েছে, এখন সে মেয়েকে নিয়ে আলাদা থাকতে পারবে, কেবল ওরা দুজন।
1: ও, কতদিন কেবল ওরা দুজন আলাদা থাকবে?
0: সেটা আমার জানার কথা নয়।
1: এ প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে। মা চাকরি করবে, তবে মেয়ে কার সঙ্গে থাকবে সে সময়?
0: এখানে কার সঙ্গে থাকে? তুইও তো চাকরি করিস।
1: হ্যাঁ, কিন্তু আমি দামোদরের মতো লোক পেয়েছি। এছাড়া আমি মেয়েকে যার সঙ্গ দিই, কোনো মা কোনো বাবাই তা দেবে না।
0: আমি বিশ্বাস করলাম, কিন্তু তোর কথার মানে দাঁড়ালো যে মাধুরী যদি তোর মতো সঙ্গ দিতে পারে, তুই যেভাবে রেখেছিস সেভাবে যদি রাখতে পারে, তাহলে মানিকে দিতে তোর আপত্তি নেই।
1: স্বপ্নময়,

0: মানিকে বাদ দিয়ে আমি চিন্তাও করতে পারি না। আমার কথার মানে যাই হোক, আইন যা খুশি বলুক, মানিকে আমি দেব না।
1: আর ইন বি প্র্যাকটিক্যাল, সন্তানকে তার মায়ের সঙ্গ, তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করার অধিকার কারোর নেই, তার বাবারও না।
0: আমি তো মানিকে বঞ্চিত করছি না।
1: এর পরেও বলছিস বঞ্চিত করছিস
0: না? মায়ের জন্য মানির কোনো চাহিদাই নেই, অভাব বোধই নেই, বঞ্চনার প্রশ্ন আসছে কোথেকে?
1: আশ্চর্য, মায়ের জন্য সন্তানের চাহিদা নেই? কি বলছিস তুই?
0: আমি একটুও বাড়িয়ে বলছি না স্বপ্নময়, জলের মাছ কি আকাশ দেখতে পায় না বলে বঞ্চিত বোধ করে? দোয়েল পাখি কি ডুব সাঁতার দিতে পারে না বলে বঞ্চিত বোধ করে? করে না, কারণ দোয়েল পাখির কাছে জলের কোনো স্মৃতিই নেই, মানির কাছেও তার মায়ের কোনো স্মৃতি নেই।
1: বাহ, কিন্তু আমি জানি কেন মানির কাছে তার মায়ের কোনো স্মৃতি নেই। মানির কাছে তার মাকে তুই মেরে ফেলেছিস, তুই তাকে বলেছিস মাধুরী আকাশে চলে গেছে।
0: কে বললো তোকে?
1: মানি নিজে আমাকে বলেছে একটু আগে। কেন অরিন, কেনই মিথ্যা বিশ্বাস ওকে ডুবিয়ে রাখলি?
0: মিথ্যা বিশ্বাস?
1: মিথ্যা নয়, একজন জলজান্ত মানুষকে তার সন্তানের কাছে তুই মেরে ফেললি, এটা অন্যায় নয়, পাপ নয়?
0: আস্তে স্বপ্নময়, আস্তে, পরিস্থিতি আমায় বাধ্য করেছে। তোর সন্তান নেই তুই বুঝবি না, মানি যদি জানতো যে তার মা বেঁচে আছে তাহলে প্রতি মুহূর্তে সে আমায় অস্থির করে তুলত না, মা কোথায়, মা আসছে না কেন বলে পাগল করে তুলত না।
1: তাই বলে এত বড় মিথ্যা?
0: মাধুরী যখন চলে যায় তখন মানির বয়স 5ও হয়নি, সে মেয়েকে নিয়ে যেতে পারতো, কিন্তু কিন্তু না, নিয়ে যায়নি।
1: সে ভেবেছিল তুই তাকে ফিরিয়ে আনবি।
0: বাজে কথা, সে গিয়েই বিচ্ছেদের মামলা ঠুকে দেয়, মানির কথা তার মনেও ছিল না।
1: অবশ্যই ছিল, নইলে কোর্টে মানিকে সে দাবি করবে কেন?
0: তাই বলেছে বুঝি তোকে? তবে শোন, আমার উপরে সে প্রতিশোধ নিতে চেয়েছিল, মেয়েকে চায়নি।
1: না, মাধুরী ভেবেছিল চাকরি পেলেই মানিকে নিয়ে যাবে, তোর কাছে যে স্ট্যান্ডার্ডে মেয়ে বড় হয়েছে সেই স্ট্যান্ডার্ডে এতদিনে সে পৌঁছেছে, আর তাই দেরি করেনি, আমাকে খুঁজে বার করেছে। তারপর না না না অরিন, মাধুরীকে মেরে ফেলা?
0: আগে আমার কথা শোন, ও পাড়ায় থাকতে, এমনকি নিজের বাড়িতে থাকতো আমার সংকোচ হচ্ছিল স্বপ্নময়, তাই মামলা চলাকালীনই রিকোয়েস্ট ট্রান্সফার নিয়ে আমি এখানে চলে এলাম। মানি স্কুলে ভর্তি হলো, স্কুলের বন্ধুদের কাছে তাদের মায়ের গল্প শুনত মানি, বাড়ি এসে নিজের মা সম্বন্ধে আমায় প্রশ্ন করত, আমি এটা সেটা বলতাম।
1: তারপর একদিন মাধুরীর মৃত্যু সংবাদ তাকে জানিয়ে দিলি।
0: যেদিন কোর্ট থেকে মেয়েকে পাওয়ার অধিকার হারালাম, অথচ মেয়ের মা মেয়েকে নিয়ে গেল না, সেই দিনই এই মিথ্যার

0: সিদ্ধান্ত নিলাম।
1: কিন্তু আজ তুই কি করবি আরিন? আজ তো মেয়ের বোঝার বুদ্ধি হয়েছে, আজ ওকে ভুল বোঝানো যাবে না।
0: স্বপ্নময়, তুই কি তুই কি এসে মানিকে কথাটা জানিয়ে দিয়েছিস? উত্তর দে, উত্তর দে, তুই কি বলে দিয়েছিস?
1: আমি এবার যাবো আরিন, যাই মাধুরীকে গিয়ে বলি যে আমার দ্বারা হলো না, তাকে আবার আইনের সাহায্য নিতে হবে।
0: হ্যাঁ সেটাই বল, সেদিন শুধু মাধুরীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানের উপর দাবি নিয়ে লড়াই আমি করিনি, কিন্তু এখন যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় তাহলে আমি যাব।
1: মায়ের থেকে সন্তান কেড়ে নিয়ে তুই অনেক প্ল্যান করে বসে আছিস, তুই তুই অনেক পাল্টে গেছিস অরিন।
0: হ্যাঁ হ্যাঁ অনেক অনেক পাল্টে গেছি। আমার মা, আমার ভাইয়েরা, আমাদের একান্নবর্তী সংসার, যে পরিবার আমাদের বিচ্ছেদের জন্য অল্প বিস্তর দায়ী, সেই পরিবারের সাথে আমার সংস্রব নেই বললেই হয়। আমি জানি না কিভাবে এটা হলো, কিন্তু কিন্তু এ কথা সত্যি, মা মাসে ছ মাসে আসেন তাই দেখা হয়,
1: না হলে তাও হতো না, তাই তো? তার মানে মুখে বললেও তুই মোটেও সুখে নেই অরিন।
0: বিশ্বাস কর আমি সুখেই আছি, তবে হ্যাঁ অন্যভাবে, এবং এতে আমি অভ্যস্ত হয়ে গেছি।
1: ওকে তর্ক করব না, তবে আমি বিফল হয়েছি, অতএব এবার মাধুরী আসবে।
0: সে তোর সঙ্গেই এসেছে?
1: হ্যাঁ, সামনের মার্কেটটা ঘুরে দেখছে, হয়তো মানির জন্য কিছু কিনছে।
0: ও
1: মাধুরী যদি আসে তুই কি দরজা বন্ধ করে রাখবি? কে রে, উত্তর দে।
0: তুই কি ভাবিস আমাকে স্বপ্নময়? হাত করে খুলে দেব দরজা, সে এলে আমার কিচ্ছু এসে যায় না।
1: বেশ তাই হোক, তবে গায়ের জোরে সত্যকে ঠেকাবার চেষ্টা করিস না।

0: মানি মানি মানি সে কি দিয়ে ঘরে আয়?
1: আসছি বাবা। কি হয়েছে বাবা, অত চেঁচিয়ে ডাকছ কেন?
2: আপনার শরীর কি খারাপ লাগছে দাদা?
0: তুমি যাও দামোদর, আমি না ডাকলে এ ঘরে এসো না।
1: কি হয়েছে বাবা?
0: মানি মানে তোকে আমি কখন মিথ্যে কথা বলেছি মা?
1: তুমি তো মিথ্যে কথা বলো না বাবা।
0: বলেছি রে, তোকে তোকে একটা বড় মিথ্যে কথা বলেছি, আজ আজ আমি সত্যি বলবো।
1: কি বাবা?
0: মানি
1: বলো বাবা।

0: বসে আছি। মা, মা কোথায় থাকে বাবা?
1: কলকাতায়। কিন্তু আজ এখানে আসবে।
0: মা আসবে? বাবা, মা আমাদের কাছে আসবে?
1: তোকে নিতে আসবে, তোকে সে নিয়ে যাবে।
0: আমাকে কোথায় নিয়ে যাবে?
1: যেখানে সে থাকে।
0: বাবা, মা আমায় নিয়ে যাবে কেন?
1: আমি জানি না।
0: তবে আমি যাবো কেন?
1: তুই যাবি না, তোকে তোকে কোথাও যেতে হবে না রে
0: বাবা।
1: মানে মানে মানে তুই কি আমাকে ছেড়ে থাকতে পারবি? মা
0: কোথায় থাকবো?
1: তোর মার কাছে।
0: তুমি থাকবে না?
1: না, আমাকে আমাকে তুই দেখতেও পাবি না।
0: না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না।
1: ঠিক আছে ঠিক আছে, তোর মা এলে তাকে কিন্তু এই কথাটা জোর দিয়ে বলবি, পারবি না?
0: খুব পারবো। আচ্ছা, বন্ধুদের মায়ের কথা বলতে পারবো বাবা?
1: পারবি, সবাইকে বলতে পারবি।
0: তাহলে তুমি মিথ্যে বলেছিলে কেন বাবা? আচ্ছা বাবা, মা একা থাকে কেন?
1: সে এখানে থাকতে চায়নি রে।
0: তুমি মাকে কখনো থাকতে বলেছো?
1: কি করে বলবো, সে তো তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়।
0: আমি বুঝতে পারছি না কি করে কেড়ে নেবে, আমি যাবই না।

0: এসো মাধুরী, এই যে এই তোমার মেয়ে।
1: জানি, আমার মানি।
2: তুমি আমার মা?
1: হ্যাঁ, আমি তোমার মা।
2: দাঁড়াও, আমি আসছি।
1: কোথায় যাচ্ছ?
0: তোমার একটা ছবি আছে ওর কাছে বোধ হয়।

0: তুমি আমার মা, তোমার কথা আমি কতদিন ভেবেছি।
1: সত্যি ভেবেছ?
0: হ্যাঁ, স্বপ্নেও দেখেছি কতদিন।
1: আমাকে স্বপ্নে দেখেছ?
0: হ্যাঁ, আমি ডাকলাম মা মা, তারপর দেখি প্রিয়াঙ্কার মা, একদিন দেখি দেবলীনার মা। তুমি এতদিন আসনি কেন মা?
1: এই তো আমি এসেছি মা।
0: মা, তুমি আমায় খুব ভালোবাসো?
1: তুমি ছাড়া আমার আর কেউ নেই মা।
0: তবে এতদিন আসনি কেন?
1: আমার কোনো উপায় ছিল না মা।
0: কেঁদো না মা, আমার ভালো লাগছে না। আচ্ছা মা, তুমি নাকি আমাকে নিয়ে যাবে তোমার সাথে?
1: হ্যাঁ মানি, এবার থেকে তুমি আমার কাছে থাকবে।
0: আর বাবা?
1: মানি মানি, তোর মনে আছে ছোটবেলার কথা? মনে পড়ে
0: না?
1: ছোটবেলার কথা একটু মনে পড়ে না? আমি গান না গাইলে তোর ঘুম আসতো না, মনে নেই?
0: না
1: মনে নেই মানি, হয়েছে ওই গানের সুরটা?

0: হ্যাঁ মা, আরেকটু গাও না মা, কি সুন্দর তোমার গলা, মা গাও না মা, গাও।
1: গল্প শোনার

0: জানো মা, আমি তোমার কথা সব সময় ভাবতাম।
1: কি ভাবিস?
0: তোমার একটা ছবি আছে আমার কাছে, সেটা দেখি আর ভাবি তুমি যদি সত্যি কোনোদিন আকাশ থেকে নেমে আসতে,
1: মানে
0: তবে তুমি আর আমি একদিন পামেলাদের বাড়িতে যেতাম।
1: পামেলা বুঝি তোর বেস্ট ফ্রেন্ড?
0: মোটেই না, খুব বাজে মেয়ে। জানো মা, ও একদিন আমায় বলে কি, যাদের মা নেই তারা নাকি খুব জেলাস হয়। আমি কি জেলাস মা?
1: একটু না, কিসের জন্য জেলাস হবি?
0: সে কথা নয়, তখন তো আমার মা ছিল না, তাই ও সব বলতো। এখন বলুক তো, আমি ঠিক উত্তর দিয়ে দেব।
1: আমার সোনা মানি, আমার সোনা।
0: মা, তুমি কি খুব রাগী মা?
1: কেন?
0: তুমি কি খুব ঝগড়া করতে বাবার সঙ্গে?
1: কি বলেছে কথা?
0: কার্মেলা, কার্মেলা ব্রাউন।
1: কার্মেলা ব্রাউন? সে কে?
0: সে আমার এক বন্ধু। সে বলেছে ওর মা ওর বাবার সঙ্গে খুব ঝগড়া করত, তাই ওর

0: বাবা আর মা একসঙ্গে থাকে না।
1: ও
0: তুমি কেন আলাদা থাকো মা?
1: এসব তোকে পরে বলবো।
0: না মা, এখনই বলো মা।
1: কেন, তোমার বাবা কিছু বলেনি তোমায়?
0: বাবা তো বলেছে তুমি তুমি আমাদের সঙ্গে থাকো না মা।
1: আমি তো তোর সঙ্গেই থাকবো মানি।
0: এই বাড়িতে?
1: না, কলকাতায়, তোর আর আমার ফ্ল্যাটে। খুব সুন্দর ফ্ল্যাট।
0: তুমি এখানে থাকো না মা।
1: না মা, অসুবিধা আছে, আমাকে কলকাতায় থাকতেই হবে। তোকে ছাড়া আমি আর থাকতে পারছি না মানি। কত 5 বছর আমার বুকটা জ্বলতে জ্বলতে খাক হয়ে গেছে। আমি আর পারছি না, তোকে ছাড়া আমি আর থাকতে পারছি না মানি।
0: খেদো না মা, আমারও কান্না পাচ্ছে।
1: তবে আমার সঙ্গে চল।
0: বাবাকে ছেড়ে কি করে যাব?
1: কিন্তু মানি, তোকে ছাড়া আমি বাঁচবো না মা।
0: খেদো না মা, আমি যাব।
1: যাবি যাবি মা? তাহলে যা, তৈরি হয়ে আয়, যা যা ভেতরে যা, যা যে সঙ্গী নিতে চাস সব কিছু নিয়ে আয়, আমি গুছিয়ে দেব।
2: মানি মানি মানি, যা ও ঘরে যাও, যা।
0: যাই বাবা।
2: স্বপ্নময়, মাসে কত টাকা পেলেও মানির দাবি ছেড়ে দেবে জিজ্ঞেস কর।
3: অরিন, মানুষকে সম্মান দিতে ভুলে যাস না। ডিভোর্স হয়ে গেলেও একদিন মাধুরী তোর স্ত্রী ছিল, তার বাপের বাড়ি গরিব, তবু তোর সাদা খোরপোষ সে নেয়নি, টিউশন করে তার খাই খরচ দিয়েছে সেখানে। এমন স্বাধীন চেতা একজন মহিলাকে এ প্রস্তাব দিতে পারলি?
4: স্বপ্নময়, আমার গা ঘিন ঘিন করছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ভালোই ভালোই মানিকে যেতে দিলে ভালো, না হলে পুলিশের কাছে যাব, কথা বলেই এসেছি।
2: পুলিশ?
4: হ্যাঁ, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে অনেক সময় লাগবে, ততদিন লোয়ার কোর্টের অর্ডারে মানি আমার কাছেই থাকবে। এই অর্ডারে লোকাল পুলিশ আমায় সাহায্য করবে।
2: যা খুশি হোক, মানি যাবে না।
0: বাবা বাবা, হ্যান্স অ্যান্ডারসনের কমপ্লিট ওয়ার্কসকে নিয়ে যাব? থাকবে, তুমি মাঝে মাঝে পড়ো, এদিকে ব্যাগও বোঝাই হয়ে গেছে।
2: মানি মানি।
3: অরিন অরিন, তুই কিন্তু জোর খাটাতে যাচ্ছিস।
2: হ্যাঁ যাচ্ছি।
3: আচ্ছা, তুই কি একবারও ভাববি না মেয়েটা হঠাৎ কেন যেতে রাজি হলো?
2: মানি রাজি হয়নি, আমি দেখছি।
3: তুই কিন্তু আরেকটা অন্যায় করতে যাচ্ছিস।
2: কিসের অন্যায়?
3: তুই মেরে ফেললে কি হবে? মানি তার মাকে বরাবর ভালোবেসে এসেছে, এখন চোখের সামনে মাকে দেখে আর মানিকে তুই ফেরাতে পারবি না?
2: পারবো, মানি আমার মেয়ে।
3: কিন্তু তার আগে আমার একটা কথা আছে, তুই কি শুনবি?
2: কি কথা?
3: কথাটা এমন নয় যে আমি বোঝালাম আর তোরা ছাত্রছাত্রীর মতো বুঝে গেলি, ঠিক আছে? আগে মাধুরীকে বলি। মাধুরী, যদিও তোমায় ট্রেনে আসতে আসতে বলেছিলাম।
4: ও প্রসঙ্গ থাক স্বপ্নময়, তুমি আমার শুভাকাঙ্ক্ষী, এটা বোঝা গেছে, ব্যাস।
3: কন্ডিশনটা ভুলে যাচ্ছ কেন মাধুরী? তুমি তো কেমিস্ট্রির ছাত্রী ছিলে, তোমার মানা উচিত কন্ডিশন পাল্টে গেলে রিয়াকশন একরকম থাকে না।
4: বস্তুর কিছু বেসিক ক্যারেক্টার পাল্টায় না স্বপ্নময়। যাকগে, ওকে বলো এই চেকটা দয়া করে নিতে।
2: কিসের চেক?
4: আপনাদের সংসারে থাকতে আপনার দেওয়া টাকা থেকে আমি কিছু জমিয়েছিলাম, যখন আপনাদের বাড়ি ছেড়ে চলে যাই তখন ওই টাকাটা আমার খুব কাজে লেগেছিল। 5 বছর ব্যাংকে রাখলে যা হতো আমি সেই অ্যামাউন্টেরই চেক কেটেছি, 1 টাকাও বেশি নেই।
2: ও, তা আমার নামে চেক কেন?
4: আপনার টাকা, তাই আপনাকেই ফেরত দিচ্ছি।
2: এই টাকার বিষয়ে আমার কিছু জানা নেই, তাই এই চেক তুমি মানে আপনি ফেরত নিন।
4: আমি শুধু মানিকেই ফেরত চাই।
2: মানি কোনো সম্পত্তি নয় যে চাইলে ফেরত পাওয়া যায়।
4: সম্পত্তি হোক মেয়ে হোক, মানি আমার, আইনও তো আমার, তাকে না দিলে গায়ের জোরের ব্যাপার হবে, তার উত্তরও আমার জানা আছে।
2: বেশ, আমি প্রস্তুত, যে কোনো পরিস্থিতির জন্যই আমি প্রস্তুত, মানিকে আমি দেব না।
4: ঠিক আছে, আমি থানায় ফোন করছি।
3: মাধুরী, আমায় কথা বলতে দিলে কিন্তু ভালো হতো, প্লিজ।
4: তোমার সেই বস্তা পচা কথা আমি জানি স্বপ্নময়।
3: আহা, সে কথা নয়।
4: তবে
3: মাধুরী মাধুরী, মানিকে নিয়ে তুমি চলে গেলে অরিন কি নিয়ে থাকবে?
4: সেটা আমার জানার কথা নয়, আমি আমার মেয়েকে চাই।

0: কোর্টের অর্ডার আছে বলে নয়, মানিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি জানো না মানি আমার কতটা জুড়ে ছিল, কিন্তু ওই লোকটা জানে, ওকে জিজ্ঞাসা করো।
1: কেউ অস্বীকার করছে না সে কথা, অরিনও করেনি, কিন্তু এ তো এপার ভেঙে ওপার গড়ার খেলা হয়ে দাঁড়াচ্ছে। এটুকু সময়ে আমি বুঝেছি মানি চলে গেলে অরিন টুকরো টুকরো হয়ে যাবে।
0: তাতে আমি কি করতে পারি?
1: অন্তত একজন মা হিসেবে চিন্তা করতে পারো, বাবা ছাড়া তোমার মেয়ে কেমন থাকবে?
0: খুব ভালো থাকবে, নিজের চোখেই তো দেখলে মানি সব গোছাতে চলে গেল। প্রথম প্রথম কিছু অসুবিধা হতে পারে, কিন্তু কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
1: সেটা জোর করে, এমন পরিস্থিতিতে বাবা ছাড়া মানি ভালো থাকতে পারে না।
0: তাহলে এতদিন মা ছাড়া মানি ভালো ছিল না সেটা স্বীকার করো।
2: মানি খুবই আনন্দে ছিল, মানি ফুলের মতো বড় হচ্ছিল।
1: স্টপ অরিন, শুধু মায়ের একটা ছবি, সেটাও কত যত্নে রেখেছিল। মানি ভালো ছিল না অরিন,
0: কিন্তু এবার সে ভালো থাকবে, আনন্দে থাকবে।
1: অসম্ভব।
0: অসম্ভব কি করে বলছো? যে শিশুদের বাবা থাকে না তারা কি সবাই অতলে তলিয়ে যায়, ভালো থাকে না?
1: যা আছে তাকে নেই করে দেয়া যায় না মাধুরী, অরিনকেও সে কথা বলেছি। অরিন, মাধুরী, তোমরা পারো না মানির জীবনটা ভরিয়ে দিতে।
2: কি বলতে চাইছিস তুই?
1: এত বড় জীবন তোদের সামনে, না হয় পাঁচটা বছর মুছে গেছে ধরে নে, আবার নতুন করে।
0: স্টপ দ্যাট ননসেন্স, এসব ক্লিশে কথাবার্তা আমার একটু ভালো লাগছে না। তুমি স্বপ্ন দেখছো স্বপ্নময়।
1: হয়তো দেখছি, কিন্তু তুমি কনফার্মলি বলতে পারো মাধুরী, একা একা তোমার চলবে? তেমন কাউকে পেলে তুমি বিয়ে করবে না?
0: আমার স্বাদ মিটেছে, আই হেট দ্যাট বন্টেজ। শুধু মানিকে পেলেই আমার চলবে।
1: কিন্তু মানিকে সম্পূর্ণ পাবে না, অংশ, মানির ফ্র্যাকশন পাবে।
0: স্বপ্নময়, আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে পুরনো বন্ধুত্ব আবার জাগিয়ে উঠছে। কেন আনলাম তোমায়?
1: প্রয়োজন, প্রয়োজনে পাথর থেকে জল শুষে নিয়ে চারা গাছ জন্ম নেয়। আমি জানি তোমাদের একা একা চলবে না, সঙ্গীর প্রয়োজন হবেই। কিরে অরিন, হবে না?
2: হয়তো হবে,
1: হয়তো নয়, হয়তো নয়, নিশ্চয়ই হবে। পাঁচটা বছর কেটেছে বলে ভাবিস না সারা জীবন এভাবেই কাটবে। ভালোবাসার অভাবে জীবনটা শুকিয়ে বালি হয়ে যাবে রে, সে বড় ভয়ঙ্কর। আমাকে আমাকে দেখ, বোতল বোতল আগুন গিলছে, কিন্তু
0: স্বপ্নময়।
1: অতীত ভুলে যাও মাধুরী। হরিণ, মাই ডিয়ার টাইগার, হুঙ্কার ছেড়ে আরেকবার লাফিয়ে পড়তে পারিস না ওই বাঘিনীর ওপর, জোর করে ওকে রেখে দিতে পারিস না।
2: মা,
1: মাধুরী, তুমি তো নারী, পারো না ওকে মারতে।
0: স্বপ্নময়, মানিকে ডাকো, দেরি হয়ে যাচ্ছে।
1: অরিন, সত্যি দেরি হয়ে যাবে, যদি একবারের জন্য আত্মসম্মান খোয়া যায় যাক, তবু মাধুরীকে আটকা।
2: তুই কেন হঠাৎ খেপে উঠেছিস স্বপ্নময়?
1: এই জন্যেই তো আমার আশা রে, তুই কি ভেবেছিস তোর মেয়েকে ছিনিয়ে নিতে আমি এসেছি? তোর মেয়ের দিব্যি মাধুরীকে একবার ডাক।
2: স্বপ্নময়, আমি স্বীকার করি যে তুই এখনো আমার বন্ধু, কিন্তু যার উপর আমার এতটুকু টান নেই, আকর্ষণ নেই, উৎসাহ নেই, শুধু প্রয়োজনে তাকে ডাকা যায়?
1: যায় যায়, প্রয়োজন, শুধু প্রয়োজন এই জীবনের অনেকটা অরিন। কি ভীষণ প্রয়োজন বলতো, নিষ্পাপ একটা শিশুর জীবনকে ভরিয়ে তোলা, সেটা কি কম?
2: মানে আমার কাছে ভালো ছিল, আছে এবং থাকবে।
1: আমি একাই স্বপ্ন দেখছি। মাধুরী, তুমিও কি ভাঙা আয়না হয়ে গেছো?
0: মানিকে ডাকো স্বপ্নময়, মানিকে ডাকো।
2: মানি যাবে না।
0: মানি, মানি, মানি, মাগো, তুই বেরিয়ে আয় এই গুহা থেকে।
2: না না, মানি যাবে না, কি করে যাই আমি দেখি।
0: ঠিক আছে, কাল প্রস্তুত হয়েই আসবো, চল স্বপ্নময়।
1: মাধুরী,
3: মা, মা, আমাকে ছেড়ে চলে যাচ্ছ?
0: না মা, তোকে এরা আমার সঙ্গে যেতে দেবে না।
3: আমি তোমার সঙ্গেই যাবো মা।
2: মানি, মানি, তুই আমাকে ছেড়ে চলে যাবি?
3: আমি আমি মাকে কথা দিয়ে ফেলেছি বাবা।
2: না না, তুই

0: চিনিস? তুই কি করে ওর সঙ্গে থাকবি?
1: আমি মাকে চিনেছি বাবা, চলো মা।
2: চলো
0: না
2: চলো স্বপ্নময়,
0: না
2: দে দে মা ব্যাগটা আমার হাতে দে।
0: না
1: আসি বাবা।
0: মানে

0: দাদা দাদা, দরজা খুলুন দাদা। সেই যে শোবার ঘরে গিয়ে মুখ থুবড়ে পড়ল, আর উঠছে না, কথাও বলছে না। আমি কি করি? কে কে দরজা ঠকঠক করছে?
1: আমি দাম্মু কাকা, দরজা খুলো।
0: মানি, ওরা সব কোথায়? তুমি ফিরে এসেছো বালিকে?
1: কে জানি দাম্মু কাকা, তবে আজ রাতে ঘরেই শোবো।
0: তোমার ব্যাগ বাক্স এগুলো কোথায়?
1: চুপ করো দাম্মু কাকা, আমি এখন শোবো। বাবাকে ডেকো না, কিচ্ছু বলো না, তুমি দরজা দিয়ে তোমার ঘরে চলে যাও।
0: কিন্তু তুমি একা এ ঘরে শোবে? তোমার ভয় করবে না? আমি বরং মেঝেতে শুয়ে থাকি।
1: তুমি চাও দামু কাকা, আমি এখন বড় হয়ে গেছি, আমার আর একটুও ভয় করছে না।
0: আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি যাচ্ছি। কি যে হলো
1: আমার পুতুলের বাক্সটা? এই তো রাজা রানী, তোরা কি ঘুমিয়েছিস? কান পেতে শোন, আমি আর কোনো দিন পুতুল খেলবো না, তোদের কাউকে দিয়ে দেব, বুবুর কাছে থাকবি। রাজা, জানিস সেই মাকে আজ প্রথম দেখলাম, কি সুন্দর আমার মা, আমাকে আদর করেছে, হাসছে কাঁদছে। জানিস রানী, আজ প্রথম বাবাকে কাঁদতে শুনলাম, আমারই জন্য মুখ ফাটা কান্না।

এতক্ষণ শুনলেন নাটক প্রয়োজন, রচনায় শিবসাধন ভট্টাচার্য, প্রযোজনায় দীপঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এবারে শুনুন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে অন্তত 9 জনের মৃত্যু। হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজে হামলা ইরানের। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা সহ 12 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দুচাকার যানবাহন বিক্রি 20% এবং 3 চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2,50,000 টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2,00,000 কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। এরপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। গোয়ায় বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য কোর কমিটির সঙ্গেও আজ তার বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গতরাতে শ্রী শাহ 3 দিনের সফরে গোয়ায় পৌঁছেছেন। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি আইব্রিক্স শিখর সম্মেলনও হতে চলেছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য সহযোগী 21টি দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে 2দিনব্যাপী আইব্রিক্স শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের উপর ভিত্তি করে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ আদালত ঝিড়াম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, তাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন

অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, 2013 সালের মে মাসে ঝিড়াম উপত্যকায় কংগ্রেস নেতাদের একটি গাড়ির বহরে মাওবাদীরা হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় প্রবীণ কংগ্রেস নেতাসহ 29 জন নিহত হন। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সুদীব্য কুমার সোনু গিরিডির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতরাত 2টার সময় শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভোর 4টে নাগাদ তাঁর জীবনাবসান হয়। জনপ্রিয় এই মন্ত্রীর প্রয়াণে গিরিডিসহ সমগ্র ঝাড়খণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক দেবেশ পাটেরিয়া জানিয়েছেন, এ পর্যন্ত 9 থেকে 10 জনের মৃত্যুর খবর মিলেছে। 12 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তিরা বারাজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাগর জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ব্যুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নতুন দিল্লিতে বিভিন্ন নামী ব্র্যান্ডের জাল ওষুধের অবৈধ উৎপাদন ও বিতরণ সংক্রান্ত অনৈতিক কাজ রুখতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, দিল্লি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একজোট হয়ে কাজ করছে। ইতোমধ্যে আইনি পদক্ষেপের অঙ্গ হিসেবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির একটি লাইসেন্সবিহীন দোকান থেকে জাল জলাতঙ্ক রোগের টিকা বাজেয়াপ্ত করেছিল। উত্তরপ্রদেশের 24টি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বদায়ুন, গাজীপুর ও বালিয়া জেলায় গঙ্গা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারুখাবাদে গঙ্গার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে সারদা এবং ঘরঘড়া নদীও বিপদসীমা অতিক্রম করার কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীর একটি নিষিদ্ধ পথ দিয়ে চলাচলকারী 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজের উপর হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র নৌসেনা দাবি করেছে। এর আগে পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিনী হামলায় ইরানের 3টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালী এবং সংলগ্ন অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে অননুমোদিত জলপথ এড়িয়ে চলার জন্য IRGC সতর্ক করেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী এবং একটি মিসাইল ডেস্ট্রয়ার ইরানের হামলা সফলভাবে এড়াতে পেরেছে। এতে কোনো মার্কিন কর্মী আহত হননি। ইরানের অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারগুলি মার্কিন বিরোধী হামলায় অর্থ জোগাত বলে তাদের অভিযোগ। তেহরানের বাণিজ্যিক জাহাজের উপর মার্কিনী হামলার তীব্র নিন্দায় সরব হয়েছে ইরান। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। সংঘাতদীর্ণ ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে চলা ধারাবাহিক হামলার ঘটনায় আতঙ্কিত প্যালেস্তিনীয় মার্কিন বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। তাদের উপর ইসরায়েলের ক্রমাগত হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেন তিনি। হুকাবি বলেন, কেউ যদি অনধিকার প্রবেশ করে নিজেদের পতাকা ওড়ায়, গাড়ি বা মসজিদ পুড়িয়ে দেয়, বাড়িতে ঢুকে ভাঙচুর করে, তবে তাকে কেবল অপরাধমূলক কাজ বলা যায় না। ওই অঞ্চলে যা চলছে তা স্পষ্টতই সন্ত্রাসবাদী আচরণ বলে উল্লেখ করেন তিনি। রুশ ইউক্রেন যুদ্ধে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে মার্কিনী মধ্যস্থতাকারীরা আজ ইউক্রেনের কিভে যাচ্ছেন। ইউক্রেনের রাজধানীতে এটিই তাদের প্রথম সফর। এর আগে গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর প্রেসিডেন্ট পুতিন কিভের উপর রুশ হামলা 3 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত মস্কোর উপর হামলা বন্ধ করতে ইউক্রেনও প্রস্তুত। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা ও আরও 11 জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন ও কাঁচামাল আমদানি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখাসহ একটি অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যদিও মিশন ইম্পসিবল নামক অপরাধ বিষয়ক টিভি অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা সারা খলিফা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে বলে জানা গেছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন মানবাধিকার সংস্থা মিশরে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পশ্চিম ইরানে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 11 জনের প্রাণহানি, আহত 7। কুর্দি শহর সানান্দাজের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। গাড়ির ব্রেকে যান্ত্রিক ত্রুটি ছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিসের এথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান ভেঙে পড়লে 2 পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। জানা গেছে, এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাটিতে একটি এয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র কয়েক মিটার উঁচুতে দ্রানডিকে বাঁক নেওয়ার মুহূর্তেই যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে, সেটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়। চীনের জিয়াংসি প্রদেশের জিয়ান শহরে ভূমিধসের ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন, 10 জন এখনও নিখোঁজ। টাইফুন সাউদেলের প্রভাবে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা আজ ধসে পড়া একটি বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করেছেন। আরও 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বারের মতো চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসে সোনাজয়ী এই জুটি আজ ফাইনালে চীনের হি জিটিং ও রেন শিয়াং ইউ জুটির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:50। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উৎপাদন, অর্থনীতি, রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কলকাতাসহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: টি আজ ফাইনালে চীনের হি জিটিং ও রেন শিয়াং ইউজুটির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুরে।
1: ভয়াবহ আগুন লেগেছে, দমকলে 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কারখানা বন্ধ থাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ভেতরে ঢুকতে হয়। এখনও পর্যন্ত কারখানার 4টি গেট খোলা গেছে। ভেতরে গনগনে আগুন, জিনিসপত্র ফাটার শব্দ পাওয়া যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দাহ্য রাসায়নিক পদার্থ ভেতরে থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাড়িগুলিকে খালি করে দেওয়া হয়েছে। কারখানার ভেতরে কেউ ছিলেন না, তাই হতাহতের কোনো খবর নেই। উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মুর্শিদাবাদের নেওফারাক্কা এবং তিলডাঙ্গার মাঝে ক্ষতিগ্রস্ত অংশে পূর্ব রেল মেরামতির কাজ শেষ করেছে এবং সুরক্ষা সংক্রান্ত পরীক্ষার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকে হাওড়া ও মালদা ডিভিশনের নিয়মিত ট্রেনগুলি ছাড়াও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল শুরু করেছে। আজ দুপুরে ওই রেলপথ দিয়ে হাওড়া গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেসও গিয়েছে। রেলের তরফে ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ফারাক্কা, বহরমপুর সহ বিভিন্ন এলাকায় গতরাতে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এতে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তথ্য অনুযায়ী 3.7 তীব্রতার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল জঙ্গিপুর থেকে প্রায় 31 কিলোমিটার উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। বহু মানুষ কম্পন অনুভূত হতেই ঘরের বাইরে বেরিয়ে যান। ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর নেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রবীন্দ্র ভি ঘুগে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। গতকাল তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক। এরপরই এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নোটিশ দিল শেক্সপিয়ার ছশরণী থানার পুলিশ। আগামী বুধবার 9 তারিখ দুপুর 12টায় হাজিরা দিতে বলা হয়েছে তাকে। প্রাক্তন বিধায়ক জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন। 9 তারিখ হাজিরা দিতে না পারলে তার আগে বা পরে হাজিরা দেবেন। কোচবিহারের বক্সিরহাট থানার রামপুর 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর এলাকায় 70 বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বৃদ্ধের স্ত্রীও নিখোঁজ। জানা গেছে সুনীল বিশ্বাস নামে ওই বৃদ্ধ তাঁর দ্বিতীয় স্ত্রী জানকী বিশ্বাসের সঙ্গে থাকতেন। আজ সকালে ঘরের ভেতর বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বক্সিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্য সরকার আগামী সপ্তাহ থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সারথি প্রকল্পে সাইকেল বিলির কাজ শুরু করছে। প্রথম পর্বে 1 লক্ষ সাইকেল বিলির পরিকল্পনা করা হয়েছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বিভিন্ন ব্লক অফিসে পড়ে থাকা সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি প্রথমে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্য সরকার ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা সংকল্প অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত 22টি জেলার 128টি পৌরসভার 1600 বেশি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন। বাজারঘাট, সরকারি দপ্তর, হাসপাতাল চত্বরে এই অভিযান চালানোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মালদা মেডিকেল কলেজের সুপার তথা

0: 2 ও রাধা স্টুডিওতে উত্তম কুমার অভিনীত নানা সিনেমা দেখানো হয়। উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ ভোর 5টায় মুর্শিদাবাদ সন্তরণ সংস্থার আয়োজনে গঙ্গাবক্ষে বীরশির দীর্ঘতম 81 কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতার সূচনা হয়েছে। আহিরণ থেকে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত এই সাঁতার প্রতিযোগিতার এবার 80তম বর্ষ। এবছর পুরুষ ও মহিলা মিলিয়ে 27 জন সাঁতারু অংশ নিয়েছেন, এর মধ্যে মহারাষ্ট্রের 3 জন এবং প্রতিবেশী বাংলাদেশের 3 জন প্রতিযোগী রয়েছেন। আজ জিয়াগঞ্জ থেকেও ভাগীরথী পক্ষে 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার সূচনা হবে 2:00 নাগাদ। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বিকেল 5:10।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন লোকগীতি শিল্পী শাহনওয়াজ প্রামাণিক।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী শাহনওয়াজ প্রামাণিকের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআরএ। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মানপুরা জাংশন। এই অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। এই অনুষ্ঠানের কথা বলতে ফোন করুন 9434076705।

বই আমাদের অনেক বড় একটা বন্ধু। আমাদের জীবনে কি প্রয়োজন কি প্রয়োজন নয় বা কি অসম্পূর্ণ তা কিন্তু সবসময় আমরা বুঝেই উঠতে পারি না, কিন্তু বই আমাদের এমনই এক বন্ধু যার আমাদের জীবনের প্রয়োজনীয়তাটা প্রচুর বেশি। বই হচ্ছে আমাদের নীরব বন্ধু, তাই আজ আমরা এই নিয়ে আলোচনা করব, বই আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়। এই বিষয়ে কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। বইকে আমরা অনেক সময় নীরব বন্ধু বলে থাকি, কিন্তু সত্যি কি বই নীরব? বই নীরব থেকেও আমাদের সঙ্গে কিন্তু কথা বলে। যখন আমাদের সঙ্গে কেউ থাকে না, কোনো বন্ধু থাকে না, গল্প করার কেউ থাকে না, আমাদের যখন মন খারাপ হয় বা আনন্দ হয়, অনেক কিছুই হয়, কখনো আমরা অনেক পুরনো কোনো কথা ভাবি বা ইতিহাসের কথা, কোনো স্মৃতি, তখন আমাদের যেই জিনিসটা ভাষায় প্রকাশ করতে পারি সেটাই বই আকারে প্রকাশ হয় বা কথা হয়ে ওঠে, কথাগুলো আমাদের লেখায় ফুটে ওঠে। আমরা অনেক সময় অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে করি কিন্তু যেতেও পারি না, কিন্তু বই আমাদের সেই জায়গাগুলোতে নিয়ে যায়। অর্থাৎ সব সময়ের বন্ধু হলো বই, তাই আমাদের জীবনে বইয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কতটা? ফোন করুন 9434076705 এই নম্বরে।

যদি আমাদের আশেপাশে কেউ না থাকে কথা বলার মতো, মোবাইলেও বা কতটা সময় কাটানো যায়, কিন্তু একটা বই যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা সময় কাটাতে পারি। বইয়ের সবচেয়ে বড় শক্তি আমাদের জ্ঞানের জগৎকে প্রসারিত করে। নিজেরা যতটুকু সময় পাই তাতে খুব সীমিত অভিজ্ঞতা আমরা অর্জন করি, কিন্তু বইয়ের মাধ্যমে হাজার হাজার মানুষের অভিজ্ঞতা আমরা জানতে পারি। একজন গবেষক তার গবেষণার কথা কিন্তু বইয়ে লিখে যান, একজন ইতিহাসবিদ তার একটি যুগের কথাও কিন্তু লিখে যেতে পারেন, একজন ভ্রমণকারী তার দেখা পৃথিবীকে আমাদের সামনে তুলে ধরতে পারেন, সবটাই কিন্তু বইয়ের মাধ্যমে। আবার একজন মানুষের জীবনের অভিজ্ঞতা অন্য মানুষের কাছে পৌঁছে যায়, সেটাও বইয়ের মাধ্যমে। বই পড়া মানে শুধু কয়েকটি পৃষ্ঠা পড়া নয়, অন্য একজন মানুষের চিন্তার জগতে প্রবেশ করা।

0: আমাদের সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, কেমন আছেন?
1: আজকে আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, ভীষণ ভালো আছি। আজকের
1: বই নিয়ে বিষয়?
0: হ্যাঁ, আজকের বিষয় বই আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়।
1: বই তো সত্যিকারে একটি গুরুত্বপূর্ণ জিনিস, আর বই পড়লে অনেক কিছু জানতে পারা যায়। বড় বড় মনীষীদের কথা, তারপর কোথায় দেশ, কোথায় মহাসাগর, সব জায়গায় তো সবাই আমরা যেতে পারি না, তাই বইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন রবীন্দ্রনাথের কথা আমি একটু বলবো। আমি অনেকদিন আগে পড়েছিলাম বইতে, ছোটবেলায় রবীন্দ্রনাথ ভিজে জামা কাপড় পরে স্কুলে গেছেন। তার মা বলতেন, কেন তুই ভিজে জামা পরে যাচ্ছিস, তোর তো জ্বর হয়ে যাবে। বলে কি, না আমার কিছুই হবে না। তাই এই অসাধারণ লোকটির কথা মনে পড়লে সত্যি মানে আমরা সমৃদ্ধ হয়ে যাই। এই অসাধারণ লোকটি কোনো বেশভূষা, সাধারণ কোনো পোশাক ছিল না, খালি তিনি বসে বসে গল্প লিখতেন। বৃষ্টি পড়ছে, তখন একটি ছড়া লিখলেন। এই

0: হবে, তিনি অনেক কবিতা গল্প লিখে গেছেন, এগুলো তো আমরা সব বইয়ের মাধ্যমেই জানতে পারি।
1: একদম তাই, হ্যাঁ আমরা তো বইয়ের মাধ্যমেই জানতে পারছি, আমাদেরকে সমৃদ্ধ করছে, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তার ছোটবেলার দিনগুলো তিনি কেমন করে কাটিয়েছেন এগুলো সবই বইতে লেখা রয়েছে।
0: ছোটবেলায় আমার বাবা আমাকে বই এনে দিত, গল্পের ছোট ছোট বই পড়ে আমি খুব খুশি হতাম, খুব মজা লাগতো। আর এখন তো অনেকেই বই পড়া ছেড়ে দিয়েছে, বই অত্যন্ত প্রয়োজনীয়, বই পড়লে অনেক জ্ঞান অর্জন হয়, অনেক কিছু জানতে পারা যায়।
1: একদম, এখন মোবাইলের মাধ্যমে অনেক ছোট ছোট গল্প কবিতা আমরা পাই, কিন্তু তবুও বই বই যে পড়ার মানসিকতা বা বইয়ের বই পড়ার যে অভ্যাসটা আমাদের কিন্তু আরও সমৃদ্ধ করে। যদি আমরা একটা বই হাতের কাছে পেয়ে যাই, আমরা অবসর সময় পড়ি, বেশ ভালো লাগে, মনটাও বেশ
0: খুবই
1: ভালো
0: ভালো
1: লাগে।
0: লাগে, আমি তো সব সময় পড়ি অনেক, আর বিশেষ করে আমার যখন রাতে ঘুম আসে না, তখন আমি গল্পের বই নিয়ে বসে পড়ি,
1: একদম ঘুম চলেও আসে, দেখবেন
0: পড়তে পড়তে
1: ঘুম
0: আবার
1: চলে
0: আমি
1: আসে।
0: ঘুমিয়ে
1: হ্যাঁ
0: পড়ি।
1: একদম, বই আমাদের সব সময় আমাদের সঙ্গে রয়েছে। খুব ভালো লাগলো
0: বই
1: কথা
0: মনে
1: বলে,
0: করেন একটা বন্ধুর মতন,
1: একদম
0: যেমন
1: একদম,
0: একটা বন্ধু পেলে আমরা সব গল্প করতে পারি, সেরকমই
1: হ্যাঁ
0: বইটাও তাই, বন্ধুর মতন, বই পেলে অনেক কিছু গল্প, অনেক কিছু কথা, মনীষীদের কথা, বড় বড় লোকের কথা জানা যায়।
1: হুম হুম একদম, খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
0: হ্যাঁ,
1: শুনতে
0: আপনিও
1: থাকবেন
0: ভালো থাকবেন,
1: আকাশবাণী শিলিগুড়ি।
0: নমস্কার নেবেন।
1: নমস্কার। বই আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সমৃদ্ধ করে, বিভিন্ন অজানা বিষয়ে আমরা বইয়ের মারফতই জানতে পারি। এই বিষয়ে কথা বলতে ফোন করুন। আরও একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করেছেন, শুনে নেব। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মিলন কুমার রায় বলছি, এলাপাকড়ি থেকে।
1: হ্যাঁ বলুন মিলন বাবু।
2: বই খুব সুন্দর একটা বিষয়, আমার খুব প্রিয় বিষয় এটা।
1: হুম,
2: আমি বই তো আমার লাইব্রেরি আছে, আমার বাড়িতে লাইব্রেরি তৈরি করে ফেলছি।
1: বাহ,
2: আর আমি কারো যদি বার্থডে হয়ে যায় ইদানিং,
1: হুম
2: হ্যাঁ যেমন আমি তো পড়াই,
1: হুম
2: তো ওই বার্থডে বাড়িতে আমি কিন্তু বই ছাড়া অন্য কিছু গিফট দেয় না।
1: বাহ,
2: যেমন ছোট ছোটদের জন্য যেগুলা বই দরকার সেগুলাই দিই,
1: হুম হুম
2: বড়দের জন্য বই সেগুলা দিই,
1: হুম
2: হয়তো দিলাম গল্পের বই, কোনো ডিকশনারি বা কোনো জেনারেল নলেজের বই দিলাম, এইসব বই দিই।
1: একদম,
2: কারণ আমার বইতে আমার যে যেটা বই পেয়ে যায় দোকানে ভালো লাগে, কিনে নিই, নিয়ে একটু পড়ি, তা ভালো লাগে আমার সব সময় বই পড়তে।
1: একদম একদম,
2: আমি নিজেই তৈরি করি লাইব্রেরি একটা,
1: বাহ এটা তো খুব ভালো বিষয়, আপনার যখন সেটা ইচ্ছে
2: আমার
1: হয়
0: আমার
1: তখন সেটা পড়েন।
0: আমার হ্যাঁ আমার এমন কোনো বই নেই যে আমার ঘরে পাওয়া যায় না, সব ধরনের বই পাওয়া যায়, গল্পের বই, সরল বই, আবৃত্তি বই, গানের বই,
1: হুম
0: নাটকের বই, মুনি ঋষিদের বই,
1: বাহ
0: কবি সাহিত্যিকদের বই,
1: চমৎকার।
0: এখনকার স্টুডেন্ট পড়াশোনা বই পড়ে না, সব মোবাইল নিয়ে ব্যস্ত, তবুও আমি কিন্তু ওই বই গিফট করি, কিছু না কিছু হয়তো ওরা পড়বে, দেখবে বইটা,
1: হুম হুম
0: একটু দেখবে তাতে অভ্যাস হয়ে যাবে বাচ্চাদেরও, এজন্য আমি গিফট করি বই। এই যে কালকে শিক্ষক দিবস হয়ে
1: হ্যাঁ
0: গিয়েছিল,
1: হ্যাঁ
0: কালকে তো নিচে 50টা বই গিফট করেছিলাম,
1: বাহ,
0: খুব সুন্দর বিষয় দিয়েছেন, আমাকে খুব ভালো লাগে এসব বিষয়।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার এই উদ্যোগ, এই যে বই বা এই যে এই সমস্ত জিনিস, বই, ম্যাগাজিন, এই সমস্ত জিনিস যে কাউকে দিচ্ছেন তার আগ্রহ বাড়ছে, এবং তখন না পড়ুক অন্য কোনো এক সময় নিশ্চয়ই সে পড়বে, এই মানসিকতা নিয়ে দিচ্ছেন, এটা কিন্তু
0: একদিন না একদিন বইয়ের
1: একদিন তো
0: টেস্টটা
1: পড়বেই,
0: খুবই
1: একদমই তাই। হ্যাঁ,
0: কিন্তু কি
1: উৎসাহ
0: সুন্দর
1: একদিন
0: বইটা,
1: বাড়বেই।
0: ওইটার জন্য দিয়ে দিই আমি,
1: হ্যাঁ একদিন
0: এত
1: তো
0: আগ্রহ
1: পড়বে,
0: আগ্রহী, হ্যাঁ আগ্রহী পূর্ণতা একটু বাড়াই যাতে বইটা পড়ো, বাচ্চারা শিখুক, বই পড়ে, বই অভ্যাস কমে যাতে বই পড়ার,
1: একদম,
0: তাই আমি বই দেওয়ার চেষ্টা করি।
1: ভীষণ ভালো উদ্যোগ নিয়েছেন, ভীষণ ভালো লাগলো কথা বলে মিলনবাবু, ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকুন,
1: একদম ধন্যবাদ আপনাকে। এই বই পড়া, বই দেওয়া, এবং কথায় আছে না বই পড়ুন, বই উপহার করুন, এই যে ভালো বই আমাদের কতটা ভালো একটা সময় দিতে পারে, কতটা ভালো সময়, সেটা হয়তো আমরা নিজেরাও জানি না, সত্যি জানি না, এখনও অজানাই।

এখন বই মানে শুধু ছাপা কাগজ নয়, এখন অডিও বুক আছে, ডিজিটাল লাইব্রেরি আছে, ফলে আমাদের কাছে পৌঁছানোর মাধ্যম কিন্তু বদলেছে। কেউ হাতে বই নিয়ে পড়েন, কেউ বা মোবাইল বা ট্যাবলেট পড়েন, আবার কেউ চোখ বন্ধ করে অডিও বুক শোনেন। মাধ্যম যাই হোক, মূল বিষয় হলো পড়া বা শোনার অভ্যাস বেঁচে থাকা। একটা ছোট শিশুর জীবনে বই কিন্তু ভীষণ প্রয়োজনীয়। যখন সে বই পড়তে শেখে, তখন শুধু সে শব্দই শেখে না, সে কল্পনা করতে শেখে। একটি গল্পে যদি লেখা থাকে একটি পাখি আকাশের দিকে ওড়ে, তখন সেই শিশুর মনে কিন্তু সেই কল্পনা বা ছবিটা ভেসে ওঠে, তার ভেতরে শিল্পী সত্তা তৈরি হয়। তাই ছোট থেকেই একটি শিশুকে বইয়ের মধ্যে বা পরীক্ষার বইয়ের মধ্যে আটকে না রেখে গল্প, কবিতা, জীবনী, বিজ্ঞান বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচয় করানো কিন্তু ভীষণই প্রয়োজন। আর আমাদের একাকিত্বের সঙ্গী বই। বইয়ের সঙ্গে এক ধরনের অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। কখনো কবিতার কোনো দুটো লাইন যেন নিজের মনের কথা হয়ে ওঠে, আবার কখনো উপন্যাসের কোনো চরিত্র নিজেকেই মনে হয়। এই কারণে বই শুধু জ্ঞানের উৎসই নয়, মনের আশ্রয়ও।

0: মনপুরা জাংশন এখানে শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
1: বৌমা,
2: হ্যাঁ মা,
1: এই বাড়ির কিছু নিয়ম আছে।
2: যেমন?
1: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
2: তাহলে লেনদেন?
1: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।

0: ফোন ইউপিআই দিয়ে?
1: আচ্ছা
0: হ্যাঁ, আর শোনো আরো একটা নিয়ম আছে।
1: সেটা কি মা?
0: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
1: আপনিও না মা?
2: ভারত ডিজিটাল পেমেন্ট করে,
3: এখন সব লেনদেনই সহজ একেবারে।
4: শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন যুব অনুষ্ঠান সুরে ছন্দে। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনুষ্কা দে।

নমস্কার, শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। সুর শুধু কয়েকটি স্বরের সমষ্টি নয়, ছন্দ শুধু তালের ওঠানামা নয়। সুর আর ছন্দ মিলে কখনো হয়ে ওঠে ভালোবাসা, কখনো অভিমান, কখনো আনন্দ, আবার কখনো বা নীরবে বলে যায় মনের এমন কিছু কথা যা মুখে বলা সম্ভব হয়ে ওঠে না। জীবনের সঙ্গে সুরের সম্পর্ক বড়ই নিবিড়। সকাল শুরু হয় পাখির ডাকের সুরে, বৃষ্টির ফোঁটায় থাকে ছন্দ, নদীর জলে থাকে মৃদু তাল, আর মানুষের হৃৎস্পন্দনেও যেন লুকিয়ে থাকে এক অদৃশ্য সঙ্গীত। তাই আজকের এই বিশেষ আসর সুরে ছন্দে। আজকের এই অনুষ্ঠানে আমরা কখনো ফিরে যাব স্মৃতির পাতায়, কখনো হারিয়ে যাব গানের কথায়, আবার কখনো তবলার বলে খুঁজে নেব জীবনের পরিচিত অনুভূতিগুলো। আমি অনুষ্কা আপনাদের সঙ্গে আছি আজ পুরো অনুষ্ঠান জুড়ে। তাহলে চলুন শুরু হোক আজকের সুরের সফর। কিছু গান আছে যেগুলো শুনলে মনে হয় এই গানটি যেন আমার কথাই বলছে। আসলে সঙ্গীতের সবচেয়ে বড় শক্তি বোধ হয় এখানেই। একজন শিল্পী তার অনুভূতিকে সুরে প্রকাশ করেন, আর সেই অনুভূতি হাজার হাজার শ্রোতার হৃদয়ে নিজের জায়গা করে নেয়। আমাদের জীবনের সঙ্গে গান তাই এতটাই জড়িয়ে থাকে। প্রথম প্রেমের সঙ্গে একটা গান, বন্ধুত্বের সঙ্গে একটা গান, বিচ্ছেদের সঙ্গে একটা গান, এমনকি শৈশবের স্মৃতির সঙ্গেও জড়িয়ে থাকে কোনো না কোনো সুর। বহু বছর পর হঠাৎ সেই গানটি শুনলে মনে হয় সময়টা যেন আবার ফিরে আসছে। আচ্ছা, আপনার কি এমন কোনো গান আছে যেটি শুনলেই আপনার জীবনের কোনো এক বিশেষ মুহূর্তের কথা মনে পড়ে? হয়তো স্কুলের সেই দিনগুলো, হয়তো কলেজের বন্ধুদের সঙ্গে কাটানোর সময়, হয়তো কোনো প্রিয় মানুষের কথা, আবার হয়তো বা কোনো বিকেল যার কথা আজও মনে পড়লে মনটা একটু ভালো হয়ে যায়। গানের আশ্চর্য ক্ষমতা হলো সে আমাদের শুধু শোনায় না, সে আমাদের মনে করিয়েও দেয়। একটি সুর কখনো কখনো হয়ে ওঠে স্মৃতির দরজা, আর সেই দরজা খুললেই ফিরে আসে পুরনো মানুষ, পুরনো জায়গা, পুরনো হাসি, পুরনো অভিমান। তাই হয়তো বলা যায় কিছু গান আমরা শুনি, আবার কিছু সংখ্যক গান আমাদের ভেতরে বেঁচে থাকে। আমরা আজকে আরও কথা বলবো এই পর্ব নিয়ে, তবে ইতিমধ্যেই আমরা স্টুডিওতে পেয়ে গেছি আমাদের যুববন্ধু প্রিয়াংশু রায়কে। প্রিয়াংশুর থেকে আমরা একটি খেয়াল শুনে নেব, এবং তার সাথে সঙ্গতে রয়েছেন তবলায় উৎপল দাস, এসরাজে পার্বতীচরণ চট্টোপাধ্যায়।

কবিতার এই অনন্য ধারায় যেমন রয়েছে রাগের গভীরতা, তেমনই রয়েছে সুরের স্বাধীন বিচরণ। তরুণ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে যখন এই ঐতিহ্যবাহী সঙ্গীত নতুন করে ধ্বনিত হয়, তখন মনে হয় আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শুধু অতীতের সম্পদ নয়, বর্তমানেরও এবং আগামী দিনেরও সম্পদ। পরম্পরা তখনই বেঁচে থাকে যখন নতুন প্রজন্ম তাকে আপন করে নেয়, আর সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদের তরুণ শিল্পীদের ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ছন্দ। ছন্দ মানে হলো কথার, কবিতার বা গানের তাল ও গতির সুন্দর বিন্যাস, যার ফলে শুনতে একটা নির্দিষ্ট রিদম বা ফ্লো তৈরি হয়। যেমন আকাশ জুড়ে মেঘের খেলা বৃষ্টি নামে ঝমঝমিয়ে, এই শব্দগুলোর নির্দিষ্ট গতি ও মিল থাকার কারণে শুনতে একটা ছন্দ তৈরি হয়েছে। আর খেয়াল গানে ছন্দ বলতে মূলত তাল ও লয়ের কাঠামো বোঝায়, যেমন তিন তাল, একতাল, ঝাঁক তাল ইত্যাদি। প্রিয় যুববন্ধুরা, একটু আগেই আমরা আমাদের তরুণ শিল্পীর কণ্ঠে এক মনোমুগ্ধকর খেয়াল শুনলাম। খেয়ালের আলাপ, সুরের বিস্তার এবং রাগের আবেশ আমাদের নিয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের এক অনন্য জগতে। তবে সঙ্গীত তো শুধু সুরের নাম নয়, সুরের পাশাপাশি তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে ছন্দ, আর সেই ছন্দকে প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে তবলার ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবলার প্রতিটি বোল যেন নিজের মধ্যে একটি করে গল্প বলে, কখনো তার আওয়াজ মৃদু, কখনো শান্ত, আবার কখনো দ্রুত লয়ে তা হয়ে ওঠে চঞ্চল ও প্রাণবন্ত। ধাধিন নাতিন, এই ছোট ছোট বোলের সমন্বয়ে তৈরি হয় এক অপূর্ব ছন্দের জগৎ। শাস্ত্রীয় সঙ্গীতে তবলা শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এ যেন সুরের ধ্বনি, এ যেন সুরের সঙ্গী, শিল্পীর সঙ্গে এক নীরব কথোপকথন। একজন শিল্পী যখন সুরের পথে এগিয়ে চলেন, তবলার বোল তখন সেই পথকে তাল ও লয়ের সৌন্দর্যে পূর্ণ করে তোলে। আর আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হলো এই পরিবেশনার সঙ্গে যুক্ত রয়েছেন আমাদেরই তরুণ প্রজন্মের একজন প্রতিভাবান শিল্পী। তাদের হাত ধরেই তো আমাদের সঙ্গীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়। পুরনো দিনের সাধনা আর নতুন দিনের উদ্যম, এই দুয়ের মিলনেই তৈরি হয় সঙ্গীতের আগামী পথ। তাহলে আর দেরি কেন? সুরের আবেশ থেকে এবার আমরা প্রবেশ করি তালের ছন্দময় জগতে। আপনারা শুনতে চলেছেন আমাদের তরুণ শিল্পীর তবলা পরিবেশনা। তবলায় রয়েছেন রিয়া সরকার।

的，当然的。

অসাধারণ এই পরিবেশনার জন্য শিল্পীকে জানাই আন্তরিক অভিনন্দন। তালির প্রতিটি মাত্রা, প্রতিটি বোল যেন আমাদের মনে করিয়ে দিল সুর যেখানে অনুভূতির ভাষা, ছন্দ সেখানে সেই অনুভূতির স্পন্দন। আর এই সুর ও ছন্দের পথ ধরেই আমরা এগিয়ে চলব আজকের সুরে ছন্দে অনুষ্ঠানের পরবর্তী পর্বে। সুরের যে আবেশে আমরা কিছুক্ষণ আগে ডুবেছিলাম, এবার সেই সুরের সঙ্গে যুক্ত হবে ছন্দের স্পন্দন। সঙ্গীতের জগতে সুর যদি হয় হৃদয়ের অনুভূতি, তবে তাল ও ছন্দ সেই অনুভূতির চলার পথ। একটি সুরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তালের গুরুত্ব অপরিসীম। আর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই তাল ছন্দের জগতে তবলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। তবলার বোলের মধ্যে রয়েছে এক আশ্চর্য বৈচিত্র্য। কখনো তার আওয়াজ কোমল, কখনো দৃঢ়, কখনো ধীর, আবার কখনো বা দ্রুত লয়ের প্রবাহে তা হয়ে ওঠে দুরন্ত। সঙ্গীতের সৌন্দর্য বোধ হয় এখানেই যে কখনো সে কথা বলে তালের মাধ্যমে, কখনো সে অনুভূতি প্রকাশ করে সুরের মাধ্যমে। আর গান আমাদের জীবনের এমন এক সঙ্গী যার কাছে

মনের কথা বলতে কোনো আলাদা ভাষার প্রয়োজন হয় না। আনন্দের মুহূর্তে গান আমাদের আরও আনন্দ দেয়, মন খারাপের সময় গান হয়ে ওঠে একান্ত আপন, আর কখনো কোনো বিশেষ মানুষ বা মুহূর্তকে মনে করিয়ে দেয়, গান আমাদের নিয়ে যায় স্মৃতির পাতায়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের তরুণ শিল্পীরা সেই সুরেরই নানান রং তুলে ধরলেন আমাদের সামনে। তরুণ কণ্ঠে যখন গান ভেসে আসে, তখন তার মধ্যে থাকে নতুন দিনের উচ্ছ্বাস, আবার থাকে সঙ্গীতের দীর্ঘ ঐতিহ্যের ছোঁয়াও। একটা গান কখনো কখনো একটা চিঠির মতো, যে কথাগুলো আমরা কাউকে বলতে পারিনি, কোনো এক শিল্পী হয়তো সেগুলোই গানের কথার মাধ্যমে বলে দিয়েছেন। তাই গান শুনতে শুনতে কখনো মনে হয় এ তো আমারই গল্প। হয়তো কোনো পুরনো বিকেল, কোনো হারিয়ে যাওয়া মানুষ, কিংবা কোনো না বলা অনুভূতি, সব কিছুই হঠাৎ ফিরে আসে একটি সুরের হাত ধরে। সুরের কোনো নির্দিষ্ট ভাষা নেই, তবুও সুর অনেক কথা বলে, যে কথা মুখে বলা যায় না, যে অনুভূতি শব্দে প্রকাশ করা কঠিন। কখনো কখনো একটি গানই সেই অনুভূতির ভাষা হয়ে ওঠে, আর তাই গান শুধু বিনোদন নয়, গান আমাদের অনুভব করতে শেখায়, মনে করিয়ে দেয়, কখনো বা নতুন করে ভাবতে শেখায়, বা স্বপ্নও দেখতে শেখায়। তরুণ প্রজন্মের শিল্পীরা যখন সঙ্গীতের মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরেন, তখন সেখানে শুধু একটি পরিবেশনা থাকে না, থাকে নতুন সম্ভাবনার বার্তা। তাদের কণ্ঠে আমরা যেমন শুনতে পাই নতুনত্ব, তেমনই অনুভব করি সঙ্গীতের দীর্ঘ ঐতিহ্যের প্রতি ভালোবাসা। সেই তরুণ প্রতিভার কণ্ঠেই আমরা শুনি বিভিন্ন গান। ভারতীয় সঙ্গীতের পরম্পরা অত্যন্ত সমৃদ্ধ, প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু তাল, সুর ও লয়ের সাধনার মধ্যে দিয়ে এই সঙ্গীত আজও আমাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গীতের পরিবেশনার ধরন বদলেছে, শ্রোতার রুচি বদলেছে, কিন্তু সুরের প্রতি মানুষের ভালোবাসা আজও ঠিক একই রকম। সুর থেমে গেলেও তার আবেশ যেন অনেক দিন অনেক সময় রয়ে যায়। প্রিয় যুব বন্ধুরা, দেখতে দেখতে আমরা এসে পড়েছি আজকের সুরে ছন্দে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এই পুরো সময়টুকু জুড়ে কখনো আমরা শুনেছি খেয়ালের সুর, কখনো আবার তবলার ছন্দ। সুর, তাল আর লয়ের এই মেলবন্ধনেই যেন তৈরি হয়েছিল আজকের আসর। সঙ্গীত আমাদের জীবনেরই প্রতিচ্ছবি, কখনো আনন্দের, কখনো বিষাদের, কখনো স্মৃতির, আবার কখনো বা নতুন স্বপ্নের। একটি গান শেষ হয়ে যায়, একটি পরিবেশনা থেমে যায়, কিন্তু তার সুর থেকে যায় আমাদের মনের মধ্যে। আজকের এই পর্বে আমাদের সঙ্গে থাকার জন্যে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের তরুণ শিল্পীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের প্রতিভা, সাধনা এবং সৃষ্টিশীলতার পথ আরও সমৃদ্ধ হোক, এই কামনাই রইল। আমি অনুষ্কা আজকে সুরে ছন্দে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো একদিন, আবার কোনো এক সুরের হাত ধরে ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সুরে থাকুন, ছন্দে থাকুন, সঙ্গীতের সঙ্গে থাকুন, শুনতে থাকুন যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান সুরে ছন্দে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনুষ্কা দে। আকাশবাণী শিলিগুড়ি। এবারে গ্রামেগঞ্জে, কিন্তু তার আগে শুনে নেব কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে আগামী পাঁচ দিন সকাল পর্যন্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ পূর্বাভাসে জানানো হয়েছে।

সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিমের বেশ কিছু স্থানে, এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে ভারী থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে। শুনলেন আজকের কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। এবারে গ্রামে গঞ্জে আজকের বিষয়, গ্রামীণ অর্থনীতিতে এবং কর্মসংস্থানে হাঁস ও মুরগি পালনের ভূমিকা। আলোচনায় রয়েছেন ডক্টর মানস কুমার দাস, উপস্থাপনায় আইভি দে।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। স্বাবলম্বের পথে এগিয়ে চলা আজকের কৃষকের কাছে শুধু ফসলের মাঠই নয়, বাড়ির উঠানও হয়ে উঠতে পারে আয়ের অন্যতম ক্ষেত্র। আর সেই উঠোনে যদি থাকে হাঁস মুরগির ছোট্ট খামার, তাহলে যত্ন, বিজ্ঞানসম্মত পরিচর্যা এবং সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তা হয়ে উঠতে পারে পরিবারের বাড়তি আয়ের একটি নির্ভরযোগ্য উৎস। শ্রোতাবন্ধুরা, আজকের গ্রামেগঞ্জের আসরে আমাদের আলোচনার বিষয় রয়েছে গ্রামীণ অর্থনীতিতে এবং কর্মসংস্থানে হাঁস ও মুরগি পালনের ভূমিকা। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর মানস কুমার দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী বিজ্ঞান বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি। নমস্কার মানসবাবু।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। আমরা প্রায়ই দেখি যে গ্রামের বাড়িগুলোতে হাঁস মুরগি কিন্তু অনায়াসেই ঘুরে বেড়ায় এবং সেখান থেকে তাদের দৈনন্দিন পুষ্টিটা কিন্তু কিছুটা হলেও তারা আহরণ করতে পারে।
1: ঠিক ঠিক।
0: তবে এই হাঁস মুরগি যে বিষয়টা, সেটাকে যদি আমরা ব্যবসায়িক ভিত্তিতে নিতে চাই, সেক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের যে হাঁস মুরগির উৎপাদনের ক্ষেত্রে জাতীয় বা রাজ্যভিত্তিক যে পরিসংখ্যানটা রয়েছে, সেটা যদি একটু আপনি বলেন।
1: 2024-25 সালের যে তথ্য ভারত সরকার দিচ্ছেন, সেখানে পরিসংখ্যান বলছে যে হাঁস এবং মুরগি উভয়ের পক্ষ থেকেই মোট যে ডিম উৎপাদন হয়েছে তার সংখ্যা হচ্ছে 14,911.25 কোটি। তার মধ্যে পশ্চিমবঙ্গর থেকে যে ডিম উৎপাদন হচ্ছে সেটার সংখ্যা হচ্ছে প্রায় 1598.2 কোটি, যা প্রায় 10.72% মোট উৎপাদনের, এবং পশ্চিমবঙ্গ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ডিম উৎপাদনের দিক থেকে। তবে মোট যে ডিম উৎপাদন হচ্ছে তার পার্সেন্টেজে ধরি 98.93% ডিমই হচ্ছে মুরগির ক্ষেত্রে, আর অনলি 1.07% আসছে হাঁসের ডিম। সুতরাং হাঁসের ডিমের জায়গাটা কিন্তু খুবই কম। আমরা যে চতুর্থ স্থানে রয়েছি, তাহলে প্রথম তিনটি যে রাজ্য, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা, সব থেকে অবাক করা বিষয়ে সারা ভারতবর্ষের প্রায় 49%-এরও বেশি ডিম মাত্র এই তিনটি রাজ্য থেকে উৎপাদন হচ্ছে। আমরা পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি বলি, যে ডিম খাওয়ার সংখ্যা, যেটা আমাদের জাতীয় পুষ্টি কমিশন বলছে যে একজন মানুষের সারা বছরে অন্ততপক্ষে কতগুলো ডিম খাওয়ার দরকার, সেই জায়গায় পশ্চিমবঙ্গ অনেকটা বেটার জায়গায় রয়েছে। যেটা পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি জাতীয় গড় হচ্ছে 106টা, সেখানে পশ্চিমবঙ্গের সংখ্যা সেখানে 161টা, কিন্তু অনেক জায়গাতেই রয়েছে যে অন্যান্য রাজ্যে যেগুলো অনেকটাই কম। আর শুধু তো ডিম তো নয়, আমরা মাংসের জন্য মুরগি বা হাঁস পালন করি, তো মাংসের ক্ষেত্রে যদি দেখা যায় টোটাল যে মাংস উৎপাদন 1,05,00,000 মেট্রিক টন 2024-25 সালে তথ্য অনুযায়ী, সেখানে মুরগির থেকেই এসছে প্রায় 51,80,000 টন, অর্থাৎ প্রায় 49.27%, যেটা শুধুমাত্র মুরগির থেকে, ছাগল, গরু, শুয়োর, মোষ বাকিতে ঢুকছে। সুতরাং মুরগির থেকে উৎপাদিত মাংসের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, এবং মাংস উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম স্থানে রয়েছে। দুটোকে মিলিয়ে আমাদের 12.46% হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন, আমাদের পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন অল ওভার ন্যাশনাল প্রোডাকশনের ক্ষেত্রে।
0: আচ্ছা, হাঁস মুরগি দুটোই কিন্তু মাংস এবং ডিম উভয়ের জন্যই পালন

0: করা হয়, তো এই যে হাঁস এবং মুরগি, এক্ষেত্রে কোনটা পালন করলে বেশি লাভজনক হতে পারে?
1: পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু হাঁস এবং মুরগি উভয় পালন করছে, কিন্তু হাঁসের তুলনায় মুরগি মানুষ বেশি রাখেন। কারণ মুরগির ডিম বা মাংসের চাহিদা বেশি, সেখানে হাঁসের ডিম বা মাংসের চাহিদা অনেকটাই কম, একটু আগে যেটা বলছিলাম। এবং তার মধ্যেও আবার দেশি মুরগির খামার যেটা রয়েছে সেখানে স্বল্প বিনিয়োগে বেশি লাভজনক, আবার ব্রয়লার মুরগির ক্ষেত্রে হচ্ছে একটু বেশি আমার ইনভেস্টমেন্ট লাগছে বা বিনিয়োগ করতে হচ্ছে, বাট লাভটা তার থেকে অনেকটাই বেশি। এবং লাভের পরিমাণ যেখানে বেশি সেখানেই মানুষের প্রবণতা বেশি কাজ করার, সেই জন্যই ডিমের চাহিদা যেহেতু মুরগির বেশি, তাই ডিমের জন্য মুরগি পালন অবশ্যই লাভজনক। এবং হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের মাংসের চাহিদা বা হাঁসের ডিমের চাহিদা যে যে জায়গায় বেশি, আমরা বলি যে স্পোরাডিক বিভিন্ন ছোট ছোট জায়গায় বা ছোট ছোট লোকাল মার্কেটে, সেখানে আমরা হাঁস কিন্তু করতে পারি।
0: আচ্ছা, মুরগি পালনের ক্ষেত্রে কোন কোন প্রজাতি পালন করা যেতে পারে?
1: ডিম এবং মাংসের জন্য দুই রকম ভাবে আমরা পালন করি। যদি শুধু ডিমের ক্ষেত্রে হয়, যেটা আমরা সাদা ডিম যেটা খাই, হোয়াইট লেগ হর্ন মুরগি সব থেকে ভালো, এবং এরা প্রায় বছরে 300 থেকে 350 পর্যন্ত ডিম পারতে সক্ষম একটি মুরগি। এবং আরেকটা আপনার ডিম দেখবেন, সেটা হচ্ছে একটু ব্রাউন কালারের বা একটু লাল টাইপের, এবং সেটা হচ্ছে আমাদের রোড আইল্যান্ড রেড বলে যে একটি মুরগি আছে, RIR, সেই মুরগির থেকে, সেটাও প্রায় বছরে 150 থেকে 160 ডিম পারতে সক্ষম একটি মুরগি। সুতরাং ডিমের জন্য আমরা হোয়াইট লেগহর্ন এবং RIR দুটোকে আমরা ব্যবহার করতে পারি। এবার যদি শুধু মাংসের জন্য বলেন, মাংসের জন্য আমাদের ব্রয়লার মুরগি যেটা রয়েছে, সেটা তো আপনারা জানেন সকলেই যে ব্রয়লার মুরগি মেনলি এখন যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমেই, ইন্টিগ্রেশন মানে হচ্ছে বিভিন্ন পোলট্রি কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে চাষি ভাইরা যেটা চাষ করছেন, সেখান থেকে ম্যাক্সিমাম আমাদের মাংস উৎপাদন হয়। আর কিছু চাষি রয়েছেন যারা নিজেরা ব্রয়লার মুরগি চাষ করছেন এবং সেখান থেকে বাজারে বিক্রি করছেন এবং সেখান থেকে মাংস আমরা পাচ্ছি, তো মাংসের জন্য ব্রয়লার মুরগি ইজ বেস্ট। এবার মাংস এবং ডিম উভয়ই যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের অপশন আছে RIR মুরগি, যেটাকে আমরা মাংসের জন্য ব্যবহার করতে পারি। কারণ RIR এর যে মোরগ বা মুরগা আমরা সাধারণ ভাষায় বলে থাকি, সেটা টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, তো সেই জন্য আমরা RIR এর মুরগাগুলোকে আমরা মাংসের জন্য আমরা ব্যবহার করতে বলি। এবং যেহেতু চাহিদা আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই জন্য আমরা দেশি বা লোকাল মুরগিটাকেও কিন্তু আমরা মাংস এবং ডিমের জন্য ব্যবহার করতে পারি।
0: আচ্ছা, হাঁসের ক্ষেত্রে বা কি কি ধরনের হাঁস পালন করা যেতে পারে যদি ব্যবসায়িক ভিত্তিতে কেউ পালন করতে চায়?
1: ব্যবসায়িক ভিত্তিতে হাঁসের ক্ষেত্রেও আমরা একই কথা যে ডিম এবং মাংস উভয়ই আমরা নিই। তো ডিম এবং মাংসের জন্য যদি আমরা উত্তরবঙ্গের কথা ধরি বা আমাদের দক্ষিণবঙ্গের কথাও ধরি, সবার আগে মানুষের পছন্দ কিন্তু লোকাল বা দেশি। তো লোকাল বা দেশি যে হাঁসগুলো রয়েছে, যেগুলো আমরা বৈজ্ঞানিক ভাষায় নন ডেসক্রিপ্ট, আচ্ছা যাদেরকে কোনো প্রজাতি ভুক্ত করা হয়নি, তাদেরকে আমরা লোকাল বা দেশির মধ্যে ফেলি। তো সেই জায়গায় তাদের ডিম এবং মাংসের একটা ভালো চাহিদা রয়েছে। আর যদি ব্যবসায়িক ভিত্তিতে বলেন, সেক্ষেত্রে বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে প্রথম পছন্দ হবে খাকি ক্যাম্পবেল।
0: আচ্ছা,
1: খাকি ক্যাম্পবেল হাঁস যারা একটানা 2 বছর পর্যন্ত ডিম পাড়তে পারে এবং প্রতি বছরে প্রায় 300 বেশি ডিম দিতে পারে, অর্থাৎ 2 বছরে প্রায় 600 থেকে 650 ডিম আমি একটা হাঁসের থেকে পেতে পারি। এবং খাকি ক্যাম্পবেলের মাংসও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ডুয়াল পারপাস বেস, যেখানে ডিম এবং মাংস উভয়ের জন্য আমরা ব্যবহার করি। আর যদি মাংসের জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে লোকাল তো রয়েছে, এছাড়া আমরা ইন্ডিয়ান রানার বা হোয়াইট পেকিন বলে দুটো হাঁস রয়েছে। ইন্ডিয়ান রানারটা অনেক বেশি এখন পপুলার, হোয়াইট পেকিনটা এখনও অতটা পপুলার হয়নি, কারণ হোয়াইট পেকিনটা হচ্ছে সম্পূর্ণ সাদা রঙের একটি হাঁস এবং তার ঠোঁট দুটো হয় হলুদ রঙের, দেখতে খুবই সুন্দর, কিন্তু ওটা যেহেতু এখনো আননোন ফর দ্য ফার্মার্স এবং দ্য কমিউনিটি, তো সেই জন্য হোয়াইট পেকিনের মার্কেটিং এর জন্য কিন্তু আমাদের এখনো অতটা জায়গাটা তৈরি হয়নি। তবে মাংসের জন্য এই দুটো ব্রিড বা এই দুটো প্রজাতি কিন্তু খুবই ভালো, যাদের ওজন মোটামুটি 6 থেকে 8 মাসে প্রায় 4 থেকে 5 কিলো পর্যন্ত চলে আসতে পারে।
0: আচ্ছা, তাহলে এই প্রজাতি যদি কেউ পালন করে তাহলে কিন্তু সে ব্যবসায়িক দিক থেকে লাভবান হবে।
1: এবার দেখুন, হাঁসের ব্যাপারটা আমি যেহেতু বললাম যে হাঁসের
0: অবশ্যই বাজারের চাহিদাটা
1: প্রথমেই বলেছি, যে হাঁসের ডিমের ক্ষেত্রেও দেখুন পরিসংখ্যান বলছে 1% হচ্ছে আপনার ডিম, আর সেখানে শুধু মুরগির থেকেই 49.27% মাংস আসছে, তাহলে হাঁসের মাংসটাও কিন্তু খুব একটা যে বিশাল এফেক্ট ফেলছে বা তার পরিসংখ্যানের ভিত্তিতে আমরা ধরছি সেটা কিন্তু নয়। তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের কোনো লুপ বেসড বা কোনো পার্টিকুলার এরিয়া বেসড হচ্ছে আমার মার্কেটিং বা চাহিদা রয়েছে, সেই চাহিদার ভিত্তিতে হচ্ছে। এবং আপনি যদি এখানকার গ্রামে টামে যান, সেখানে দেখবেন যার হয়তো কারো বাড়িতে খাওয়ার ইচ্ছা হয়েছে হাঁস, যে হয়তো হাঁস পালন করে বা যার বাড়িতে 2-4টে হাঁস আছে তার বাড়িতে গিয়ে কখনো নিয়ে আসলো, কেউ যে রেগুলার হয়েতে হাঁসের মাংস বিক্রি করছে বা হাঁসের ডিম বিক্রি হচ্ছে এরকম তো কিন্তু নয়, বেশিরভাগই কিন্তু কভারটা করছে কিন্তু মুরগি।
0: আচ্ছা, হাঁস বা মুরগি পালনের ক্ষেত্রে

0: ধরনের পালন পদ্ধতি বেশি লাভজনক? মানে অনেকভাবেই তো মানুষ তাদেরকে পালন করে থাকেন, মানে সেই প্রাচীন কাল থেকে, কিন্তু এখন তো সেটা বৈজ্ঞানিক ভিত্তিতে পালন করা
1: অবশ্যই
0: হচ্ছে,
1: অবশ্যই।
0: তো সেক্ষেত্রে কোন পদ্ধতি বেশি লাভজনক?
1: দেখুন, হাঁস বা মুরগিকে আমরা তো চিরাচরিত পদ্ধতিতে আমরা দেখে আসছি, ট্র্যাডিশনাল ওয়েতে, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে ছেড়ে দিলাম, ওরা একটু মাঠে ঘাটে ঘুরলো, বা হাঁসকে আমরা পুকুরে ছাড়লাম, তারপরে হচ্ছে পুকুরে গিয়ে ওরা নিজেদের মতন খাবার সংগ্রহ করলো, এবার বিকালবেলা আমরা একটু ডাক দিলাম, তারা
0: হুম
1: সবাই চলে এলো। এটা
0: হুম
1: দ্যাট ইজ দ্য ট্র্যাডিশনাল ওয়ে।
0: হুম
1: তো এই চিরাচরিত পদ্ধতি বাদ দিয়ে আমরা এখন যেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বলি, যে হাঁস বা মুরগিকে নিবিড় পদ্ধতিতে এবং মিশ্র চাষের মাধ্যমে যদি পালন করা যায়, তবে সেটা অনেক বেশি লাভজনক। কারণ কি? কারণ হচ্ছে এদের জায়গা অপেক্ষাকৃত অন্যান্য প্রাণীর থেকে অনেক কম লাগে,
0: হুম
1: এবং যেহেতু জায়গা কম লাগে, তাই অন্যান্য বিভিন্ন চাষ পদ্ধতি, যেমন পুকুরে মাছ চাষ করছি,
0: হুম
1: তার সঙ্গে আমরা সাইডে পুকুরের পাড়ে আমরা সুন্দর করে একটা হাঁসের ঘর বা মুরগির ঘর রাখতেই পারি,
0: ঠিক
1: এটা ইন্টিগ্রেশন হলো।
0: হ্যাঁ
1: এছাড়া আমাদের অনেকেরই গ্রামের বাড়িতে কিচেন গার্ডেন বা সবজি বাগান রয়েছে,
0: হুম
1: সেখানেও আমরা হাঁস বা মুরগিকে আমরা সেখানে ইন্টিগ্রেশনে রাখতে পারি।
0: হুম
1: এছাড়া ছাগল বা মাশরুম চাষের সঙ্গেও কিন্তু নিবিড়ভাবে বা মিশ্রভাবে আমরা এই হাঁস বা মুরগি পালন করলে সেক্ষেত্রে আমাদের লাভ কিন্তু ভালো পাওয়া যেতে পারে। আর যদি এককভাবে করতে হয়, যে আমি ডিপ লিটার ফার্মিং সিস্টেম করে খুব ভালোভাবে আমি কমার্শিয়ালি করতে চাইছি, তবে কিন্তু আপনার ওই আমাদের নর্মাল যে ট্র্যাডিশনাল পদ্ধতি, যেটা আমরা বলছি ব্যাকইয়ার্ড ফার্মিং সিস্টেম, সেইভাবে করলে কিন্তু হবে না।
0: আচ্ছা
1: সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ যে সায়েন্টিফিক ওয়েতে তাদের হাউজিং করে বা তত ঘর বানিয়ে সেইভাবে আমাকে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সংখ্যাটাও কিন্তু আমাদের অবশ্যই ফ্যাক্টর করে। আমি ওই 30টা বা মানে 20টা হাঁস রাখবো,
0: হুম
1: সেখান থেকে আমি একটা বিশাল কিছু লাভ করব, এটা কিন্তু ভাবাটা উচিত হবে না।
0: আচ্ছা
1: এবং সেক্ষেত্রে আমি সাজেশন এটাই দেব যে যদি এককভাবে হাঁস বা মুরগি পালন করতে হয়, সংখ্যাটা যেন মোর দ্যান 5000 বা 1000-এর বেশি হয়।
0: আচ্ছা এবং তার জন্য কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে যে পালন করবে? কারণ তাকেও তো অনেক কিছু জানার
1: হ্যাঁ,
0: দরকার
1: অবশ্যই
0: রয়েছে।
1: জানতে হবে তার মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোনো থেকে শুরু করে
0: হুম
1: আমি যবে সেই মুরগিটাকে বা হাঁসটাকে আমি বাজারে ছাড়লাম
0: হুম
1: ফর মার্কেটিং, এই পুরো পিরিয়ডটাতেই কিন্তু ওনাকে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। তার প্রজনন, তার খাদ্য, তার রোগ সংক্রমণের থেকে কোনো কিছু আসছে কিনা, তার কৃমির ওষুধ খাওয়ানো, তার টিকাকরণ, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু যে চাষি চাষ করছেন তাকে খেয়াল রাখে। এবং তার জন্য আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু নির্দিষ্ট ট্রেনিংও হয় এবং প্রচুর আবেদনও পড়ে, সেই আবেদনের মাধ্যমে আমরা সেই প্রশিক্ষণ দিই, আমাদের সেটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মধ্যে আমরা করাই। আমাদের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসেন, দূর দূর থেকেও জেলা থেকে আসেন, বা যারা এক্সপোজার ভিজিটে আসেন তারাও এইগুলো শুনে গিয়ে তারপর নিজেরা অ্যাপ্লাই করেন। তো আবেদনের ভিত্তিতে কিন্তু আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে রেগুলার ওয়েতে আমাদের ট্রেনিংটা দেওয়া হয়।
0: আচ্ছা তাহলে নির্দিষ্টভাবে তারা ট্রেনিং নিয়ে সুপরিকল্পিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মুরগি পালন করেও অনেকটাই লাভবান হতে পারেন। আচ্ছা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে হাঁস বা মুরগি পালন কতটা প্রয়োজনীয় আপনি কি মনে করেন?
1: বর্তমানে যে পদ্ধতিতে হাঁস এবং মুরগি পালন করা হয়, সেই পদ্ধতিতে এর প্রভাব কিন্তু খুবই সামান্য। কারণ ব্যাকইয়ার্ড ফার্মিংয়ে আমরা কতটুকু আর রাখছি, কারোর বাড়িতে হয়তো 3টে হাঁস 4টে হাঁস 5টা হাঁস রয়েছে, 5-6টা মুরগি রয়েছে, সেটার কিন্তু অর্থনীতিতে খুব একটা এফেক্ট পড়বে না। আমি এর আগের প্রশ্নের উত্তরে আমি বললাম যে অন্তত সংখ্যাটা অবশ্যই কিন্তু একটা ফ্যাক্টর হাঁস এবং মুরগির ক্ষেত্রে। তবে সঠিক বাজারীকরণের প্রবণতা দেখে, অর্থাৎ মার্কেটিং যে টেন্ডেন্সি, সেটা যদি আমরা সঠিকভাবে খেয়াল রাখি, তবে সেটা কিন্তু হাঁস এবং মুরগির থেকে আমাকে একটা ভালো উপার্জনের জায়গা আমাকে করে দিতে পারে। এবং থার্ড অফ অল, যে দেশি মুরগির এখন যে মাংসের দাম প্রায় 500 টাকা কিলো আমার দাম চলছে, তাহলে 500 টাকা কিলো যখন আমার দাম চলছে, এবং সেটা হতো কত, মোটামুটি অ্যাভারেজ দেখা যাচ্ছে যে ওই 500-600 গ্রাম থেকে 1 কিলো কি 1 কিলো 200 গ্রামের দেশি মুরগি এজ এ মিট পারপাস মাংস হিসাবে বিক্রি হচ্ছে। তো এই যে ওজনটা আমরা 3 মাসের মধ্যে কিন্তু খুব সহজেই চাষি ভাইরা নিয়ে আসতে পারেন, তারা ব্যাকইয়ার্ড ফার্মিংও যদি রাখেন, সামান্য ফিডিং, একটু এক্সট্রা ফিডিংয়ের মাধ্যমে সেটা করা যায়, যেখানে এক্সট্রা কোনো বিশেষ কিছু ইনভেস্টমেন্ট লাগে না। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দেশি মুরগিটাকে যদি বাজারে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় যদি করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের একটা ভালো রিটার্ন দেবে। তবে কি, আমি বারবার একটা কথাই বলছি যে আমি প্রোডাকশান তো করবো, সেটা যতক্ষণ না আমি মার্কেটিংটা আমি ঠিকঠাক মতো করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার রিটার্নটা আমি পাবো না।
0: একদম
1: এবং রিটার্ন না পেলে কিন্তু মানুষের সেই যে উদ্যম বলুন, তার যে আগ্রহ বলুন, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়।
0: একদম ঠিক।
1: দেশি মুরগির ক্ষেত্রে এটা অনেক বেশি লাভজনক, এই জন্য বলছি যে এদের পেছনে যেহেতু খরচা আমার অনেক কম, ইনপুট অনেক কম, সেক্ষেত্রে এদের লাভের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হতে পারে, প্রায় 40-50% পর্যন্ত

0: তার যে প্রফিট মার্জিন সেটা কিন্তু পৌঁছতে পারে। যদি উনি মনে করেন যে আমি নিজের মুরগি নিজে কেটে বিক্রি করব, আমি পাইকারকে দেবো না বা দোকানদারকে দেবো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা প্রফিট মার্জিন প্রায় 60%-এরও কাছাকাছি চলে যাবে, সুতরাং অনেকটাই লাভ। এটা গেলো দেশি মুরগির ক্ষেত্রে। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি আমরা বলি যে ব্রয়লার মুরগির সবসময় চাহিদা রয়েছে এবং বর্তমানে তার দামটাও অনেকটাই বেড়ে গেছে, যেহেতু কি তার প্রোডাকশন কম এবং প্রোডাকশনের বেশিরভাগটা চাহিদা পূরণের জন্য আমাদের রাজ্যের থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, এবং এখন বর্তমানে দাম অ্যাট অ্যান অ্যাভারেজ 250 থেকে 280 টাকা কিলো, মানে হাফ রেট অফ দেশি মুরগি। তাহলে এত টাকা কিনছি যখন আমরা রিটেলারে, তাহলে আমরা যখন বিক্রি করব সেই অনুযায়ী আমি দামটাও পাবো। এবং ব্রয়লার বর্তমানে হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমেই সব থেকে বেশি হচ্ছে, যে বিভিন্ন পোলট্রি কোম্পানিগুলো তারা বাচ্চা সাপ্লাই করছে, খাবার দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে, ডিওয়ার্মার্স দিচ্ছে, সব কিছু দিচ্ছে। ফার্মার্স হচ্ছে পার্টিকুলার টাইম পিরিয়ড অর্থাৎ 6 উইকসের মধ্যে তারা পার্টিকুলার FCR মেনটেন করে ব্রয়লার মুরগিটাকে পালন করছেন, এবং মোটামুটি 2 কিলো 2 কিলো 200 এরকম একটা অ্যাভারেজ ওয়েট আসলে সেটা 6 সপ্তাহের মধ্যে সেটা কোম্পানি সেটা বাইব্যাক করছে। দিস ইজ কল ইন্টিগ্রেশন। তো সেখানেও কিন্তু একটা ভালো চাহিদা আছে, এবং সেখান থেকে প্রায় অন্ততপক্ষে 15% পর্যন্ত তার লাভ থাকছে, এবং বছরে 6টা করে ব্যাচ যদি সে বার করতে পারে, 1000 পার ব্যাচ যদি তার মুরগি থাকে, মোটামুটি তার মোর দেন 1.2 লাখ হচ্ছে তার প্রফিট থাকছে একজন চাষির।
1: আর এক্ষেত্রে যদি ডিমের জন্য যদি চাষ করা হয়ে থাকে,
0: ডিমের জন্য যদি চাষ করা হয়ে গিয়ে থাকে, তাহলে ডিমের জন্য কিন্তু আমাকে আগে দোকান ঠিক করে নিতে হবে যে আমি ডিম যেটা করব। আমি আগেই বলেছি হোয়াইট লেগহর্ন বা RIR, এখন অনেকেই কিন্তু RIR মুরগি পালন করছেন এবং হোয়াইট লেগহর্নও অনেকেই করছেন, এবং এই ডিমটাকে কিন্তু আমার রাখা যাবে না, এবং যদি রাখতেও হয় আমাকে একটা ভালো এসি ঘরের মধ্যে স্টোরেজ ফেসিলিটি আমাকে ভালো রাখতে হবে, কারণ এক সপ্তাহের ডিম আমি হয়তো একবারে ছাড়বো। এবার এক সপ্তাহের ডিম, আমি সোমবারের ডিম আমি যদি শনিবার ছাড়ি এবং সেটা যদি প্রপারতে স্টোরেজ না করি, তাহলে কিন্তু আমার পুরোটাই ডিমটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রপার স্টোরেজ ফেসিলিটি ছাড়া ডিম চাষ করা যাবে না। এবং ডিমের ক্ষেত্রে অনেকে সেটা মানেন যে ইন্টেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে অর্থাৎ খাঁচায় ব্যাটারি কেজ সিস্টেমে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট কস্ট অনেকটা বেশি, আর সেই তুলনায় যদি আমরা ডিপ্লিটারে করি, ডিপ্লিটারে খরচা অনেকটাই কম, তবে প্রোডাকশনটাও ঠিকই থাকে। সেই জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতেও যদি মানি, তাহলে ডিপ্লিটার সিস্টেম ইজ ওয়ে মোর বেটার দেন ইন্টেন্সিভ হাউজিং সিস্টেম। তো ডিমের ক্ষেত্রে আমরা হোয়াইট লেগহর্ন বা RIR এর ক্যাম্প পালন করতেই পারি, এবং সেই সংখ্যাটাও মেনটেন করব যে আমার পার ডে চাহিদা কতখানি, আমি কতখানি বাজারে ছাড়তে পারছি, এবং আমি কতগুলোকে মেনটেন করতে পারবো, কারণ জায়গাটা একটা বড় ফ্যাক্টর সেক্ষেত্রে। কারণ আমি একবারে 1000টার করে নিয়ে তারপরে তো আমি সেটাকে যদি বাড়াতে না পারি, হাঁসের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিতে অবদান খুবই সামান্য, যদিও এখন দেশি হাঁসের ডিম কিন্তু মোটামুটি 30 টাকা জোড়া বিক্রি হচ্ছে, আর কিলো মোটামুটি 350-400 টাকা হচ্ছে মাংসের কিলো, কিন্তু এর চাহিদা অনেক কম এবং স্থানভিত্তিক হয়, নির্দিষ্ট বাজারের চাহিদা ছাড়া কিন্তু ওই হাঁসের মাংসর অবদান অর্থনীতির ক্ষেত্রে অনেকটাই কম, এবং হাঁস পালনও অনেকটাই কম, কারণ মানুষের মধ্যে একটা চিন্তা রয়েছে যে হাঁস যাদের বাড়িতে পুকুর রয়েছে তারাই একমাত্র পালন করবেন, পুকুর ছাড়া হাঁস চাষ করাটা সম্ভব নয়। তবে এক্ষেত্রে আমি একটু কন্ট্রাডিক্ট করব যে মানে পুকুর ছাড়াও হাঁস চাষ করা সম্ভব খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে, যে আমাদের একটা যদি ছোট চৌবাচ্চা মতোও থাকে যেখানে মানে হাঁসটা মাথা ডোবাতে পারবে, সেরকম জায়গাতেও হাঁস পালন করা সম্ভব। তবে সেই ক্ষেত্রে পুকুর থাকলে সুবিধা কি, যে পুকুর থাকলে আমার হাঁসের যে ফিডিং বা খাদ্যের খরচা সেটা আমার এক্সট্রা আমার অনেকটাই কম পড়ে যায়, অর্থাৎ খরচা যেটা হয়তো আমার ওখানে 70-80% খরচা হচ্ছিল, সেই খরচাটা আমার এখানে প্রায় 35-40% নেমে যাবে, কারণ বেশিরভাগ খাবারটা ওরা ন্যাচারালি কালেক্ট করতে পারছে।
1: আচ্ছা, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে হাঁস বা মুরগি পালন কিভাবে সাহায্য করে?
0: দেখুন, বর্তমানে কর্মসংস্থানের অভাব কিন্তু যুব সমাজকে ভীষণভাবে প্রভাবিত করেছে। আমরা জানি যে এখন চাকরি বাকরির বাজার খুবই খারাপ, এবং যদি বা চাকরির কোনো পোস্ট বেরোচ্ছে সেখানে এত পরিমাণ কম্পিটিশন যে মানুষ সেখানে যেতে ভয় পাচ্ছেন, এবং চেষ্টা করলে যে সবসময় যে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। তাই আমাদের এখানে আজকাল যারা অ্যাপ্লিকেশন করছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রে, বেশিরভাগই কিন্তু কেউ কলেজ পাস করেছে বা কলেজ পাস করবে বা কলেজ পাস করে বসে আছে, এমন বহু ইয়ং ছেলেপিলেরা প্রচুর আবেদন করছেন, কেউ গোট ফার্মিংয়ের জন্য, কেউ পোলট্রি ফার্মিংয়ের জন্য, কেউ বলবে ডাক ফার্মিংয়ের জন্য। তাহলে এই যে এখন ব্যাপারটা, তাহলে কর্মসংস্থান যদি আমার হাঁস বা মুরগি যদি না দিতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা ট্রেনিং দিতাম না। তাহলে কর্মসংস্থানের একটা অবশ্যই জায়গা রয়েছে, এবং প্রাথমিকভাবে প্রয়োজনীয় মূলধন এবং যথাযথ পর্যালোচনার অভাব কিন্তু মানুষকে সঠিকভাবে দিশা দেয়।

0: শিক্ষাতে ব্যর্থ। অনেকেই না জেনে প্রথমেই নেমে পড়েন, দেন নামার পরে যখন কিছু ভুলচুক হয় তখন গিয়ে মনে হয় যে না, আমি একটু গিয়ে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিই বা আমি তখন কিছু গিয়ে ঠিকঠাক করি। কিন্তু তার আগেই যদি আমরা জেনে নিই জিনিসটা, যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক সংখ্যায় এবং চাহিদা ভিত্তিকভাবে যদি আমরা হাঁস বা মুরগি পালন করি, তাহলে সেটা কিন্তু একটা অবশ্যই একটা বিকল্প কর্মসংস্থান গ্রামীণ অর্থনীতিতে বা গ্রামীণ যুবকদের ক্ষেত্রে এনে দিতে পারে। তাহলে দেশি মুরগি পালন অনেক বেশি লাভজনক, যেটা আমি বললাম ব্রয়লার মুরগি পালন ইন্টিগ্রেশনের মাধ্যমে আজকাল বহু মানে রুরাল ইয়ুথস যারা কিন্তু প্রচুর পরিমাণে করছেন, আর এটাও কিন্তু বহু যুবক যুবকদেরকে কর্মসংস্থানের পথ এনে দিয়েছে। আর হাঁস বা মুরগি পালন করে সরাসরি বিক্রি করার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা কথা বলতে চাই, হয় পাইকারকে বিক্রি করা বা সরাসরি মাংসের দোকানে বিক্রি করা বা নিজে বিক্রি করা, এখানে বলছি আমি এখানে একটা কথা বলবো যে ভ্যালু এডিশন, যে এতদিন পর্যন্ত আমাদের যে একটা ক্রাইটেরিয়া ছিল যে মাংসই খাবো, এখন কিন্তু আস্তে আস্তে মানুষের জীবের টেস্ট বলুন বা তার চাহিদা বলুন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে,
1: ব্যবহারে অনেক বিভিন্নতা চলে এসেছে।
0: এখন দেখুন শহরের ছোঁয়া সব জায়গাতেই কম বেশি লেগেছে, সবাই একটু শহরমুখী হতে চাইছেন, তো সেই সব জায়গায় দেখতে গেলে এখন যুব সমাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এবং সেখানে আমরা যেটা বলি যে শহরাঞ্চলে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে যে চিকেনের যে ভ্যালু এডিশন প্রোডাক্টস বা ভ্যালু এডেড প্রোডাক্টস যেগুলো পাওয়া যায়, যেমন চিকেন নাগেটস, চিকেন সালামি, চিকেন সসেজ, এই ধরনের রেডি টু ইট প্রোডাক্টসের চাহিদা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে। যারা এখন যুব সমাজ রয়েছে আমি তাদেরকে বলবো যে সরাসরি প্রোডাকশন যেমন করছেন, প্রোডাকশনের সঙ্গে সঙ্গে যদি ভ্যালু এডিশনের উপরে ওনারা খানিকটা জোর দেন এবং তার জন্য প্রপার যদি ট্রেনিং বা প্রসিডিওর ওনার যদি মনে হয় ওনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন, ওনাদের সঠিক দিশা আমরা দেখিয়ে দেবো এবং কিভাবে ওনারা প্রসিডিওরটা করবেন, কিভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে মার্কেটিংটাও কিন্তু আমরা ওনাদেরকে অনেকটাই হেল্প করতে পারবো যে কিভাবে তারা মার্কেটিংটা করবেন। এখন দেখুন আজকালকার দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, এগুলোর কিন্তু অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মার্কেটিং এর একটা ভালো চ্যানেল, যেটা কিন্তু অনেকেই ব্যবহার করছেন এবং
1: ঘরে বসেই কিন্তু যুক্ত হতে পারছেন।
0: এবং আমার বাড়ি থেকে হয়তো 50 কিলোমিটার দূরে একজনের বাড়ি, তিনি কিন্তু এর মাধ্যমে কিন্তু খবর পাচ্ছেন যে হ্যাঁ ওখান থেকে পাওয়া যেতে পারে, তাহলে আমি সেই জায়গাগুলোকে ব্যবহার করতে পারবো। এবং বহু ছেলেমেয়েরা ব্যবহার করছেন, তো আমিও চাইবো যে আরো ব্যাপক হারে যারা যুবক সমাজ তারা এগিয়ে আসুক এবং ভ্যালু এডিশনের মাধ্যমে এই জায়গাগুলোকে আস্তে আস্তে তৈরি করুক। এই ভ্যালু এডেড প্রোডাক্টসগুলো আপকামিং ইয়ার্সে একটা ভালো জায়গা তৈরি করে নিতে চলেছে। কারণ দেখুন আমরা ছোটবেলায় কিন্তু প্যাকেজড ফুড আমরা খেতাম না, কিন্তু এখন শহরাঞ্চলের মানুষ কিন্তু প্যাকেজড ফুড খায়, প্যাকেজড ফুড কেনেও, পয়সা দিয়ে মলে গিয়েও কেনে, ঠিক আছে। এবং গ্রামের মানুষরাও এখন হয়তো সেই দিকে অভ্যস্ত নন, কিন্তু গ্রামের মানুষরাও আস্তে আস্তে আজ থেকে 15-20 বছর পরে সেটা হয়তো অভ্যস্ত হয়েও যাবেন। তাই আপকামিং ইয়ার্সে কিন্তু এটার একটা প্রসপেক্ট রয়েছে। এবং সাপ্লাই চেইন যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, যেমন বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর আছে যেখানে হচ্ছে ভ্যারাইটিস অফ ফ্রোজেন প্রোডাক্টসও বিক্রি হয়, তো সেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন মলগুলোতে বা ডিপার্টমেন্টাল স্টোরে যদি আমরা একটা সাপ্লাই চেইন রেডি করে দিতে পারি, এবং সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন ফার্মার্স প্রোডিউসার্স কোম্পানি বা FPC বা FPO যেগুলো রয়েছেন তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকছে, যে তাদের আন্ডারে তারা যদি একটা মার্কেটিং চ্যানেল করে একটা সাপ্লাই চেইন রেডি করতে পারেন, ওনাদের আন্ডারে যারা ইউথস রয়েছে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে যে কেউ, তবে কিন্তু একটা অদূর ভবিষ্যতে তাদের জন্য একটা ভালো কর্মসংস্থানের সুযোগ কিন্তু আমাদের এই হাঁস এবং মুরগির যে পালন বা উৎপাদন সেটা কিন্তু করা যেতে পারে।
1: একদম ঠিক। আর যেহেতু এটা ফ্রোজেন ভাবেও বিক্রি হচ্ছে, তো যেখানে এই সব জিনিস পাওয়া যায় না ন্যাচারাল অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রোজেন জিনিসগুলোকে বিক্রি করতে পারি এবং সেখানে ডিমান্ডটাও কিন্তু বাড়বে,
0: ডিমান্ডও বাড়বে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আমরা আমাদের জেনারেশন যে এসেছি, আমাদের পরের জেনারেশনরা কিন্তু বেশিরভাগই দেখবেন এই সমস্ত রেডি টু ইট জিনিস খেতেই ভালোবাসছে, এবং সেক্ষেত্রে যদি আমরা হেলথ ইস্যুসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে নিউট্রিশনাল ইনফরমেশন, নিউট্রিশনাল কোয়ালিটি ঠিক রেখে, যে তার মধ্যে কোনো রকম হার্মফুল কোনো কেমিক্যালস না মিশে যদি ন্যাচারাল ওয়েতে যদি আমরা করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের একটা ভালো দিক আমাদের খুলে দেবে, যে আমরা খারাপ দিকটা নিলাম না, ভালো দিকটা নিলাম, যে যেখানে আমাদের পৌঁছতে পারছে না হয়তো একটু দুর্গম জায়গা, সেই সব জায়গায় যদি আমরা সিলেক্ট করি বা সেই সব জায়গাগুলোতে আমরা যদি যেতে পারি, সেই জায়গায় কিন্তু আমাদের এর ভালো একটা মার্কেটিং সুবিধা রয়েছে।
1: একদম ঠিক। তাহলে আজকের আলোচনায় আমাদের গ্রাম বাংলার যে হাঁস মুরগি পালন সেটা বৈজ্ঞানিক ভিত্তিতে যদি পালন করা যায় তাহলে ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল লাভের একটা অংশ হতে পারছে। এক্ষেত্রে আপ

0: আপনি যেভাবে বললেন যে যে সমস্ত মুরগির প্রজাতি, যেটা মাংসের ক্ষেত্রে আলাদা, ডিমের ক্ষেত্রে আলাদা, হাঁসের ক্ষেত্রেও তাই, সেগুলোকে যদি আমাদের কৃষক ভাইরা ঠিক মতন দেখে সেটাকে পালন করেন,
1: অবশ্যই তা হবে,
0: তবেই কিন্তু তারা অন্য চাষের সাথে সাথে এটাকে কিন্তু একটা মিশ্র চাষ হিসেবেও
1: করতে
0: ভালো
1: পারেন।
0: লাভ করতে
1: ইয়েস,
0: পারবেন। আচ্ছা, এক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা কি রয়েছে?
1: যে সংশ্লিষ্ট প্রাণী সম্পদ দপ্তরে আমরা যদি যোগাযোগ করি, যারা যাইছেন, তো প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করলে প্রথম কথা হচ্ছে আমাদের যারা বিএলডিএ রয়েছেন, ব্লকে ব্লকে রয়েছেন, বা যারা জেলায় রয়েছেন ডেপুটি ডাইরেক্টর লেভেলে, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা সঠিক পথ বা দিশা খুঁজে পাবে যে এখন কোন ধরনের প্রকল্প চলছে। এছাড়া আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসলে তারা এই ধরনের টেকনিক্যাল এক্সপার্টগুলো পেতে পারেন, এবং গভর্নমেন্ট স্কিমস তো রেগুলার আপডেট হতে থাকে, তাই রেগুলার আমাদের যদি দপ্তরমুখী হই, যে আমরা প্রাণী সম্পদ দপ্তরে বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যাচ্ছি, রেগুলার যোগাযোগ রাখছি, তাহলে কিন্তু আমরা তাদেরকে রেগুলারভাবে আপডেট করতে পারবো। এবং সেই জন্য তাদেরকে আমরা আহ্বান করছি যে তারা আসুক, আমাদের সঙ্গে বসুক, বসে কথা বলুক, তারপরে কিন্তু আমরা তাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারবো। আমরাও চাইবো যে তারাও নিজেদের দিক থেকে এক কদম দুই কদম এগোক, আমরা তো আছি আপনাদের দিকে চার কদম এগোনোর জন্য।
0: এটা কিন্তু ঠিক যে কৃষি দপ্তরে কিন্তু তাদের যোগাযোগ করতে হবে,
1: তার ন্যাক থাকতে হবে, তার আগ্রহ থাকতে হবে, তবেই সে জিনিসটাকে শিখতে পারবে, জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যতক্ষণ না সে আগ্রহ থাকবে, সে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না।
0: ঠিক। আচ্ছা, আমাদের যুব সমাজ যেহেতু বিভিন্নভাবে কর্মসংস্থানের খোঁজে রয়েছে, তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কী বার্তা রয়েছে?
1: যুবক সমাজের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে বেশি কিছু বিনিয়োগ না করে চটজলদি লাভের একটা প্রবণতা এদের মধ্যে তৈরি হয়েছে। তো আমি তাদেরকে এটাই বলবো যে এই ধরনের ভ্রান্ত একটা পথে না গিয়ে সঠিকভাবে কোনো জিনিস শিখে নিয়ে, এবং সব থেকে বেশি যে নিজের আগ্রহ কিসে আছে, আমি তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেব না, বা তারাও নিজেদের ওপর কোনো কিছু প্রেশারাইজ করবে না যে না এটাই আমাকে করতে হবে, তার যেটা ভালো লাগবে সেটা যদি সে না করে, তাহলে দুদিন পরে কিন্তু তার সেই জায়গায় তার ইচ্ছাটা হারিয়ে যাবে, আগ্রহটা হারিয়ে যাবে, এবং সে অটোমেটিক্যালি তার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু লস হবে। সেই ইনভেস্টমেন্ট তার যাতে কোনোভাবে ক্ষতি না হয়, সেই জন্য তার ভালো লাগার জিনিসটাকে আগে তাকে নিয়ে আসতে হবে। এবং সেটা হাঁস মুরগি পালন তো অবশ্যই করতেই পারেন, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। তারা যদি মনে করেন যে না আমি ছাগলের ফার্ম করব, সেক্ষেত্রেও যেতে পারেন। এখন যেমন শুকর পালনেও একটা ভালো লাভের জায়গা রয়েছে, কারণ তার একটা ভালো মার্কেট প্রসপেক্ট রয়েছে। এছাড়া অন্যান্য এগ্রি হর্টিকালচার সাবজেক্টস, যেগুলো আমি বলতে চাই যে যুবক সমাজ এমন জায়গায় নিজেদের টাকা ইনভেস্ট করুক, বা তারা অনেকেই চান যে লোন নিতে। এখন আপনি হয়তো শুনে থাকবেন যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম চলছে NLM, ন্যাশনাল লাইফ স্টক মিশন। তো ন্যাশনাল লাইফ স্টক মিশনের ক্ষেত্রে অনেকেই সেই সাবসিডাইজ লোন নিতে চাইছেন, অনেক রুরাল ইউথসরা আসছেন, তারা কথা বলছেন আমাদের সঙ্গে, তারা জানতে চাইছেন এই বিষয়ে। তো তারা কোনো কিছু করার আগে একজন ভালো যিনি টেকনিশিয়ান রয়েছেন বা
0: বিশেষজ্ঞের
1: টেকনিক্যাল
0: কাছে,
1: এক্সপার্ট রয়েছেন, তার সঙ্গে আগে যোগাযোগ করুন, তার থেকে সমস্ত জিনিসটা জানুন। জানার পরে তার প্রস অ্যান্ড কনস আছে, তার ভালো দিক খারাপ দিক প্রত্যেক জিনিসই রয়েছে, তাহলে সেইটা বুঝে নিয়ে তারপরে হচ্ছে আমরা এগোবো। কারণ সেখানে আমাদের একটা মূলধনের ব্যাপার রয়েছে, যখনই মূলধন ঢুকছে, সেই মূলধন যাতে কোনোভাবে ভবিষ্যতে লসের দিকে না রান করে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের, যারা আমরা টেকনিক্যাল এক্সপার্ট রয়েছি। তাই মূলধনের বিনিয়োগ করার আগে যে কোনো টেকনিক্যাল এক্সপার্ট আমাদের কেভিকেতে আসতে পারেন, অন্যান্য কেভিকেতেও যেতে পারেন, সেখানে গিয়ে আগে কথা বলে নিয়ে তারপর সেই রাস্তায় নামাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত, এবং পুরোটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে একটা ট্রেনিং নিয়ে নিলেন, গরুর বাছুর হওয়া থেকে শুরু করে আমার দুধ দেওয়া পর্যন্ত।
2: এতক্ষণ শুনলেন গ্রামে গঞ্জে অনুষ্ঠান, বিষয় ছিল গ্রামীণ অর্থনীতিতে এবং কর্মসংস্থানে হাঁস এবং মুরগি পালনের ভূমিকা। আলোচনায় ছিলেন ডক্টর মানস কুমার দাস, উপস্থাপনায় আইফিদে, আকাশবাণী শিলিগুড়ি।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন উত্তরণ, অনুষ্ঠানটির উপস্থাপনায় মনোময় পাল।

0: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুদের আমাদের উত্তরণ অনুষ্ঠানে স্বাগত জানাই। উত্তরণ অনুষ্ঠানের আমরা আলোচনা করি এমন সমস্ত মানুষের জীবন নিয়ে যাদের জীবন জন্মগতভাবে বা জন্মের পর বিভিন্ন কারণে তারা শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যে জীবনের সংগ্রাম, এই সংগ্রামই আমাদের উত্তরণ অনুষ্ঠানের প্রধান বিষয়। চলতে চলতে আমরা আজ পৌঁছে গেছি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতে। এখানকার সেবদুল্লা জোত অঞ্চলে আমরা পেয়ে গেছি এমনই একজন নারীকে, যার জীবনের সংগ্রাম আমাদের সত্যি অনেক কিছু ভাবতে শেখায়। আসুন প্রথমে কথা বলে নিই তার মায়ের সঙ্গে। দিদি, আপনার নাম?
1: অনিতা বর্মন।
0: আপনার কে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন?
1: আমাদের টুলটুলি বর্মন, আমাদের আমার মেয়ে হ্যান্ডিক্যাপ, ও অনেক সুবিধা কম কিবা আছে, পারে না ও করতে, আমি করে দিই সব কাজ, আমি করে দিই। আর স্কুলেও নেগাই দিই, স্কুলে যাওয়া আসা করে দে, আমি যাই ওকে দিয়ে আসি, ম্যাডামও যায়, ম্যাডাম নিয়ে যায়, বাড়িতে করে নিয়ে যায়, সাজাগুজা দিয়ে বাড়িতে করে নিয়ে যায়, ও স্কুলে নিয়ে যায়।
0: আচ্ছা, আমরা আস্তে আস্তে আপনার মেয়ের জীবনের সমস্ত ঘটনা শুনবো, একে একে আসি। এখন টুলটুলির বয়স কত?
1: 25।
0: এখন ওর 25 বছর বয়স। ও কি জন্মগতভাবেই এরকম বিশেষ চাহিদা সম্পন্ন?
1: না, ও জন্মগত ওইসব না, 5 বছরে একটা জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ওকে অত চিকিৎসা করলাম আর হলো না, ঠিক ওইভাবেই থাকলো। ও অনেক চিকিৎসা করছি, টাকা পয়সা অনেক ফুরাইছি, কিন্তু হলো না আর, ওই ওইভাবেই চলে থাকলো। ও
0: মানে 5 বছরে হঠাৎ করে কি জ্বর, মানে কি জ্বর হয়েছিল?
1: ওটা কি জ্বর আমরা বুঝতে পারি নাই, হসপিটালে নিয়ে গেছি, তারপর ওই একদিন একটু ভালো হলো, আবার একটা কি ইঞ্জেকশন দিল, আবার রাত্রিবেলা নিঢাল হয়ে পড়ে গেল। তারপর ডাক্তার কি বলল, তা দোসরা দিন বলছে কি, যাও এখন মেয়েকে নিয়ে যাও, আর এখানে চিকিৎসা নাই। তা আমরা বাড়িতে ধরে আসলাম, কি করব, ওখানে হসপিটালে নিয়ে গেলাম, ও বললো বলে আর হবে না চিকিৎসা, আমি ওরকমকে নিয়ে আসলাম, নিয়ে আসিয়া বাড়িতে কি করব, পয়সা কড়িও ছিল না, ওরকম হাত মজুরি করে খাই আমরা, চিকিৎসা করবো মেয়েকে, চিকিৎসা করব না আমরা খাবো, আর চিকিৎসা হলো না।
0: আচ্ছা, মানে আপনি বলছেন জন্মগতভাবে ও সুস্থই ছিল, মানে একদম 5 বছর পর্যন্ত একটা বাচ্চার যেমন, 5 বছর পর্যন্ত যেমন বিকাশ হয়, যেমন মানসিক বিকাশ বা চলাফেরা সব ঠিক ছিল,
1: হ্যাঁ ঠিক ছিল,
0: মানে খেলতো, খাওয়া
1: হ্যাঁ
0: দাওয়া
1: হ্যাঁ,
0: কোনো অসুবিধা ছিল?
1: না কোনো অসুবিধা ছিল না। 5 বছরে ওই জ্বরটা হয়েছে, জ্বরটা আমরা বুঝতে পারিনি, আর ওরকম পয়সা করেও ছিল না, আমরা নার্সিং হোমে নিয়ে যাবো বা কিভাবে নিয়ে যাব, তো বাড়িতে একদিন ছিল, তারপর নিয়ে গেলাম মেডিকেলে, মেডিকেলে ওরকম বললো, বলছে একদিন ভালো হয়ে গেল, তারপর কি ইঞ্জেকশনটা দিল, আবার মেয়ে ওরকম হয়ে গেল, তারপর ডাক্তার বলছে যাও নিয়ে যাও, বাড়িতে হবে না ঠিক আর।
0: আচ্ছা, তা যখন আপনার কি কোনো মনে হয় কোনোভাবে যে চিকিৎসার গাফিলতির জন্যই এরকম হয়েছে?
1: এরকম হয়েছে মনে হয় আমাদের, মানে ভুল মানে একটা হয়েছে, যে কোনো ভুল তো একটা হয়েছে, ভুল না হলে এরকম হতো না।
0: তো তারপরে ধরুন আপনার যখন এরকম দেখলেন, তারপরে হঠাৎ করে সেই সময় তো আপনাদের, তখন আপনি কীভাবে এই সংগ্রামটা শুরু করলেন, কীভাবে আপনার মনে হলো যে না এখন আমাদেরকে তো অন্যরকমভাবে সব ভাবতে হবে বা করতে হবে, কীভাবে কী করলেন? 5 বছর বয়স, কীভাবে কী করলেন?
1: এখন কি করব, চিকিৎসা করে করে পয়সা, আবার মহকুমা থেকে পয়সা দিল, মাথার এক্সরে করলাম, কি করলাম তাও ভালো হয় না, এখন কি করব, অনেক পয়সা টাইসা ফুরাইছি, আমরা একদম ফকির হয়ে গেছি। তারপর বললাম কি, এখন মেয়েটাকে কি কথা ফেলবো, ওকে তো আর ফেলা যাবে না, আমার বাড়িতে থাকো, এখন ওরকম করে আমরা চেষ্টা করতেছি, এখন এখন খাওয়াই দিই, খাওয়াই দিয়ে তারপর জামা কাপড় চান টান করে দিয়ে পরাই দিই, এখন কি করবো, আমার তো মেয়ে না, আমি তো আর ফেলাইতে পারি না, ওটা তো আমাদেরই করতেই হবে, যতদিন জীবন আছে ততদিন তো আমাদের করতেই হবে, এখন আর চিকিৎসা করি না, এখন ওইভাবেই আছে, আমরা খেলাধুলা করি, বাড়িতে থাকি, বাস।
0: আচ্ছা, এরপরে ধরুন আপনি যখন 5 বছরের পরে ও একটু বড় হয়েছে, তখন তারপরে আস্তে আস্তে করে, তখন আপনি কি করতেন বা আপনার বর তখন কি করতো?
1: বর কি করবে, বড় তো কাজে যায়, আমিও তো কাজে যাই, গরিব লোক, আমরা কাজ না করলে হবে না। ওকে খাওয়ায় টাওয়ায় বাড়িতে থুয়ে দিই, বাড়িতে থাকে, বসে থাকে, এদিকে ওদিকে বেড়ায়, বাস বাড়িতেই থাকে।
0: না, আপনার বর কি করে পেশাগত ভাবে?
1: বর ওই ফার্নিচারি কাজ করে,
0: মানে আসবাবপত্র, মানে ফার্নিচারের কাজ করে। আর
1: ফার্নিচারি
0: আপনি কি করেন?
1: জোগাড়ি টোগাড়ি কাজ করি আমরা।
0: আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো সেলফ হেল্প গ্রুপ বা কোনো রকম কিছু?
1: সেলফের গ্রুপ আছে, ওখান থেকে কিছু পয়সা নিই, নিয়ে চলাই সংসার, এরকম হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এরপরে যখন দেখলেন এরকম মেয়ের এরকম অবস্থা, চিকিৎসা করেও কোনো কাজ হলো না, তখন কি অন্যরকম কোনো রকম ভাবে কিছু চেষ্টা করেছিলেন?
1: হ্যাঁ, আমরা করছি চেষ্টা, তখন তো ওরকম পয়সা ছিল না, না বলে আরও চেষ্টা করব, ওরকম চেষ্টা করিনি। মহকুমা থেকে পয়সা দিল, দিয়ে টিয়ে বলছে এই ওষুধটা খিলাও, একটা ওষুধের দাম ছিল 25,000, 2,500 টাকা, তা আমরা 2,500 টাকা কোথায় পাবো? আমরা পারলে নিজে খাই, এখন ওই টাকাটা দিয়ে যদি আমরা আনি তাহলে কোথায় পাবো পয়সা? ওরকম তো কাজও ছিল না আমাদের, এখন হয়েছে কাজ, কিন্তু আগের মতো ওরকম কাজ ছিল না, আমরাও যাইতাম না, একা আগে বরে কাজ করতো খালি, ওর দিয়ে মজুরি টজুরি আমাদের চলে। তা 2,500 টাকা দিয়ে একটা ফাইল নিয়ে আসবো, না আবার খাওয়ার জোগাড় করব, এরকম হয়ে গেছে আমাদের।
0: আচ্ছা অনিতাদি, এবারে যে বিষয়টি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি তো যখন এরকম 5 বছরের বয়স তখন দেখতে পার, মানে বুঝতে পারলেন, সেটা চিকিৎসার গাফিলতিতে হোক বা যে কোনো কারণেই হোক, যে ও এখন বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে পড়েছে। তো কিভাবে আপনাদের তখন এরকম একটা সংগ্রামের জীবন, কষ্টের জীবন, এই কষ্টের মধ্যেও আপনি কি করে, আপনার মাথা এই বিষয়টা মাথায় এলো যে না, এবার আমার মেয়েকে একটু পড়াশোনা করাতে হবে, একটু ওকে শিক্ষা দিয়ে ওকে সকলের সঙ্গে মিশিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, এই ভাবনাটা কি করে কিভাবে এলো?
1: আমাদের ভাবনা হলো, এখন একদিন বসিয়েছিল পুলের মধ্যে, তারপর চায়না ম্যাডাম যাচ্ছে স্কুলে, তারপর দেখছে বলে এই মেয়েটা কার মেয়ে হবে, তারপর বউ ওইখানে একটা বউ
0: চায়না
1: পড়ছে,
0: ম্যাডাম কে? চায়না ম্যাডাম কে?
1: চায়না ম্যাডাম মানে প্রাইমারি, হাই
0: মানে আপনাদের প্রাইমারি, আপনাদের প্রাইমারি স্কুলের
1: প্রাইমারি স্কুলের
0: স্কুলের
1: চায়না
0: প্রধান
1: ম্যাডাম,
0: শিক্ষিকা ছিলেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও বলল, তাহলে একটা বউ বলছিল, বলছে কি ওর মা বাড়িতে আছে, যাও বাড়িতে, বলল ম্যাডাম, হ্যাঁ চায়না ম্যাডাম। তারপর আসলো বাড়িতে, এসে আমাকে বলছে কি টুলটুলি মা তুমি? আমি বলছে হ্যাঁ ম্যাডাম। তো বলছে তোমার মেয়েকে কালকে নিয়ে যাবা, স্কুলে নিয়ে যাবা, আমি সব ওইখানে শিখাবো, পড়াবো। বলো, আমি বলছি ও কি পারবে করতে? ওর তো পারবে না, করছে চায়না ম্যাডাম করছে না, ও পারবে, আমি শিখাই দিব, আমি তো স্কুলে আমি সব করে নিব। তারপর পশুদের হাতে নিয়ে নিয়ে গেলাম, নিয়ে যায়ে তারপর এমনভাবে শিখালো মেয়েটাকে, আর পা দিয়ে নেখানো ধৈরে ধৈরে, আমি যদি বাড়িতেও না থাকি ও আইসে সাজিয়ে কুজিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায়, স্কুলে আসবে আমার বাড়িতে, ঢুকবে ঢুকবে চায়না ম্যাডাম আসবে, ঢুকবে, ঢুকিয়ে টুকে তারপর নিয়ে যাবে, নিয়ে যেয়ে পড়াশুনো এত ভালো শেখালো, পা দিয়ে সব আঁকালো ছবি, চায়না ম্যাডাম আসে বাড়িতে নিয়ে গেল। তখন ভালো শিখাইছে, ও ভালো ভালো শিখাইছে, ভালোও করছে মেয়েটাকে, এখনও আমাদের ভালোবাসে মেয়েটাকে।
0: আচ্ছা, সেটা তো এবার ধরুন আপনি চায়না ম্যাডাম নিয়ে গেল, ঠিক কীভাবে, মানে তারপরে মেয়ের কী কী পরিবর্তন দেখলেন স্কুলে যাওয়ার পরে? আগে তো একরকমের ছিল যখন বা স্কুলে পড়তো না, স্কুলে যাওয়ার পরে কতখানি আনন্দিত হলো বা কী কী ও তারপরে নতুন নতুন ও ও ওকে ওর মধ্যে আপনি দেখতে পেলেন?
1: না এখন মেয়েটা ওই স্কুলে যাওয়ার পরে ও আর বাড়িতে থাকে না, বলছে কি আমি স্কুলে যাব, ডেইলি যাব আমি স্কুলে। তারপর একদিন বলছি যাবে না তুমি স্কুলে, আমি কিন্তু বাড়িতে থাকবো না, করছে না আমি বাড়িতে থাকবো না, চায়না ম্যাডাম আমাকে নিয়েই যাবে বাড়িতে, তুগরি নিয়ে যাবে, তুমি তুমি যাইতে না দো, তাও আমাকে ওই স্কুলেই ভালো লাগে, আমি ওইখানে সব কাজ শিখবো। বলছে এবং হচ্ছে যা তাহলে যা, যাই ভালো ভালো শিখ, ওইখানে যাই অনেক ভালো শিখছে ও মেয়েটা।
0: আচ্ছা, তারপরে ধরুন ওখানে এখন ওই স্কুলের পড়ার পরে, মানে প্রাইমারি স্কুলে পড়ার পরে, তারপরে হাই স্কুলেও কেউ পড়েছে?
1: হ্যাঁ, না স্কুলে, হাই স্কুলে যেত, ও বলছে কি চায়না ম্যাডামের নাখা ওইখানে পড়বা না, আমাকে পড়াবে না, আমি বসে থাকবো, কেউ দেখবে না আমাকে, ওই জন্য আমি যাব না এখন হাই স্কুলে। আমি বলছি, বলে যা স্কুলে, হাই স্কুলে, বলছে না আমি যাব না, এখানে এখন চায়না ম্যাডাম দেখবে না, ওইখানে আমি যাব না কি, ওইখানে আমাকে ভালোবাসবে না, এখানে।
0: আচ্ছা, তো তারপরে কি আরো কি হাই স্কুলে?

0: ওখানে?
1: না, ও যাবে না বলে, ও বলছে আমি যাব না হাই স্কুলে, এখন বাড়িতে ভর্তি করা আছে, কিন্তু আমি বাড়িতে আছে, এখন বাড়িতে আছে, বাড়িতে সব কাজ করে, ঘর টর ঝাড়া টাড়া সব করে, পা দিয়ে ঘর মুছা মুছি সব করে বাড়িতে, এখন এখন আমরা একাই যাই থুয়ে যাই, ও সব কাজ করে।
0: মানে পো হচ্ছে যেটা হাত দিয়ে করতে পারে না, সমস্ত পা দিয়ে কি কি করতে পারে? পা দিয়ে
1: পা দিয়ে কাপড় টাপড় সব কাচা করে, ঘর টর মুছামুছি সব করে ও কাজে।
0: আচ্ছা, তো আপনি ওর জন্য যেমন ধরুন একটা শারীরিকভাবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারা তো সরকারিভাবে কিছু সহযোগিতা পায়, আপনারা কি কি সহযোগিতা পেয়েছেন?
1: ও সহযোগিতা আমরা কি পাই এখন, এই কি বলে হ্যান্ডিক্যাপ তৈরি 1,000 টাকা করে দিচ্ছে, ওখানে বই করছি, আসছিল ওখানকার লোক, তো ও দিচ্ছে এখন 1,000 টাকা করে খালি, আর কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা।
0: হুইল চেয়ার বা কিছু এরকম কিছু?
1: না, ওকে তো হুইল চেয়ার লাগবে না, কিন্তু
0: আচ্ছা আচ্ছা, হুইল চেয়ার তো লাগবে না, ঠিক ঠিক।
1: হুইল চেয়ার লাগবে না, ও এখন টাকা পাচ্ছে, এখন বাড়ি তুকরি টাকা পাই নিয়েছে, ব্যাস।
0: আচ্ছা, ওদের জন্য তো বিশেষ যারা চাহিদা সম্পন্ন তাদের জন্য তো আরো বিশেষ স্কুলও আছে, তো কোনোদিন এরকম মনে হয়নি যে ওদের ওকে ওরকম একটা স্কুলে ভর্তি করে আরেকটু যদি ও পড়াশোনা ভালো করে করে শিক্ষা করে লাভ করে যদি আরেকটু কোনো চাকরি বাকরি বা কিছু পেতে পারে, এরকম কখনো মনে হয়নি?
1: আছে কিন্তু ওই
0: কি হলো রে ভাই? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি রে? আচ্ছা, এই যে বর্তমানে ওর কোনো ওষুধ বা ওর যে মানে বিভিন্ন রকমের অন্যান্য তো খরচ টরচও নিশ্চয়ই রয়েছে, তো এখন কি কোনো বিশেষ ধরনের কোনো চিকিৎসা বা কোনো ওষুধ কিছু খাওয়াচ্ছেন ওকে?
1: না, এখন তো খুয়াই না, কি করবো, ও তো ওরকম চিকিৎসাই নাই, এখন হবেও না, ওরা করবো না, কি করে করবো।
0: আচ্ছা, তো এখন ওর ভবিষ্যতে ওকে নিয়ে কি পরিকল্পনা বা কি ভাবছেন, কি রকম ভাবে আর কি করাবেন বা কেমন কি করবেন, কি ভাবছেন?
1: ওইটাই তো ভাবতেছি, আমরা আছি এখন দেখবো, এখন আমাদের ছেলে আছে, বৌমা আছে, আমি যতদিন থাকি আমরা যতন করতেছি, এখন যদি আমরা মরি যাই তখন কি হবে, ওইটা তো আমাদের মাথায় চিন্তা আছে না, একটা মেয়েটাকে নিয়ে কি করব, কি আছে কি করব, এটাই ভাব তাই আমার লাগে।
0: তো এরপরে আগামীতে এখন বিভিন্ন রকমের তো সরকার এখন সুযোগ সুবিধা দিচ্ছে, এর অন্য কোনো রকম সুযোগ সুবিধার জন্য কোনো অ্যাপ্লাই করেছেন বা কিছু করেছেন?
1: না, অ্যাপ্লাই করি নাই, তো এইবার করছি, মানে আসছিল বা একটা ঘরের জন্য অ্যাপ্লাই করছি, এত বছর হয়ে গেল আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই, তো এইবার আসছে, তো আমি বলছি কি তাহলে আমাদের মেয়ের জন্য একটা হ্যান্ডিক্যাপের ঘর করে দাও, এতদিন হলো আমাদের কোনো সুযোগ সুবিধা পাই নাই, খালি ওই 1,000 টাকায় পায় আর কোনো সুযোগ সুবিধা পাইনি, মেয়ের জন্য বলে অনেক আছে, হ্যান্ডিক্যাপের জন্য বলে অনেক সুবিধা আছে, কিন্তু আমরা খুঁজে পাই নাই বলে।
0: আর যারা ধরুন এই রকম ভাবে জন্মগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বা যারা ধরুন এই রকম ভাবে মানে টুলটুলির মতো ধরুন যারা এরকম বিভিন্ন কারণে চিকিৎসাগত কারণে এই রকম একটা কষ্ট ভোগ করছে, তাদের উদ্দেশ্যে বা তাদের বাবা মার উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে তাদের এগিয়ে যাওয়া উচিত বা কিভাবে তারা তারা এই সংগ্রামটা করবে, এই নিয়ে কি বলবেন?
1: আমরা বলছি এখন বলে যদি আমার মেয়ে ওরকম হয়ে গেল তো আবার কিবা মেয়ে অন্য মানে কিবা হচ্ছে আমার মতো যেরকম না হয়, তো চিকিৎসা ওরা আমরা তো অভাবে চিকিৎসা করতে পারিনি, তো আমার মতোই মানে আরেক দোসরা মেয়ে যদি হতো মানে চিকিৎসাটা তোমরা ওরা ভালোই করুক, আমরা মানে পারিনি, মানে যে কিবা অভাবের জন্য আমরা চিকিৎসা করতে পারিনি, তো আমার মতো যদি আরেকজন কিবা হয় তাহলে ওরা মানে ভালো করে চিকিৎসাটা করুক, খাওয়া জুটায় মানে চিকিৎসাটা ভালো করুক।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ অনিতাদি, আপনার মেয়ের দীর্ঘ জীবন সুস্থ জীবন আমরা কামনা করি, খুব ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।
0: আজকের উত্তরণের এই পর্বে আমরা শুনলাম শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন টুলটুলি বর্মনের জীবন সংগ্রামের কথা শুনলাম তার মা অনিতা বর্মনের মুখে। টুলটুলির জীবনের আরও অনেক কথা আমরা শুনব উত্তরণের আগামী পর্বে, আগামী সপ্তাহে ঠিক এই সময়। সঙ্গে থাকুন, নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

এখন শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে ভায়োলিন শিল্পী পূরবী কাকতি শর্মা।

শ্রোতা বন্ধুরা, লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনছেন ভায়োলিন শিল্পী পূরবী কাকতি শর্মা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে ভায়োলিন শিল্পী পূরবী কাকতি শর্মা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705, 9434076705। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা।

তোমার মতো গরিব ঘরের মেয়ে? শ্রোতা বন্ধুরা, কবি ঠাকুরের কয়েকটি কথা দিয়ে শুরু করলাম আজকের আনন্দধারা অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমাদের বিষয় ভাবনা ছুটির দিন রবিবার। এই বিষয়ে আমাদেরকে ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো কে বলছেন, নামটি বলুন। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা পরে আবারও চেষ্টা করব। তাহলে শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে রবিবার, অর্থাৎ ছুটির দিন। এই যে একটি ছুটির দিন, সপ্তাহের শেষের রবিবার, আপনারা কিভাবে কাটান সকাল থেকে এই সন্ধে অবধি বা রাত্রি অবধি? আপনাদের সুচিন্তিত মতামত, আপনারা কি করেন, কোথাও বেড়াতে যান কি না, বা কি কি খান, রবিবারটির জন্য বিশেষ কিছু কাজ আপনারা রেখে দেন কি না, এই বিষয়ে আমাদেরকে ফোন করুন এবং ডায়াল করুন এই নাম্বারে 9434076705। চলে যাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম গানে, শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে কবিতা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা বিষয় ভাবনা রেখেছি রবিবার, অর্থাৎ ছুটির দিন। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ডায়াল করুন 9434076705। ফোন নাম্বারটি আরেকবার বলছি, 9434076705। রবিবার মানেই আমরা বিশ্রাম বা পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ এবং অবসর কাটানো মনে করি। সরকারি বেসরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই জন্যই এই দিনটি একটা পরম প্রত্যাশিত দিন। কিন্তু শুধু কেনই রবিবারে ছুটি, রবিবারটি কেন, এটা কি কখনো আমরা ভেবে দেখেছি? শ্রোতা বন্ধুরা, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানান এবং ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। চলে যাচ্ছি শ্রোতা বন্ধুরা পরের গানে। শিল্পী মান্না দের কণ্ঠে পিকনিক ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন 9434076705, 9434076705। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে রবিবার, অর্থাৎ ছুটির দিন। শ্রোতা বন্ধুরা, আপনারা ছুটির দিন কিভাবে কাটান, কি কি করেন ইত্যাদি সব বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে ডায়াল করুন 9434076705 এই নম্বরে। চলে যাই এবার আমাদের আজকের পরের গানে, লাল কুঠি ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন 9434076705, 9434076705। আজ শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি, আমাদের বিষয় ভাবনায় রয়েছে রবিবার অর্থাৎ ছুটির দিন। আপনারা শিগগিরই এই বিষয়ে আমাদেরকে জানান, ডায়াল করুন 9434076705, 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দশম অবতার ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এবং অনুপম রায়ের কণ্ঠে একটি গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে রবিবার, অর্থাৎ ছুটির দিন। শ্রোতা বন্ধুদের একটি প্রশ্ন করেছিলাম যে কেন রবিবারই ছুটি, কেন শুক্রবার বা সোমবার নয় বা অন্যান্য দিনগুলি নয়। এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে আমাদের এক সময়ে যখন ব্রিটিশ শাসন ছিল, যখন ভারতের মাটিতে সপ্তাহের একটি দিন ছুটি আদায় করতে লড়াই করতে হয়েছিল অসংখ্য শ্রমিকদের, এই ঐতিহাসিক লড়াইয়ে অগ্রপথিক ছিলেন এই মহান ব্যক্তি নারায়ণ মেঘাজি লোখান্ডে, এবং তারপরেই আমরা একটি ছুটির দিন অর্জন করি, অর্থাৎ রবিবার। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন আমাদের এই নাম্বারে 9434076705। চলে যাই আজকে আমাদের পরের গানে, জিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্বেষার কণ্ঠে পাওয়ার ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আজকে আমাদের বিষয় ভাবনায় ছিল রবিবার, অর্থাৎ ছুটির দিন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের, আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু একটি স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। সিকিমের অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ আলিপুরদুয়ার 11 সেন্টিমিটার, জলপাইগুড়ি 10, হাসিমারা 9, রংলি 7, ঝালং 5, আলিপুরদুয়ার 4, কোচবিহার 3, বক্সাদুয়ার 3 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটারের সতর্কবার্তা রয়েছে আলিপুরদুয়ার জেলার একটি অথবা দুটি স্থানে। সিকিম, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার দু একটি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। Very light to moderate rainfall occurred at most places over the district of sub-Himalayan West Bengal, with heavy rainfall at one or two places over Alipurduar and Jalpaiguri districts of sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places over sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places over Sikkim. Chief amount of rainfall received. Alipurduar 11 cm, Jalpaiguri 10, Hashimara 9, Rongli 7, Jhalang 5, Alipurduar 4, Kochbihar 3, Boksaduar 3 cm. Weather forecast for next 7 days. Light to moderate rain or thundershower very likely to occur at most places over all the districts of sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days. Heavy rainfall 7 to 20 cm very likely to occur at one or two places over Alipurduar district of sub-Himalayan West Bengal. Heavy rainfall 7 to 11 cm are very likely

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে সন্ধ্যে 6:05 লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদার, 6:40 লোকগীতি শিল্পী শাহনওয়াজ প্রামাণিক, 7:05 ডুয়ার্স দর্পণ, রাত 8:00 সুস্বাস্থ্য, 8:30 আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র, 9:15 গজল শিল্পী ভারতী বিশ্বনাথন, 9:30 অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে, রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক গায়ন শুনবেন শিল্পী এন আর প্রশান্ত। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz সন্ধ্যে 6:05 শুনবেন গানের ভেলা, সন্ধ্যে 7:00 বিশেষ জয়মালা, 7:45 সাজ অর আওয়াজ, রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10:00 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত, 10:30 অনুষ্ঠান ঢলতি যায় রাত। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। এখন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, 6 সেপ্টেম্বর 2026 রবিবার। প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীর গতির হতে পারে। যানজট অথবা নির্মাণ কাজের এলাকা দার্জিলিং মোড়, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড়, NH-10 শালুগাড়া শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিঙ্ক ব্রিজ। রুট সংক্রান্ত পরামর্শ, জলপাইগুড়ি থেকে বাগডোগরা অথবা ইসলামপুর এবং বিপরীতমুখী যাতায়াতকারী ছোট গাড়িগুলিকে বিশেষ করে রাত 9:30 থেকে সকাল 8:00 পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট NBMC রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের খারাপ রাস্তার অবস্থা এবং পণ্যবাহী যানবাহনের কারণে যানজটের সম্ভাবনা রয়েছে। যানজট এড়াতে গাড়ি চালকেরা দার্জিলিং মোড় HC রোড রুট ব্যবহার করতে পারেন। সর্বাধিক যানজটের সময় টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00, বাগডোগরা হাট থেকে বাগডোগরা দুপুর 1:00 থেকে রাত 8:00, খাপরাইল বাজার থেকে খাপরাইল দুপুর 2:00 থেকে রাত 8:00, বলরাম হাট থেকে কানাল রোড দুপুর 2:00 থেকে রাত 8:00। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
1: যোজনা উন নওজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
0: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন
2: শ্রোতা বন্ধুরা এখন শুনবেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদার

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদার।
1: প্রিয় সখী ললিতা বলছেন, রাধে কতবার তোকে নিষেধ করেছি।

শ্রোতা বন্ধুরা, শুনছেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদার, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শাহনওয়াজ প্রামাণিক।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী শাহনওয়াজ প্রামাণিকের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণে আপনারা শুনবেন, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল আকাশবাণী শিলিগুড়ির সদস্যরা। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের নিকট বৈকুণ্ঠপুর বনভূমিতে তৈরি হবে ইকো ট্যুরিজম পার্ক, জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওন। উত্তর দিনাজপুর জেলার নন্দঝড় এটি হাই স্কুলের ছাত্রীরা 65তম আন্তঃ স্কুল বালিকা প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে। 2026 সালের 5ই আগস্ট আকাশবাণী শিলিগুড়ি বন্দে মাতরমের 150তম বার্ষিকী এবং স্টেশনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিরন্তন জাতীয় সঙ্গীতের বৃহত্তর দেশব্যাপী ও বছরব্যাপী স্মারক উদযাপনের একটি অংশ ছিল। আকাশবাণী শিলিগুড়িতে কর্মরত সকল সদস্য একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, যেখানে দেশের গৌরবকে তুলে ধরা হয়েছে সকল দর্শকদের সামনে।
1: পৃথিবীর সকল দেশের সেরা আমাদের জন্মভূমি, সে সকল দেশের রানী

0: এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকাশবাণী শিলিগুড়ির কেন্দ্র প্রমুখ জিতেন কুমার রায়।
1: দীনবন্ধু মঞ্চে আমাদের দুটো সম্মিলিত প্রোগ্রাম হচ্ছে, যেটা প্রথম হলো বন্দে মাতরম 150তম জন্মজয়ন্তী, তার সঙ্গে সঙ্গে আমাদের আকাশবাণী শিলিগুড়ির 64তম জন্মজয়ন্তী। এটাতে আমাদের শিলিগুড়ির স্টাফ এরাই মেইনলি এখানে উদ্যোগ নিয়েছেন, একটা খুব সুন্দর প্রোগ্রাম তৈরি হয়েছে আর অনেক দর্শক হল একদম ভরে গেছে। আর বন্দে মাতরমের মহত্ব তো আপনারা সবাই জানেন, এই গানটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছিলেন ভারতের স্বাধীনতার সংগ্রাম সময়। এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভারতের স্বাধীনতা সংগ্রামে সামিল হয়ে নিজের আত্মবলিদান দিয়েছিলেন। আর ভারত সরকার এটাকে এই মুহূর্তে আমাদের জাতীয় যে ন্যাশনাল অ্যান্থেম, যে জনগণ মন, তার একটা সমান মর্যাদা দেওয়া হয়েছে। আর এই গান আমাদের সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে তুলবে, আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি, এই জিনিসটাই আমাদের লক্ষ্য। আর আমাদের আকাশবাণী তো সবসময় এই জিনিসটাকে এগিয়ে নিয়েছে। আর আমি রিয়েলি কৃতজ্ঞ যে আমাদের যে স্টাফরা আছে তারা এত এফোর্ট দিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, আর আগামী দিনে আমরা আরো এইরকম অনেক প্রোগ্রাম করব, এই আশাটা আছে আমার।
2: যশোদার হাতে নিয়ে বর্ষা গানে মন্দারের শুনি লাগালে, পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসের রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়া চলে যায়, কিন্তু একে দুপুরবেলার ছোট একটি কথার টুকরো যতদূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার।
0: এই আকাশবাণীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন। তিনি আকাশবাণী নিয়ে তার আবেগ ব্যক্ত করেন এবং বলেন,
3: আকাশবাণী থেকে যেটা করা হচ্ছে তারা তাদের মতন করে মানুষের কাছে পৌঁছানো জায়গাগুলো তারা খুঁজে বেরোচ্ছে, এবং আমি আশা রাখি যে আকাশবাণী তার নিজস্ব ভঙ্গিমায় তার উজ্জ্বলে থাকবে। আর আকাশবাণীর কথা শুনে মনে হয় যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ আমরা একসময় শুনতাম রেডিও। এর সাথে যে কথাটি বলবো সেটা 150 বছর বন্দে মাতরম। আর মাঝে মাঝে আমার মনে হয় এটা কতখানি আপনারা সম্মত হবেন আমি জানি না, তবে আমরা আমরা বাঙালিরা ধীরে ধীরে নিজেদের মাটির থেকে হয়তো নিজেদেরকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছি, এবং এই বিচ্ছিন্নতার পরিমাণ কখনো সেই জাতির সমূলে ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে বলে অন্তত অনেকেই মনে করে। আমাদের পোশাক, আমাদের পরিচ্ছদ, আমাদের সংস্কৃতি, আমাদের আদব কায়দা চলন প্রত্যেকটি ক্ষেত্রে বাঙালি কেন যেন ধীরে ধীরে মাটির থেকে সরে যাচ্ছে। আর যারা মাটির থেকে নিজেদেরকে সরিয়ে নেয় তাদের অস্তিত্ব সংকটে আসে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলা বাঙালি এবং বাংলার সংস্কৃতিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে মাটিতে ফিরে যেতে হবে। বন্দে মাতরম 150 বছর হলে তার মাটিতে ফিরে যাওয়ার মতো স্বাধীনতার সময়ে যে মন্ত্রে যে কণ্ঠে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই বন্দে মাতরমকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা এতটাই কার্পণ্য করেছি যে 150 বছর পরে আরেকবার আমাদের মানুষকে মনে পড়াতে হচ্ছে যে আমরা এই মন্ত্রে দীক্ষিত হয়ে এই দেশটাকে স্বাধীন করেছি।
0: শিলিগুড়ির দীর্ঘদিনের নগর উন্নয়ন প্রক্রিয়া বর্তমানে আশেপাশের বন ও নদীর উপর বিরূপ প্রভাব ফেলেছে। এখন সময় এসেছে বৈকুণ্ঠপুরকে তার হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার ও তাকে পুনরুজ্জীবিত করার। তাই সোনার বাংলা থেকে সবুজ বাংলা, এই দায়িত্বশীল পর্যটন অভিযানকে এগিয়ে নিয়ে যেতে রবিবার রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায় একত্রিত হয়েছিলেন বৈকুণ্ঠপুর জঙ্গলে। এই বৈকুণ্ঠপুর জঙ্গলে এসে তারা তদারকি করেন এবং পরিদর্শন করেন, তারপর আলোচনা ও বৈঠক করেন। এই সম্বন্ধে শঙ্কর ঘোষ, পর্যটন মন্ত্রী, আমাদের জানালেন,
4: আমি নিজে প্রকৃতি ভালোবাসি, গাছ, জন্তু, জানোয়ার সবই, এই যে এত বড় অংশ। আর আমাদের মানব সভ্যতার একটা দুর্ভাগ্য জিনিস হচ্ছে আমরা প্রকৃতিকে গ্রাস করে নিতে চাই, এনক্রোচমেন্ট যেন থামে না। ফলে সেই এনক্রোচমেন্ট থেকে যদি এই 150 হেক্টর জমিকে, উদ্যানকে রক্ষা করতে হয়, তাহলে সেটাকে সরকারের পরিধির মধ্যে নিয়ে আসাটা আমাদের মূল দায়িত্ব। সেই কাজটাই এটার প্রাথমিকভাবে শুরু হলো। দেখুন, আমি বিশেষজ্ঞ নই, মনোজ, আমি, আমরা সবাই দায়িত্বে এসেছি, আমরা শেখার আগ্রহ নিয়ে এসেছি। এটা শুধু উপলব্ধি

0: যদি করতে পেরেছি, এটা পর্যটন স্থল হবে, এটা প্রকৃতির জন্য আমাদের অত্যন্ত একটা সম্পদ হবে, ফলে একে রক্ষা করতে গিয়ে এই নগর বন কনসেপ্ট কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেটাকে মাথায় রেখে এটাকে ভাবা হয়েছে। এর পরে এর সাথে ধাপে যে এটা এই যে আমরা প্রথমে ফেন্সিং ইত্যাদি করব, তারপরে আমরা কি করব, তার জন্য তো প্রথম যেটা আমরা করব যে এই বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ মানুষ আছেন তাদের পরামর্শ নেব। আমরা সব মানুষের পরামর্শের পাশাপাশি বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আমি বলছি যে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে পর্যটনের ক্ষেত্রে বৈকুণ্ঠপুর নগর বন। আমি এটা আজকে আপনাদেরকে লিখে দিচ্ছি, যেদিন আমরা বলেছিলাম দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম যে এমন কোনো পাথর থাকবে না যেটাকে আমরা ঘুরিয়ে দেখব না। পশ্চিমবঙ্গে পর্যটন যেরকম তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে, তার পাশাপাশি এই ধরনের নতুন মানে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নে, পর্যটনকে বিকাশ করবার প্রশ্নে, স্থানীয় মানুষকে যুক্ত করবার প্রশ্নে, কর্মসংস্থান বৃদ্ধি করবার প্রশ্নে, রেভিনিউ জেনারেট করবার প্রশ্নে, ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট, দিন আমরা সেগুলো করে দেব।
1: পর্যটনের সঙ্গে যে এত বড় প্রকল্প তা মানে আমাদের কর্মসংস্থানও বাড়বে, যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলো যদি এখানে লাগু হয় বা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট যদি লাগু হয়, সেই ক্ষেত্রে তো কর্মসংস্থানও বাড়বে।
0: কর্মসংস্থান বৃদ্ধি, রেভিনিউ জেনারেশন আমাদের প্রাথমিক লক্ষ্য, কিন্তু পরিবেশ বান্ধব এমন কোনো কর্মসংস্থানের বৃদ্ধি চাই না যেটা পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, বলে সেই কাজটাও আমরা করব
1: না। সেখানে বনমন্ত্রীর কাছে শুনলাম কিছু কর্মী এখানে
0: নতুন নিয়োগের প্রশ্নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে আমাদের যে স্টাফ ক্রাইসিস রয়েছে সেটা দূর করবার ক্ষেত্রে নতুন সরকার উদ্যোগ নেবে, এবং তিনি বিভিন্ন দপ্তরের কথা বলেছেন, ফরেস্ট ডিপার্টমেন্টেরও কিছু এই অর্থে সমস্যা রয়েছে সেটা দূর করবার জন্য স্থায়ী কর্মী নিয়োগের কথাও যেরকম ভাবা হয়েছে, সাথে সাথে স্থানীয়ভাবেও কিছু কর্মসংস্থান করবার পরিকল্পনা।
1: বনমন্ত্রী মনোজ কুমার ওরাও আমাদের সঙ্গে এই বৈকুণ্ঠপুর জঙ্গল নিয়ে কথা বললেন।
2: বনকে রক্ষা করতে পারবো, তার সাথে টুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারবো, এবং মানুষের কাছে একটা অ্যাট্রাকটিভ কিছু জিনিস পাবে, অ্যাওয়ারনেসটা হবে। তো সেটা নিয়ে আমরা একটা প্রকল্প করতে চাইছি। এখানে প্রায় 143 হেক্টরের বেশি, তা উনি যারা বলছেন প্রায় 150 হেক্টর আছে, তার মধ্যে এখানে আমাদের ডিপার্টমেন্ট প্রায় 50-এর মতো আমরা হেক্টর আমরা সরাসরি করবো, বাকিটা তার আশেপাশ থেকে আর ফান্ড নিয়ে মোটামুটি করছি, যাতে নেচার কোনোভাবে বিঘ্নিত না হয়, আর পুরোটা ইন্টেক্ট থেকে নিয়ে কী কী প্রকল্প করা যায় না করা যায়, তার জন্য অনেকগুলো এমপি সাহেব আছেন, প্রধান মিনিস্টার আছেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব। তো সেটাই অনেকটা ইকোট্রিজম বেসডই হবে। পুরোটাকেই আমরা প্রায় 150 হেক্টর পুরোটাকেই নগর বনের আওতায় আনছি, যেটা কোরিডোর সেটা একটু পাশেই আছে, আর সেটা ইন্টেক্ট রাখা হবে। মোটামুটি সেরকম কোনো আলোচনা হয়নি। প্রথম কথা হচ্ছে এই বনটাকে সুরক্ষিত করে এনক্রোচমেন্ট বন্ধ করা, তারপর অল্প অল্প কী কী অপশান যাতে মানুষ উপকৃত হয়, মানুষ আসতে পারে, যেরকম মনে করুন যোগা সেন্টার হতে পারে, যেমন ইলেকট্রিক ভেহিকল জিপ সেটা চালানো যেতে পারে, সেরকমই একটা যদি ট্রেনের ইলেকট্রিক ট্রেন সেটা যদি লাগানো যায়, মানুষের হাঁটাহাঁটির যদি ব্যবস্থা করে দেওয়া যায়, পুরোটাই আমরা আলোচনা সাপেক্ষ এখানকার যারা আছেন তার সাথে আলোচনা করে নিয়ে, আমাদের নেতৃত্ব আছেন আলোচনা করে নিয়ে একটা আমরা প্রপোজাল পাঠিয়ে দেবো। মোটামুটি হবে একটা আমরা আইডিয়া করেছি 150 হেক্টরের মতো। বেঙ্গল সাফারি সেটা চেঞ্জ হতেই থাকে, সেটা যেটা ছাড়া হবে সেটা হচ্ছে বক্সায় 2nd অক্টোবর বাঘ ছাড়া হবে। কিছু চলছে যে আমাদের তার সাথে বাঘ ছিল, সবই ছিল, এখন সিংহ ময়দানে নেমে পড়বে আশা করি।
1: অতি বর্ষণে আমরা গত বছরও দেখেছি জঙ্গলের ক্ষতি হয়েছে, এবং যেটা আসামে হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় প্রকল্প বা আপনারা আগে থেকে কোনো পরিকল্পনা করেছেন?
2: আমরা গত 3-4 মাস ধরে বর্ষা নিয়ে পুরো প্ল্যান করেছিলাম, যে আমাদের নিজস্ব মনিটরিং টিম ছিল, কুইক রেসপন্স টিম ছিল, বিভিন্ন জায়গায় প্যাট্রোলিং করা হচ্ছিল, হয়তো তারই কারণে খুব বেশি এফেক্ট পড়েনি। তবে প্রকৃতির বিপর্যয় যে কোনো সময় আসতে পারে, আমাদের দপ্তরের লোক একদমই কম, আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসন থেকে কিছু কনস্টেবল আনার, হয়তো 2-4 মাসের মধ্যে কিছু কনস্টেবল আমরা পেয়ে যাবো 400-500, আর সাথে আর কিছু ফোর্স বানানোর চেষ্টা করব। তো একটু সমস্যা হচ্ছিল, আশা করি আগামী কয়েক মাসের পর এই সমস্যা থাকবে না।
1: জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায় আবেগের সঙ্গে তিনি বললেন,
3: তাহলে এই জায়গাটা একটা ইউনিক প্লেস, যেখানে

0: জঙ্গলের মধ্যে এত হাতি, ঘন্ডার আপনার ইয়ে, বাইসন কি নেই এখানে, চিতা তো ছড়াছড়ি। যাই হোক, এরকম একটা যে যেখানে যেটাকে ঘিরে অনেক ট্যুরিজমের একটা বিভিন্নভাবে বিভিন্ন আসপেক্টে ট্যুরিজমের একটা একটা ক্ষেত্র বলা যেতে পারে, ইম্পর্টেন্ট ক্ষেত্র এটা এই আমাদের ডুয়ার্স এবং ডুয়ার্সের বৈকুণ্ঠ। সরকার এখন চাইছে একটা নতুন একটা প্রকল্প আছে, নগর প্রকল্প, তারই মাধ্যমে এখনকার যে ট্যুরিজম মিনিস্টার এবং ফরেস্ট মিনিস্টার তাদেরকে ধন্যবাদ, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এখানে এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটা হলে ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে এরকম ধরনের ট্যুরিস্ট বাস হবে সারা ইন্ডিয়াতে। তো শুধু একটাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা ভেবে আমাদের এই ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ হবে সেগুলো যেন আমরা সেই ভেবে করি, অর্থাৎ সেখানে নেচারের যাতে কোনো বিঘ্ন না ঘটে, প্রকৃতির যাতে কোনো রকম বিঘ্ন না হয়, প্রকৃতির কোনো বিঘ্ন না হয় এবং মানুষও এই যে সৌন্দর্য, এর যে বিউটি, এর যে বিভিন্ন পার্সপেক্টিভের যে একটা গুরুত্ব সেটা যাতে বোঝে এবং মানুষ আসে।
1: সব প্রতিকূলতা জয় করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার এক প্রত্যন্ত গ্রামে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল নন্দঝড় এটি হাই স্কুলের ছাত্রীরা 65তম আন্তঃস্কুল বালিকা প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার সল্টলেকের আইবি গ্রাউন্ডে রাজ্যস্তরের ফাইনাল অনুষ্ঠিত হয় 6 আগস্ট, যেখানে নন্দঝড় এটি হাই স্কুলের ছাত্রীরা 3-1 গোলে কালিম্পংয়ের সেন্ট ফিলোমেনা স্কুলকে পরাজিত করে শিরোপা জয় করে। চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন দিয়া বিশ্বাস, সোনালী মণ্ডল ও ঈশিকা ওরাও। অন্যদিকে সেন্ট ফিলোমেনার হয়ে একমাত্র গোলটি করেন প্রিয়াংশী রায়। এই মাসের শেষের দিকে নয়াদিল্লিতে জাতীয় পর্যায়ে প্রি সুব্রত কাপ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে উত্তর দিনাজপুরের তরুণ ফুটবলাররা জাতীয় সম্মানের সন্ধানে বাংলার প্রতিনিধিত্ব করবে। এই সুব্রত কাপ নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তার মন্তব্যে জানান,
2: আমি আজকের এই মঞ্চ থেকে সকল শিক্ষক মহাশয়দের কাছে আবেদন রাখব, ছাত্রছাত্রীদের যে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভা বিচ্ছুরণের জায়গা, সেই প্রতিভা বিকশিত হওয়ার জায়গা হোক আমাদের বিদ্যালয়গুলি, যেটা স্বামী বিবেকানন্দ বারবার করে বলেছিলেন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অল ওয়ার্কস নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। তো সেই কারণে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও আজকের দিনে ভাবতে হবে যে সন্তানের সর্বাঙ্গীন বিকাশ করতে হলে তাদেরকে মাঠে পাঠানো দরকার, আর সেই জায়গায় উৎসাহ দিতেই আমাদের এই আন্তঃবিদ্যালয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, তারই একটি আমাদের এই আন্তঃবিদ্যালয় রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা।
1: এতক্ষণ শুনছিলেন ডুয়ার্স দর্পণ। আগামী সপ্তাহে রবিবার সন্ধে 7:05 আবার উপস্থিত থাকব ডুয়ার্স দর্পণ নিয়ে। এই অনুষ্ঠানটি সম্পাদনায় সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ডুয়ার্স দর্পণ, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান, ম্যায়নে প্যার কিয়া। ছায়াছবি থেকে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনলেন হিন্দি ছায়াছবির গান ম্যায়নে প্যার কিয়া, ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: समक्ष मध्य प्रदेश को औद्योगिक तथा पर्यटन क्षेत्र को संभावना प्रस्तुत गरिनेछ। भ्रमण का क्रम में मुख्यमंत्री ने मध्य प्रदेश मंडपम को मंडप को उद्घाटन गर्नुका साथै लगानी सत्रलाई सम्बोधन गर्नुहुनेछ। उहाँले भारतीय समुदायका सदस्यहरूसँग पनि भेटघाट गर्नुहुनेछ र मध्य प्रदेशका स्थानीय उत्पादनहरूको प्रदर्शनीको उद्घाटन गर्नुहुनेछ। मुख्यमन्त्रीले लुलु ग्रुप, डिपी ब्लड र एमआर ग्रुप लगायत प्रमुख व्यापारिक समूहका प्रतिनिधिहरूसँग भेटवार्ता गर्नुहुनेछ। उहाँले सारजाहमा उद्योग क्षेत्रका प्रतिनिधिहरूसँग पनि बैठक गर्नुहुनेछ। मुख्यमन्त्रीले लगानीकर्ताहरूलाई मध्य प्रदेशमा उपलब्ध सुविधा तथा लगानीका अवसरबारे जानकारी गराउनुहुनेछ। उहाँले उनीहरूलाई ग्लोबल इन्टरफेस समिट 2027 सहभागी हुन निमन्त्रण पनि दिनुहुनेछ। मौसम विभागले आज हरियाणा, चण्डीगढ, पंजाब, उत्तर प्रदेश र राजस्थानमा भारी वर्षा हुने पूर्वानुमान गरेको छ। बिहार, उत्तराखण्ड, मध्य प्रदेश, पश्चिम बंगाल तथा पूर्वोत्तर भारतका केही भागमा भोलिसम्म वर्षा हुने सम्भावना रहेको छ। यसैबीच राजधानी दिल्लीमा लगातार दोस्रो दिन पनि वर्षा भइरहेको छ। वर्षाका कारण विभिन्न क्षेत्रमा जल जमाव भएको छ भने यातायातको गति पनि सुस्त भएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। उपराष्ट्रपतिले शिक्षाको उद्देश्य केवल रोजगारीका लागि तयारी गर्नु मात्र नभई जिम्मेवार नागरिक तयार गर्नु पनि हुनुपर्ने बताउनुभयो। प्रधानमन्त्रीले युवाहरूलाई ठूला सपना देख्दै विश्वको नेतृत्व गर्न अघि बढ्न आह्वान गर्नुभएको छ। गृह मन्त्रीले सन् 2029 भारतलाई लागू औषध मुक्त बनाउने लक्ष्य सहित सहभागी आगामी 3 वर्षको कार्ययोजना सार्वजनिक गर्नुभएको छ अनि यस महिनाको 12 र 13 तारिख नयाँ दिल्लीमा हुने ब्रिक्स शिखर सम्मेलनको अवसरमा पहिलो आई ब्रिक्स शिखर सम्मेलन आयोजना गरिने भएको छ। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: प्रधानमन्त्री नरेन्द्र मोदी अभिमत व्यक्ত করেছেন। এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আই ব্রিক্স শীর্ষ সম্মেলনে 500 বেশি লগ্নিকারী ও শিল্পোদ্যোগীরা যোগ দেবেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলায় উত্তেজনা আবার বেড়েছে। নতুন দিল্লির মতিবাগে একটি বহুতল আবাসন ধসে পড়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে। ঘটনায় একজনের মৃত্যুর ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, 2 চাকার যানবাহন বিক্রি 20% এবং 3 চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2 লক্ষ কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
2: ভারত কি গ্লোবাল কনসাল্টিং ফার্মস কেউ নেই হো সকতি হামারি অ্যাকাউন্টিং ফার্ম, হামারি লিগাল ফার্ম, হামারি ফাইন্যান্সিয়াল ফার্ম, ইয়ে সব ग्लोबल लीडर्स क्यों नहीं बन सकती। हम गर्व से कहते हैं कि आज भारतीय दुनिया की टॉप कंपनीज को लीड कर रहे हैं। अगर भारतीय दुनिया की टॉप कंपनियों को लीड कर रहे हैं तो भारतीयों की बनाई कंपनियां दुनिया को क्यों लीड न करें।
1: এ মাসের ১২ ও ১৩ তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আই ব্রিক্স সম্মেলনের ৫০০র বেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও শিল্প ব্যবসার অগ্রণী ব্যক্তিরা যোগ দেবেন। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির ব্যাংকিং পরিকাঠামো, ডিজিটাল সক্ষমতা প্রকল্প, জ্বালানি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আই ব্রিক্স বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির বিভিন্ন তহবিলের মোট মূল্য ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন বসবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। ভারতের সভাপতিত্বে এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্ব গড়ে তোলা। কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সরকারি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং স্টার্টআপগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক গবেষণা যাতে বাজারে পৌঁছয় ও নাগরিকরা উপকৃত হন তা নিশ্চিত করার জন্য সহযোগিতা প্রয়োজন। কলকাতায় আজ দুদিন ব্যাপী রাইজ কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর সিং বলেন, সরকার মহাকাশ এবং পারমাণবিক শক্তিসহ বেশ কয়েকটি কৌশলগত বৈজ্ঞানিক ক্ষেত্রকে বেসরকারি সংস্থার বৃহত্তর অংশগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। ৩৫০টি স্টার্ট আপ সংস্থা থেকে আজ দেশে প্রায় ২৪০০০০ স্টার্ট আপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। সিএসআইআর রাইজ কনক্লেভের উদ্বোধন করে জিতেন্দ্র সিং এই দাবি করেন,
3: this idea was mooted about 3 years back. We thought we could have such startup conclaves considering the kind of startup movement that has happened in India, particularly after Prime Minister Shri Narendra Modi ji announced it from the ramparts of Red Fort. I think that was 15th of August 2015, when he said Startup India, Stand Up India. We were just about 350 startups in this country. Today we stand at about 2,40,000 and we rank number 3 globally.
1: শ্রী সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোগপতিদের উৎসাহ দিতে সরকার ১,০০০ কোটি তহবিল তৈরি করেছে। বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্যে সরকার পারমাণবিক ক্ষেত্র সহ আরও বিষয় শিল্প ও উদ্যোগপতিদের জন্য খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই এই প্রণালীতে জলযানের উপর আক্রমণ চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, তারা ৩টি ইরানি তেলের ট্যাঙ্কার ঘায়েল করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজের সংরক্ষিত এলাকায় দূর নিয়ন্ত্রক চালিত একটি মার্কিন জাহাজের ওপর হামলা চালিয়েছে। কূটনৈতিক দৌত্য সফল না হওয়ায় সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় তেলের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ কিভে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার জন্য কিভ প্রস্তুত রয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঠিক পরেই তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকের পর পুতিন কিয়েভে হামলা ৩ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিকে জেলেনস্কি জানিয়েছেন যে সোমবার পর্যন্ত মস্কোতে হামলা বন্ধ রাখতে ইউক্রেনও প্রস্তুত। সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশ্ব মানচিত্র সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের বিষয়ে বিদেশমন্ত্রক প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্রের উপস্থাপনা সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সহ ভারতের সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করতে হবে। এ বিষয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর চিত্র গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট জানান। তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, সুসংগত এবং আপোষহীন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৯ সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে আজ একটি ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। গোয়া সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা জানান। তিনি বলেন, ২০১৯ সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১,৮৯,০০০ কোটি টাকা মূল্যের ১ কোটি 19 লক্ষ কিলোগ্রামেরও বেশি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48 লক্ষ 66 হাজার কিলোগ্রামের বেশি মাদক ধ্বংস করা হয়েছে। শ্রী শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি।
4: 2029 तक भारत को नशा मुक्त बनाने के लिए एक रोड मैप बनाया है। 26 से 29 को हमने मिशन मोड अवधि के रूप में चिन्हित

0: किया है, समय सीमाएं तय की है, चार स्तंभों पर हमारा रोड मैप विजन डॉक्यूमेंट है, एक इंटेलिजेंस और ऑपरेशन आधारित फोर्समेंट, दूसरा प्रीकर्सर और सिंथेटिक ड्रग पर नियंत्रण, तीसरा डिमांड और हार्म रिडक्शन, और चौथा क्षमता निर्माण और समन्वय।
1: নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের পিজি থাকার একটি বহুতল আবাসন ভবন ধসে পড়েছে। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস এর তথ্য অনুযায়ী চিকিৎসার জন্য চারজনকে ট্রমা সেন্টারে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এ পর্যন্ত ছজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় তদন্তে জানা গেছে যে ভবনটি 40 থেকে 50 বছরের পুরনো ছিল এবং দুর্ঘটনার সময় এর বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য দিল্লির দমকল বাহিনী 18টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, দিল্লি পুলিশ, দিল্লি দমকল বাহিনী এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে এবং আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফ এর মহাপরিচালকদের সঙ্গে কথা বলেছেন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্ধারিত সময়ের একদিন আগেই গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিটিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য, 8:30 আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র, 9:15 শুনবেন গজল ভারতী বিশ্বনাথনের কণ্ঠে, 9:30 শিক্ষাঙ্গন থেকে, রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক গায়ন শিল্পী এন আর প্রশান্ত। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 অনুষ্ঠান চিত্রলোক, রাত 9টায় আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10টায় শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত, 10:30 ঢালতে যায় রাত। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে আজ সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে আনতে ওই সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে। কলকাতায় আক্রান্তের সংখ্যা 400-র বেশি। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠক। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ের সমাপ্তি দিনে উত্তম কুমার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ। মুর্শিদাবাদে গঙ্গাপক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় 81 কিলোমিটার বিভাগে প্রথম পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য। আজ সেই বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যের স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে আজ সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশের স্টার্ট আপের সংখ্যা ছাড়িয়ে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলি যুব সম্প্রদায় তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: তিনি বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000 কোটি টাকার তহবিল তৈরি করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলেও তিনি জানান।
2: বেঙ্গল কেমিক্যাল, which have been one country's first chemical company, they have shown interest in region specific, Bengal specific anti-snake venom marketing and manufacturing. We will have a very good discussion with them. We are even considering anti-snake venom being manufactured in Bengal. Bengal at one time used to manufacture. We are getting a harrowing time of getting all these products out from outside our state.
0: দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের এমডি এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানালেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে। সিএসআইআর সিজিসিআরআই এর ডিরেক্টর প্রফেসর বিক্রমজিৎ বসু আকাশবাণীকে জানিয়েছেন,
3: এই কনক্লেভগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে স্টার্ট আপ সিস্টেমটা যেভাবে গ্রো করছে, সেই স্টার্ট আপ সিস্টেমের গ্রোথ থেকে আরও অ্যাক্সিলারেট করা, আরও ফেসিলিটেট করা, যাতে স্টার্ট আপ এবং এমএসএমই প্রচণ্ডভাবে বেনিফিটেড হয়। এবং আমাদের দেশে একধারে যেমন খুব ভালো একাডেমিক ইনস্টিটিউট আছে, তেমনি আমাদের দেশে সিএসআর ইকোসিস্টেম আছে, যেগুলো ন্যাশনাল ল্যাব, আর অন্যদিকে আছে

0: স্টার্টআপ ইকোসিস্টেম, MSME এবং মাল্টিন্যাশনাল কর্পোরেট, এই যে তিনটে পিলার, এই তিনটে পিলারের মধ্যে ক্রসটক করতে হবে।
1: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি 870 জন আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে। রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের স্বচ্ছতা সংকল্প অভিযানে 22টি জেলার 128টি পৌরসভার 1,600 বেশি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আগামীকাল প্রাপকদের হাতে সামাজিক পেনশন তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠান হবে। নতুন রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 1,000 থেকে বাড়িয়ে 1,500 টাকা করার কথা ঘোষণা করেছিল। উল্লেখ্য, গত 20 জুলাই রাজ্য সরকার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে 3 ধরনের পেনশন বৃদ্ধি করে 1,000 টাকা করা হবে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে প্রস্তাবিত ওই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। শারদীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তার বিষয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে এবার দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ বউবাজার শতদল সংঘের খুঁটি পুজো অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যে সীমান্তবর্তী এলাকাগুলিতে গত কয়েক বছরে পুজো উদ্যোক্তাদের ভয় দেখানো হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার প্রতিমা নিরঞ্জনের দিন নির্দিষ্ট করে দিত, কিন্তু বর্তমানে নতুন সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাঙালির এই উৎসবকে নির্ঝঞ্ঝাট রাখতে সকলকে সংঘবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন তিনি। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় দলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন IPS হুমায়ুন কবিরকে তলব করেছে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। সমনের নোটিশ দিতে আজ তাঁর কসবার বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। আগামী বুধবার 9 তারিখ বেলা 11টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে মঙ্গলবার এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়কে আগামীকাল শেক্সপিয়ার সরণী থানায় উপস্থিত হতে বলা হয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, আইন বিরুদ্ধ কাজ করলে কাউকেই রেয়াত করা হবে না।
2: যদি সংবিধান বা ভারতীয় ন্যায় সংহিতাকে যদি অপমান করেন, যদি মনে করে থাকেন যে দেশের যে আইন সেটা ফলো করবেন না, পুলিশ ডাকবে, কেস হবে, আদালতে যাবেন। আমি আইন না মানলেও আমার শাস্তি হবে, আর হুমায়ুন কবির আপনি আইন না মানলেও আপনি শাস্তি পাবেন। আপনি TMC-র নেতা বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে সেটা হবে না।
1: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ের আজ সমাপ্তি হচ্ছে। এই উপলক্ষে শিশির মঞ্চে উত্তম কুমার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

মুর্শিদাবাদে গঙ্গাপক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার 81 কিলোমিটারে প্রথম হয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য। এ নিয়ে চতুর্থবার এই প্রতিযোগিতায় প্রথম হলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের পলাশ চৌধুরী এবং মোহাম্মদ নুরুল ইসলাম। অন্যদিকে 19 কিলোমিটারে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশানী সরকার। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণে 2টি নতুন স্টেডিয়াম গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে পুর নিগম ও জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ আসানসোলে

0: মহিলাদের এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে বলেন, বর্তমান যুগে মহিলারা কোনো অংশে পুরুষদের থেকে পিছিয়ে নেই। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের কাছাকাছি থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দুদিন বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে আজ সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন। সাপের কামড়ে চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে আনতে ওই সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন সুস্বাস্থ্য। এই অনুষ্ঠানে ডক্টর সুব্রত কর্মকারীর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন মিষ্টু ঘোষ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকাল শরীর ঠিক রাখতে গেলে শুধু খাওয়ার কথা ভাবলেই হয় না, কি খাচ্ছি সেটাও ভেবে দেখতে হয়। আপনি যা খান তা আপনার শরীর ও মনকে শক্তি দেয়, সঠিক পুষ্টি রোগ প্রতিরোধ করে এবং জীবনকে উন্নত করে। প্রতি বছর ভারতে পুষ্টি সপ্তাহ পালিত হয় সেপ্টেম্বর মাসের 1-7 তারিখ পর্যন্ত। এই বছরও পালিত হচ্ছে পুষ্টি সপ্তাহ। আজ আমরা যথাযথ পুষ্টির বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওয় উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ সুব্রত কর্মকার। নমস্কার ডাক্তারবাবু আপনাকে।
3: নমস্কার আকাশবাণীর সকল শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার।
2: ডাক্তারবাবু, একদম শুরুতেই আমরা জানতে চাইব জাতীয় পুষ্টি সপ্তাহ আসলে কি এবং সে সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলেন।
3: জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক, এই কথাটার মধ্যেই কিন্তু বলা আছে পুরো বিষয়টা। জাতির উদ্দেশ্যে একটা পুষ্টি সপ্তাহের সমারোহ বা পালন বা উদযাপন, এবং সেটা সপ্তাহব্যাপী হয়, অনেক ক্ষেত্রে সেটা মাসব্যাপীও করা হয়। এবং এই সপ্তাহব্যাপী একটা যে পালন প্রক্রিয়া, পুষ্টির বিষয়টিকে লক্ষ্য করে পুষ্টির বিভিন্ন দিকগুলোর কথা মাথায় রেখে জাতীয় স্তর পর্যন্ত সমস্ত জায়গায় এই পালিত হওয়া সপ্তাহটিকেই জাতীয় পুষ্টি সপ্তাহ বলে আখ্যা দেওয়া হয়।
2: ডাক্তারবাবু, এই যে পুষ্টি সপ্তাহর পালনের ইতিহাস, তা কোথা থেকে সূত্রপাত হয়েছে সে সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন।
3: পুষ্টি বিষয়টা এমন একটা চমৎকার বিষয় এবং ইন্টারেস্টিং জিনিস এখানে, এই পুষ্টি সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি এবং পুষ্টি বিষয়টা আমাদের কাছে নতুন নয়, বহু পুরনো একটা জিনিস। বহু বছর আগে গ্রিসের একজন বিশিষ্ট চিকিৎসক হিপোক্রেটস, তিনি বলে গিয়েছিলেন, লেট ফুড উইথ আই মেডিসিন অ্যান্ড মেডিসিন উইথ আই ফুড, মানে খাদ্যই আমাদের ঔষধ হতে হবে এবং ঔষধ আমাদের খাদ্যকেই হতে দিতে হবে। তো মানে ঘুরে ফিরে একই কথা, মানে মেন হলো আমাদের খাদ্য হতে হবে আমাদের ওষুধ, মানে ওষুধ খেয়ে বাঁচবো এই ভাবনাটা না রেখে আমাদের খাদ্য খেয়ে বাঁচবো এই ধারণাটা কিন্তু রাখতে হবে। এবার এই পুষ্টি সংক্রান্ত যে ধারণা বহুকাল আগেই তৈরি হয়েছে, আমরা বিভিন্ন কারণে সেই ধারণা থেকে বহির্ভূত এবং অনেকেই সেই অ্যাওয়ারনেসের অভাব, সেই কারণে আমরা অনেক পুষ্টি সম্পর্কে অনেকেই অবগত। এই সচেতনতামূলক প্রচারের মাধ্যমে, ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেশনের মাধ্যমে এটাকে, এই ধারণাটাকে আবার সকলের মনে উজ্জীবিত করার একটা প্রয়াস বা প্রচেষ্টা মাত্র বলতে পারেন। 1975 সালে মার্চ মাসে প্রথম আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন এর সূত্রপাত করেন।
2: আচ্ছা,
3: এবার এই জিনিসটা 1980 সাল থেকে এক মাস ব্যাপী পালন করা হতো। 1982 সালে ভারত সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তর এর যে খাদ্য এবং পুষ্টি বোর্ড আছে, প্রতি 1-7 সেপ্টেম্বর এই 7 দিনব্যাপী একটা সচেতনতামূলক প্রচার অভিযান করেন এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য, স্বাস্থ্যে পুষ্টির কতটা গুরুত্ব সেটা বোঝানোর জন্য, অপুষ্টি প্রতিরোধ করার জন্য এবং ক্রমবর্ধমান যে সমস্ত রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে, যেমন রক্তাল্পতা, ভিটামিনের ঘাটতি, এই সমস্ত জিনিসগুলোকে মানে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য, প্রতিরোধ

0: করার জন্য, স্বাস্থ্যকর একটা জীবনধারা তৈরির জন্য সর্বোপরি একটা সম্প্রদায়ে সচেতনতার উদ্দেশ্যে কিন্তু এই প্রচেষ্টা, যেটা সপ্তাহব্যাপী একটা চলা প্রোগ্রাম বা অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা বিভিন্ন স্তরে এটা করে থাকি, যেখানে মানুষজনদের মধ্যে অ্যাওয়ারনেসের বড্ড অভাব, সেটা তো একদিনে হয় না বা একটা ছোট টপিক আলোচনার মধ্যে হয় না, সেটা প্রতিনিয়ত কোনো জায়গায় গিয়ে বিভিন্ন ক্যাম্পেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রেজেন্টেশন করার মাধ্যমে সেটাকে আমরা প্রচার করতে পারি। তো এইভাবেই এই সপ্তাহটাকে পালন করা হয় 1 থেকে 7 পর্যন্ত, তথা পুরো মাসটাই কিন্তু এই পুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করা, যে সবাই যেন আমরা পুষ্টি সম্পর্কে ছোট থেকে বড় সচেতন হতে পারি এবং এই সচেতনতা আমাদের দীর্ঘদিনের সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে।
1: আচ্ছা ডাক্তারবাবু, এই প্রসঙ্গেই আমি আর একটা প্রশ্নে যেতে চাইছি, যে শুধুমাত্র শহর কেন্দ্রিক না গ্রামের প্রত্যন্ত এলাকাতেও এই সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়?
0: সচেতনতা সমস্ত লেভেলেই করা হয়, গ্রাম এবং শহরে দুটো ক্ষেত্রেই করা হয়। এবারে অনেক ক্ষেত্রেই গ্রামে শিক্ষার অভাব এটা বলবো না, গ্রামে অনেক কিছুরই আগে অভাব ছিল, যদিও এখন সেই অভাবগুলো অনেকেই সবার হাতে, এখন স্মার্ট বা ডিজিটাল ফোন চলে এসেছে, সেই ফোন থেকে সবাই সমস্তটাই জানে এবং নিউজ পেপার বা টিভি সবার কাছেই আছে। এই সচেতনতা বা প্রচারটা সবার মধ্যে সমানভাবে হওয়া উচিত, সেটা গ্রামও হতে পারে শহরও হতে পারে। এমনও হতে পারে গ্রামের কিছু মানুষ গিয়ে শহরে প্রচারটা করছেন, এমনও হয় আবার অনেক ক্ষেত্রে শহরের কিছু মানুষ আসে প্রত্যন্ত গ্রামে এই প্রচারটা তুলে ধরতে। তবে সম্পূর্ণ পিছিয়ে পড়া অনেক গ্রামই আছে যেগুলো এখনো পর্যন্ত সঠিক খাদ্যাভ্যাস বা সঠিক তাদের আর্থিক সহনশীলতা না থাকার জন্য বা প্রাচুর্যতা না থাকার জন্য সঠিক পুষ্টির অভাব থেকে তারা বঞ্চিত। তো সেই সমস্ত মানুষজনদের কাছে অনেক টিম ওয়ার্কের মাধ্যমে অনেক সেবা পৌঁছে দেওয়া এবং সচেতনতামূলক একটা প্রয়াস করা এবং কম দামি খাদ্যের মধ্যেও কিভাবে আমরা প্রপার পুষ্টি পেতে পারি বা নিউট্রিশন পেতে পারি, সেটাও কিন্তু একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে।
1: আচ্ছা, এই যে আপনি বললেন পুষ্টি গ্রামের বা শহরের, আমাদের মোটামুটি সকলের পুষ্টি সম্পর্কে ধারণা আছে, কিন্তু সেই ধারণাটা যে সঠিক না সঠিক নয় সেটা কিন্তু আমরা সকলেই জানি না। আমি এই প্রসঙ্গে আপনার কাছ থেকেই জানতে চাই যে সঠিক পুষ্টি বা যথাযথ পুষ্টি কি, এবং সেই সম্পর্কে আমাদের আপনি সম্যক ধারণা দিন একটু।
0: হ্যাঁ, যথাযথ পুষ্টি পেতে গেলে আপনাকে তো পড়াশোনা তো জরুরি এবং বিভিন্ন ম্যাগাজিন বা পেপার বা বুকস যেগুলো আছে পাবলিকেশন, সেগুলো থেকে পুষ্টি সম্পর্কিত বিষয়ে আপনি যদি একটু শোনেন বা দেখেন বা পড়েন, বা রেডিও টিভি এরকম আপনাদের আকাশবাণীর মতো এরকম অনেক প্রোগ্রামেই যারা স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেক প্রোগ্রাম করা হয় সেখান থেকে যদি একটু শোনা যায়, তাহলেই এইগুলো থেকেও আমরা কিন্তু পুষ্টি সম্পর্কে ধারণা পেতে পারি। এবার সঠিক পুষ্টি কিনা বা সুষম পুষ্টি হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিছু টেস্টের প্রয়োজন হয়, সেটা অ্যান্থ্রোপোমেট্রিক টেস্ট হতে পারে, সেটা বায়োকেমিক্যাল টেস্ট হতে পারে এবং ফিজিক্যাল লুক। অনেক ডাক্তারবাবু আছেন যারা কিন্তু লুক দেখে, অর্থাৎ পেশেন্টের চলন এবং পেশেন্ট দেখতে কেমন তার লুক দেখে বলে দিতে পারে যে পেশেন্টটা পুষ্টি সঠিক আছে কিনা। আবার তার ব্লাড রিপোর্টস বা রিপোর্টের যদি আমরা একটা প্রোফার্মা দেখি, রিপোর্ট প্রোফাইল দেখেও আমরা কিন্তু বলে দিতে পারি যে এর পুষ্টিগতভাবে কোনো অভাব আছে কিনা বা বেশি আছে কিনা, প্রাচুর্যতা আছে কিনা, মানে অতি পুষ্টি হয়েছে কিনা। আবার অনেক ক্ষেত্রে অ্যান্থ্রোপোমেট্রিক কিছু টেস্ট করতে হয়, যেমন হাইট, ওয়েট, মিড আপার আর্ম সার্কামফারেন্স অর্থাৎ হাতের পেশি, পিঠের পেশি, পেট বা লোয়ার অ্যাবডোমেন, এই কাপ মাসেল বা পায়ের মাসেল, এই সমস্ত দেখে বা থাইরয়েড গ্ল্যান্ডের কেমন বৃদ্ধি, এই সমস্ত এই অ্যান্থ্রোপোমেট্রিক কিছু টেস্টগুলো দেখে বা বিএমআই এগুলো দেখেও কিন্তু আমরা সুষম পুষ্টি কিনা সেই ধারণাটা কিন্তু করতে পারি। তাই সুষম পুষ্টি একটা মাত্র মাপকাঠি দিয়ে বিচার করা যায় না, অনেকগুলো বিষয় এর সাথে জড়িত, প্রতিটা দেখে তবেই আমরা বলতে পারবো যে মানুষটা আদতেই সুষম পুষ্টি নিয়ে চলছে। কিন্তু সুষম পুষ্টি আপনার আছে কিনা আমার আছে কিনা এটা আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন আপনার মধ্যে।
1: আমি সেই প্রসঙ্গেই ডাক্তারবাবু জানতে চাইছি যে আমাদের যাদের সাধারণ মানুষরা বাড়িতে ধরুন অপুষ্টিতে ভুগছি, তো আমরা কি করে বুঝবো যে এটা আমাদের অপুষ্টিজনিত কোনো সমস্যা হচ্ছে না আমরা ঠিক আছি, সুষম পুষ্টিতেই আমরা আছি, সেটা কি করে বোঝা যাবে?
0: একদমই তাই। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি সারাদিন এখানে কাজকর্ম করে যাচ্ছেন এবং আপনার আপনার যিনি বাড়ির আরও মেম্বার আছেন বা আপনার অন্য কলিগ যারা আছে যারা কাজকর্ম এখানে সারাদিন করে যাচ্ছেন, তাদের মধ্যে দু তিনজনের মধ্যে আপনি যদি একটু সার্ভে করে দেখেন যে আপনি যাওয়ার পরে মানে অটোমেটিক্যালি একটা অবসাদগ্রস্ত বা একটু ঝিমিয়ে পড়া বা তাড়াতাড়ি ঘুম আসা বা ক্লান্তি এগুলো হচ্ছে, কিন্তু আপনার অন্য এক ব্যক্তির মধ্যে কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু একটা পুষ্টির ব্যাপার থেকে যায়। আবার দেখা গেল আপনার

0: হয়েছে, হঠাৎ কাল জ্বর হয়েছে এবং সেই জ্বরটা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েও সারতে কমসে কম 10 থেকে 12 দিন সময় লাগছে। সেটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশনের কারণে হতে পারে, বা যে কোনো কারণে জ্বর হয়েছে। কিন্তু আপনারই এক বন্ধু বা পরিচিত বা বান্ধবী যার জ্বর হয়েছে এবং সেই জ্বরটা 3 থেকে 4 দিনের মধ্যে বা পরের দিনেই কিন্তু সে সুষ্ঠুভাবে আবার কাজ করছে, এটাও কিন্তু একটা পুষ্টির বহিঃপ্রকাশ। হঠাৎ আপনার দেখা গেল যে বিভিন্ন সময় আপনি দেখবেন অনেকের মুখ থেকেই শুনতে পাই, আমার খুব তাড়াতাড়ি হেয়ার ফল হচ্ছে, আমার খুব কাপ মাসেল অর্থাৎ পায়ের পেশিতে ব্যথা হচ্ছে, আমার খুব তাড়াতাড়ি মানে কিছুক্ষণের জন্য আমি কোনো কিছু কাজ করতে গিয়ে মনোযোগ দিতে পাচ্ছি না, মনোসংযোগের অভাব হচ্ছে, এগুলো কিন্তু একটা অপুষ্টি, একদম অপুষ্টির কারণে হয়ে থাকে, একদম অপুষ্টির কারণেই হয়ে থাকে।
1: আচ্ছা, এটা জানা ছিল না যে চুল ঝরছে সেটাও অপুষ্টির কারণ থেকেও হতে পারে।
0: অনেকের নখ ভঙ্গুর হয়ে যায়, খুব তাড়াতাড়ি নখ ভেঙে যেতে পারে, নখের মাঝে অনেক সময় সাদা দাগ চলে আসে, এগুলোও একটা অপুষ্টির কারণ। চোখ দেখেও আমরা বলতে পারি যে তার মধ্যে রক্তাল্পতা আছে কিনা, বা জিভ দেখে, ইভেন আপনার ঠোঁট দেখে, ঠোঁট দেখে অনেক সময় ডাক্তারবাবু বলেন না জিভটা দেখি, অর্থাৎ জিভের মধ্যে ডিহাইড্রেশন, আপনার জলের পরিমাণ কতটা আছে, জিভের মধ্যে কোনো ঘা আছে কিনা, সেগুলো দেখেও কিন্তু ভিটামিনের অভাব এবং আপনার জলের প্রাচুর্যতা কতটা আছে এবং পুষ্টির অভাব কতটা আছে সেটা কিন্তু ধারণা করা যায়।
1: আচ্ছা ডাক্তারবাবু, আপনি যখন ভিটামিনের কথা বললেন সেই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, যে আমাদের অনেকেরই ধারণা আছে যে আমাদের ঠিক আছে অপুষ্টি আছে শরীরে, তাহলে দোকানে গিয়ে ওষুধের দোকান থেকে আমরা একটা ভিটামিনের কোনো ওষুধ নিয়ে চলে আসি, সেটা আমরা খাই, তাতে মনে করি যে আমাদের কিছু পুষ্টি হবে, সেটা কি যথাযথ?
0: সেটা যথাযথ তো অবশ্যই নয়, সেটা আমরা এখন সবাই ইঁদুর দৌড়ে সামিল হয়েছি, মানে আমাদের তাড়াতাড়ি আজকের জ্বর কমিয়ে কালকে অফিস যেতে হবে, বা আজকের পায়ের ব্যথা কমিয়ে আমাকে কালকেই অফিস যেতে হবে, তো সেই করতে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কোনো কিছু থেকে প্রতিকার চাই, আমাদের অসুস্থতার জন্য আমরা সময় দিই না। সাপোজ আপনার মাথায় ব্যথা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, আপনি যদি সেই ব্যথাটাকে একটুখানি সহ্য করে চেষ্টা করে দেখেন এবং ব্যথাটাকে বিভিন্ন রকমভাবে আপনি সেই মাইন্ড ডাইভার্ট করে মানে অন্য পথে মাইন্ডটাকে নিয়ে গিয়ে যদি একটু চেষ্টা করে দেখেন, আপনার ব্যথা কিন্তু কমলেও 80% কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রেই। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা কি, আমার প্রচণ্ড ব্যথা হতে পারে, আমার হয়তো অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেল, আমার হয়তো গল ব্লাডারে স্টোন হয়েছে, আমাকে একটা ওষুধ খেতে হবে, ডাক্তারবাবুর কাছে এখনই যেতে হবে, এই ভাবনা নিয়ে আমাদের প্রথমেই হচ্ছে অনেকগুলো নেগেটিভিটি মাথায় চলে আসে। এই ভিটামিনের ক্ষেত্রেও তাই, আমার মনে হয় এই রেডিমেড ভিটামিনগুলো খেলে খুব তাড়াতাড়ি আমি সতেজ হয়ে যাব, আসলে তা না। এই ভিটামিন মেডিসিনগুলো তৈরি করতে অনেকগুলো প্রিজারভেটিভ এবং অনেক কিছু কেমিক্যাল পদার্থ ব্যবহার করা হয়, সেটা যদিও লিমিটেড মাত্রায় ব্যবহার করা হয়, পারমিটেড মাত্রায় ব্যবহার করা হয়, কিন্তু এর দীর্ঘস্থায়ী প্রভাব শরীরের জন্য খুবই খারাপ। তাই এই সমস্ত ভিটামিনগুলোর সাবস্টিটিউট বা ন্যাচারাল সাবস্টিটিউট যেগুলো কোনো রকমভাবে আপনার শরীরে ক্ষতি করবে না, সেটা প্রকৃতি আমাদের অলরেডি দিয়ে রেখেছে। তাই প্রকৃতি যত খাবারের উপর বিশ্বাস করুন এবং একটু সময় দিন, দেখুন আপনার সেই ভিটামিনের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে। আমার অনেক পেশেন্ট বা আমাদের এই শাস্ত্রের সাথে যারা যুক্ত সেই সমস্ত মানুষজনদের অনেক পেশেন্ট যারা রক্তাল্পতা নিয়ে আসেন, ভিটামিনের অভাবজনিত সমস্যা নিয়ে আসেন, ক্যালসিয়ামের অভাব নিয়ে আসেন, আমরা কিন্তু তাদের খাওয়া দাওয়ারের মাধ্যমে তাদের সেই লেভেলগুলোকে আবার নর্মাল করে দিতে সক্ষম হয়েছি এবং তাদের যথেষ্ট প্রমাণও আছে, সেই সমস্ত মানুষজনরা নিজে হাতে লিখে দিয়েছেন যে হ্যাঁ এটা সম্ভব, এটা পসিবল, কিন্তু একটু সময় দিতে হবে, ব্যস্ত হলে চলবে না।
1: আচ্ছা, আপনি যে বললেন যে প্রাকৃতিক উপায়ে যে ভিটামিন পাওয়ার কথা, তাহলে আমরা ফল বা শাকসবজি এগুলো থেকেও পেতে পারি?
0: একদমই তাই, ফল বা শাকসবজি থেকে পেতে পারেন, কিন্তু এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি শুধু একটা ব্যালেন্স নিউট্রিশন অর্থাৎ ব্যালেন্স থালি, আগেকার দিনে রাজা মহারাজাদের যেমন একটা থালা ছিল, খাবার থালার মধ্যে দেখবেন ভাত ডাল সবজি মাছ মাংস মিষ্টি পাঁপড় চাটনি সমস্ত কিছু উপকরণ তার সাথেই থাকতো, এটা কিন্তু একটা সায়েন্টিফিক বিষয়। এটা থাকার কারণ হচ্ছে ওটার মধ্যে একটা ব্যালেন্সিং ছিল এবং সাথে জল। আজকালকার আমাদের খাবারে অনেকের খাবারে দেখা গেল হয়তো ভাত বা পনির অথবা পরোটা অথবা চিকেন অথবা সেখানে আছে শুধুমাত্র স্টু, মানে এরকম মনোটোনিয়াস হয়ে গেছে আমাদের খাবারটা, সেখানে ব্যালেন্স নেই। এই ডেইলি ডে ডায়েটে এই ঘাটতিগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে দীর্ঘদিন আগে গিয়ে কিন্তু অবশ্যই করে ভোগাবে। আর সবথেকে বড় কথা, আমরা এই লাইফস্টাইলের যুগে এসে মানে সবাই তো ওই ব্রেড অমলেট খাচ্ছি, একটা পুষ্টিকর খাবার খাচ্ছি, বা পরোটা খাচ্ছি বা পোহা খাচ্ছি, তার সাথে এক কাপ চা বা কফি, সেটা কিন্তু করলে একদমই চলবে না। কারণ চায়ের মধ্যে থেকে থাকা ট্যানিন, ওই পুষ্টি উপাদান, যেমন খাবারের মধ্যে যে পুষ্টি পদার্থগুলো থাকে, আয়রন বিশেষ করে আয়রন, সেটা কিন্তু শোষণে যথেষ্ট বাধা দেয়। তাই চা অ্যাটলিস্ট 45 মিনিটস আগে অথবা পরে খেলে ভালো হয়।
1: আচ্ছা, এখন তো একটা খুব শব্দ প্রচলিত যে ব্যালেন্সড ডায়েট, এই প্রসঙ্গে আপনি কি বলবেন?
0: ব্যালেন্স ডায়েট মানে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল।

0: বোতল এবং জল, এগুলো হচ্ছে উপকরণ। এই উপকরণগুলোকে একটা সমতা বজায় রেখে চলতে হবে। ধরুন একটা থালি, সেই থালিটাকে আপনি চারটে ভাগে ভাগ করুন, বা প্লেট সেটাকে চারটে ভাগে ভাগ করুন। এই চার ভাগের মধ্যে একটা পোর্শন আপনার ভাত বা রুটি বা মুড়ি এই সমস্ত, বা খই বা চিড়ে এই সমস্ত জিনিসগুলো থাকবে, আর একটা ভাগ হচ্ছে আপনার সবজি রাখা উচিত, এবং আর একটা ভাগের মধ্যে আপনার কিন্তু মাছ বা মাংস এরকম, আর আরেকটা ভাগ যেটা থাকছে তার মধ্যে কিন্তু শাক এবং ফল এই জাতীয় জিনিস কিন্তু যোগ করতে হবে, আর অবশ্যই জল।
1: আসলে আমাদের এই ব্যস্ততম জীবনে হয়তো আমরা গুছিয়ে এরকমভাবে খাবার হয়তো খেতে পারি না, তাহলে কি আপনি বলতে চাইছেন যে আমাদের যদি এরকম ব্যালেন্সড ডায়েট যদি না হয়ে থাকে তাহলে বিভিন্ন রকম রোগে আমরা কি আক্রান্ত হতে পারি?
0: অবশ্যই, দেখুন প্রতিদিনের শরীরে চাহিদা একটা কিন্তু সীমিত আছে, সেটা ICMR-এর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা RDA সবার কিন্তু আলাদা আলাদা, সবার ডেইলি অ্যালাওয়েন্স যেমন আলাদা আলাদা, সবার মাইনে যেমন আলাদা আলাদা হয়, আমার শরীরের চাহিদাও কিন্তু আলাদা আলাদা হয়। সবার শরীরে আয়রনের চাহিদা একরকমের হয়, ভিটামিন এ এর চাহিদা আছে, ভিটামিন বি এর চাহিদা আছে, ভিটামিন সি চাহিদা আছে, প্রোটিনের চাহিদা আছে, ফ্যাটের চাহিদা আছে, প্রতিটা জিনিসের কিন্তু যেমন চাহিদা আছে, সেই চাহিদাগুলো সাত দিন আপনি যদি ধরুন, সাত দিনের মধ্যে তিন দিন আপনি শুধু প্রোটিন খেয়ে গেলেন, বাকি চার দিন আপনি অন্য কিছু খেলেন না প্রোটিন ছাড়া, তাহলে আপনার বাকি জিনিসগুলোর ঘাটতি হলো। আবার ভাবুন যদি পরের সাত দিন আপনি শুধু কার্বোহাইড্রেট মানে ভাত খেয়ে গেলেন এবং কিছু ফল খেয়ে গেলেন, তাহলে আপনার বাকি জিনিসগুলোর ঘাটতি রইল। তাহলে এই যে ঘাটতিগুলো হচ্ছে, আমার কিন্তু চাহিদাটা প্রতিদিনের, প্রতিদিন আমার ভিটামিন মিনারেল এবং কার্বোহাইড্রেট প্রোটিনের চাহিদা পূরণ হওয়া উচিত, কিন্তু আপনাদের এই যে প্রতিদিনের ঘাটতিটা থেকে যাচ্ছে, এই ঘাটতিটা কিন্তু একটা বয়সের পর বিশেষ করে যথেষ্ট পরিমাণে ভোগায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের মেনস্ট্রুয়েশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই সময় শরীরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস তৈরি হয়, এবং সেই যে ভিটামিনের অভাবজনিত ঘাটতিগুলো আপনি তৈরি করে রেখেছেন, সেই অভাবজনিত ফলস্বরূপ আপনার কিন্তু অতি সহজেই হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, অতি সহজেই অসুস্থতা তৈরি হয়ে যাওয়া, রক্তাল্পতার সমস্যা তো লেগেই থাকে, এবং তাড়াতাড়ি বিভিন্ন রকম নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের সমস্যা, কনস্টিপেশন, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এগুলোতে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই এই ব্যস্ততম জীবনে 100% না হলেও যতটা সম্ভব আমাদের একটু ব্যালেন্স ডায়েট মেনে চলা উচিত, মানে হচ্ছে খাবারের থালির মধ্যে সমস্তটা বণ্টিত সমানভাবে হওয়া উচিত।
1: আচ্ছা, আমরা ভারতবাসী তথা আমরা সকলে কি এখনো পুষ্টিগত দিক থেকে পিছিয়ে আছি?
0: যথেষ্টভাবে পিছিয়ে আছি। আমার বাড়ির ছেলেটা একটু হেলদি, মানে অনেক বাবা মায়ের ধারণা হয় আমার ছেলেটা কিন্তু সুপুষ্ট, মানে আমার কোনো অভাব হবে না এবং ছেলেটা কোনোদিন অসুস্থ হবে না, বা আমার বাড়ির ছেলেটা খুবই রোগা ও মনে হয় কোনোদিন শরীর খারাপও হবে না, এরকম কিন্তু আমরা ভেবে থাকি। পুষ্টির সংজ্ঞাটা হলো নিউট্রিশন, একটা টার্মটাই হলো পুষ্টি, এটাকে ম্যালনিউট্রিশন মানে হচ্ছে একদম ওজন কমে যাওয়া প্রয়োজনীয়তা থেকে, আর ওভার নিউট্রিশন, ওভার নিউট্রিশন মানে হচ্ছে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। তো ওজন বেড়ে যাওয়াটাও কিন্তু একটা অপুষ্টির লক্ষণ। যখন ওজন বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাকীয় সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্ত বাচ্চার বা সেই সমস্ত ব্যক্তির, সেই কারণেই কিন্তু ওবেসিটি ধীরে ধীরে তৈরি হচ্ছে। তাই যাদের ওজন বেশি বা কম তারা এরকম ভাবার কারণ নেই, বা বিশেষ করে যাদের ওজন বেশি এরকম ভাবার কারণ নেই, আমার বাচ্চা খুবই সুস্থ আছে বা আমি খুবই হেলদি আছি, তাদের মধ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যা খুব বড় আকারে এবং খুব খারাপভাবে বিচরণ করতে পারে।
1: আচ্ছা আচ্ছা, আমাদের একটা ধারণা আছে বাড়িতে বাচ্চা ওভারওয়েট হয়ে গেছে, তাহলে ভাবি যে সে বোধহয় পুষ্টি তার শরীরে বেশি হয়েছে, তাকে একটু মাছ মাংস কম খাওয়াবো বা ডিম কম খাওয়াবো, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে, না আমাদের ধারণাটা ঠিক যে তাকে একটু কম খাওয়া দাওয়া করানোই উচিত?
0: না, বাচ্চাটা ওবেসিটি হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার প্রাথমিক কারণ হচ্ছে তার ফুড হ্যাবিট, মানে সে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে বা কোনো কিছু গেম খেলতে খেলতে খেয়ে নিচ্ছে, পরিমাণের থেকে বেশি ক্যালোরি সে কনজিউম করছে, অথবা সে মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করছে, মানে তার অজান্তেই বা তার পিতামাতার অজান্তেই সে কিন্তু দেখা গেল একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল বা চকলেট খেয়ে নিল, একটা গোটা চকলেট যেটা হয়তো তার একটু ছোট্ট পরিমাণ খাওয়ার, এক চা চামচ খাওয়ার উচিত ছিল, কিন্তু সে খেয়ে নিল একটা গোটা চকলেট বার, সেখানে কি হলো হঠাৎ করে তার এক হাজার ক্যালোরি, কিলো ক্যালোরি দরকার ছিল, সেই দিনই হয়তো 2000 কিলো ক্যালোরি তার শরীরে কিন্তু নিয়ে নিল। এই ডিপোজিশন হতে হতে বা এই জমা হতে হতে একটা সময় কিন্তু ওবেসিটি আসে, এটা হচ্ছে খাওয়া দাওয়ার মাধ্যমেই আসতে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে জেনেটিক, কারো বাবা মা ধরুন জন্মগতভাবে কেউ একজন মোটা ছিলেন, সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে অনেকেই জেনেটিক্যালি মোটা হতে পারেন। আর তৃতীয় নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং চতুর্থত হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে ফাস্টফুড খাওয়ার এবং মানে চটজলদি খাবারগুলো খাওয়ার টেন্ডেন্সি অনেক

0: এই বেশি থাকে
1: হুম
0: এবং তারা অন্য খাবারে আর অভ্যস্ত হয় না। আজকেই আমি একটা যেমন ছোট বাচ্চাকে পেলাম, তার 7 বছর বয়স, ওজন খুবই কম, তার মায়ের
1: আচ্ছা
0: বক্তব্য আমি এত কিছু বানিয়ে দিই কিন্তু বাচ্চা খেতে যায় না,
1: হুম
0: কিন্তু তার বাচ্চার পকেটে বন্দুকের মতো একদিকে বিস্কিটের প্যাকেট ভরা আছে, একদিকে চকলেট
1: আচ্ছা
0: পকেটে ভরা আছে।
1: হুম
0: তার যখন খিদে পাচ্ছে তখন কিন্তু সে বিস্কিট এবং চকলেটটা খাচ্ছে, খেয়ে তার খিদেটা মিটিয়ে নিচ্ছে।
1: হুম
0: তার যখন মেন খাবার সময় দুপুরে বা রাত্রে যখন মেন ভাত ডাল সবজি এই সমস্ত মিলে একটা খাওয়া উচিত, সেই
1: হুম
0: সময় কিন্তু তার আদর্শ খিদেটা থাকছে না। তো
1: হুম
0: এখানে প্যারেন্টিং একটা খুব বড় সাপোর্টিভ রোল প্লে করে, যে
1: আচ্ছা
0: আপনি কিভাবে আপনার বাচ্চাকে কেয়ারটেক করছেন। আর প্রতিদিন এখন তো ভিডিও গেম খেলার প্রবণতা বেড়ে গেছে মাঠে খেলার থেকে, তো
1: হুম
0: সবাই খেলে কিন্তু সবাই মোবাইলেই খেলে আর কি, বা
1: হুম হুম
0: কম্পিউটারে খেলে।
1: একদমই তাই,
0: এই এই জিনিসটাকে বাবা মাকে অবশ্যই বন্ধ করতে হবে, না হলে কিন্তু ওবেসিটি আটকানো খুবই মুশকিল। আর একবার থাইরয়েডে চেক করে নেওয়া উচিত, কারণ থাইরয়েডে সমস্যা যদি থাকে অনেক ক্ষেত্রেই ছোট অবস্থায়, তো সেক্ষেত্রে ওবেসিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে।
1: আচ্ছা ডাক্তারবাবু, সমস্ত বয়সের শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাদের এই আলোচনা শুনছেন। আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, পুষ্টির সঠিক বিন্যাস বজায় রাখতে জীবনের প্রতি স্তরে ঠিক কেমন ধরনের খাদ্যের অভ্যেস আমাদের মেনে চলা শ্রেয়?
0: জীবনের প্রতি স্তর শুরু হওয়া উচিত আমার মতে, এবং আমি সেটা খুব প্রাধান্য দিই, একজন গর্ভবতী মায়ের পুষ্টি থেকে। কারণ মা যখনই গর্ভবতী হচ্ছেন, সেই প্রথম দিন থেকে আমি যদি সপুষ্টি মানে পুষ্টিযুক্ত খাবারের মধ্যে মাকে রাখতে পারি, তার মধ্যে যে ভ্রূণ জন্ম নেবে সেই ভ্রূণকে কিন্তু সারা জীবনের জন্য আর কোনো রকম পুষ্টির অভাবজনিত সমস্যায় পড়তে হবে না।
1: আচ্ছা
0: আমাদের রাজ্যে বা আমাদের রাজ্য ছাড়া আরও অনেক রাজ্যে এই একটা সমস্যা কিন্তু খুব বড় সমস্যা, যেটার উপর সবার আমাদের আলোকপাত করা উচিত। গর্ভাবস্থায় মায়েদের একমাত্র খাবার ইচ্ছা একদমই থাকে না,
1: হুম হুম
0: অনেকে খেতে চানও না, বা অনেকে কি করেন, ওজন বেড়ে যাবে সেই ভয়ে খাওয়া দাওয়া করেন না। এর জন্য ভুক্তভোগী হয় কিন্তু ভিতরে
1: বাচ্চা,
0: বাচ্চা,
1: হ্যাঁ
0: ভ্রূণ ভুক্তভোগী
1: হুম
0: হচ্ছে।
1: হুম
0: এই ছোট অবস্থা থেকেই তার কিন্তু অভাব থেকে যাচ্ছে, এবং তিনি ভাবছেন, মা আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করবেন তখন হয়তো তাকে প্যাকেট জাতীয় ফুড কিছু খাইয়ে দেব, বা তখন
1: হুম
0: বেশি করে খাইয়ে দেব। না, সেইভাবে হয় না। প্রতিদিনের পুষ্টিটা কিন্তু কাউন্ট হয়, প্রতিদিন আপনি কি পুষ্টি নিচ্ছেন
1: হুম
0: সেই হিসেবে কিন্তু আপনার শরীর থেকে শোষিত হয়ে পুষ্টি পদার্থ আপনার বাচ্চার শরীরে যাবে।
1: আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন গর্ভাবস্থায় মায়েদের যদি অপুষ্টি থাকে সেক্ষেত্রে বাচ্চার উপরেও প্রভাব পড়বে?
0: বাচ্চার ওপরেও প্রভাব পড়বে, এবং সেই বাচ্চাটাই বড় হয়ে একদিন আমি আপনি এরকম হব,
1: হুম
0: আমাদের ওপরেও সেই প্রভাবটা কিন্তু বর্তাতে থাকবে।
1: আচ্ছা
0: অর্থাৎ আমার পুষ্টিটা নির্ভর করবে সম্পূর্ণভাবে আমার
1: হুম
0: মায়ের গর্ভাবস্থায় পুষ্টির ওপর, এবং আমি যখন বড় হচ্ছি তখন মানে আমার উইনিং পিরিয়ডটা, অর্থাৎ এই 0 থেকে 6 মাস হচ্ছে মায়ের বুকের দুধ খেতেই হয় ডেলিভারির
1: হুম
0: পর, এই 6 মাস বয়স পর থেকে যখন উইনিং বা বদলি খাবারে অভ্যস্ত করা হয়, এই বদলি খাবার আমাকে কতটা মাত্রায় ওই ব্যালেন্স ওয়েতে খাওয়ানো হয়েছে তার ওপর
1: হুম
0: কিন্তু আমার পুষ্টিটা নির্ভর করবে। এবার অনেক বাড়িতেই এরকম রেয়াজ আছে দেখেছি, বাচ্চার বয়স 2 বছর পর্যন্ত হয়ে গেছে,
1: হুম
0: সময় বাঁচানোর জন্য মা শুধু বুকের দুধই খাইয়ে যাচ্ছেন, বাড়ির
1: হুম
0: বদলি খাবারে অভ্যস্তই করেননি।
1: হুম
0: আবার অনেক অনেক মাই জানেন তারা কিন্তু 6 মাস বয়সের পর বদলি খাবারে অভ্যস্ত করে দেন। তো
1: আচ্ছা
0: এই বদলি খাবার অর্থাৎ বাচ্চাকে ন্যাচারাল খাবারের মধ্যে অভ্যস্ত করে দিতে হবে, এবং সমস্ত
1: হুম
0: পুষ্টিযুক্ত খাবার একজন পুষ্টিবিদের গাইডেন্স অনুযায়ী করে দিলে
1: হুম
0: ধীরে ধীরে আস্তে আস্তে সেই পুষ্টির চাহিদাটা কিন্তু তার মিটবে।
1: আচ্ছা
0: এই শিশু অবস্থায় এইভাবে মেটানো উচিত। যখন বাচ্চারা একটু বড় হয় তখন অনেক রকম খাবার খেতে শুরু করে, তখন
1: হুম
0: রঙিন বিভিন্ন কিছু জিনিস তাদের বিভিন্ন রকম প্রিপারেশন চেঞ্জ করে করে, সেটা গাজর হতে পারে, পেঁপে হতে পারে, বিভিন্ন রকমের ফল হতে পারে, শাক হতে পারে, সেগুলো সব একসাথে মিক্সড করে খিচড়ি বানিয়ে আস্তে আস্তে দিতে হবে, এবং সেই অভ্যাসটা তৈরি করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বাচ্চা প্রথমেই কিন্তু এক বাটি বা মানে অনেকটা পরিমাণ খেতে পারবে না, তাদের একটা
1: হুম
0: স্পুন থেকে শুরু করতে হবে, 1 চামচ খাওয়ানো থেকে শুরু করতে হবে, এবার
1: আচ্ছা
0: আস্তে আস্তে বাড়াতে হবে।
1: হুম
0: অনেক মাই কিন্তু প্রথমেই অনেকটা বেশি খাইয়ে দেন, খাইয়ে দিয়ে বলেন কি আমার বাচ্চা একদমই খেতে চাইছে না,
1: হুম
0: তার অভ্যাস, সেটা তো তার কাছে প্রথম নতুন প্রথম খাবার, তাই তাকে 1 চামচ বা হাফ চা চামচ দিয়ে শুরু করুন, আস্তে আস্তে সেটাকে বাড়াতে হবে। এবং বয়স
1: আচ্ছা
0: বাড়ার সাথে সাথে শরীরে চাহিদাও বেড়ে যায়, যখন শিশু থাকে, কিশোর থাকে, যখন একটু পরিণত বয়সের হয়, তারপর যখন আস্তে আস্তে অ্যাডাল্ট এবং বার্ধক্য অবস্থা আছে, প্রতি স্তরে কিন্তু পুষ্টির চাহিদা আলাদা আলাদা রকমের হয়, এবং
1: আচ্ছা
0: প্রতি স্তরে এই পুষ্টির চাহিদার মধ্যে যদি ঘাটতি থেকে থাকে
1: হুম
0: সেটা কিন্তু অবশ্যই সুদূরপ্রসারী আমাদের একটা
1: হুম
0: মানে ক্ষতির
1: ক্ষতি
0: কারণ
1: হতে
0: হয়ে
1: পারে,
0: যায়।
1: একদমই তাই। আর একটা বিষয় জানতে চাইছি যে সদ্যজাত সন্তানরা মায়ের স্তন্যপান যদি না করে পরবর্তীতে কি সে অপুষ্টিতে ভুগতে পারে?
0: অবশ্যই, মানে মায়ের প্রথম যে মাতৃদুগ্ধ যেটাকে কোলোস্ট্রাম বলা হয় সেটা তো অবশ্যই দেওয়া উচিত। অনেক জায়গায় এরকম অনেক ভ্রান্ত রীতি আছে যে ওটা নাকি বিষাক্ত জিনিস খাওয়ানো উচিত নয়,
1: হ্যাঁ
0: কিন্তু
1: হ্যাঁ
0: ওটা একদমই ভুল কথা। ওটা প্রাথমিকভাবে বাচ্চাকে দিতেই হয়, শিশুকে দিতেই হয়, এবং মায়ের বুকের দুধ সর্বোত্তম এবং মানে প্রকৃতির দেওয়া সর্বশ্রেষ্ঠ ব্যালেন্স খাবার, যেটার মধ্যে অনেক রকম উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং অনেক রকম নিউট্রিশন থাকে, যেই পুষ্টি উপাদানগুলো কিন্তু আর কোনোভাবে পাওয়া সম্ভব নয় রেডিমেড মিল্ক থেকে।
1: আচ্ছা,
0: তাই
1: তার
0: প্রাথমিকভাবে
1: কখনোই বাজারে প্রচলিত যে দুধ আছে কৌটোর দুধ সেগুলো
0: মায়ের
1: কখনোই
0: বুকের
1: হতে পারে না,
0: বিকল্প কিচ্ছু হতে পারে না।
1: ডাক্তারবাবু, একদম শেষের দিকে আপনার কাছে জানতে চাইবো, যারা ধরুন নিরামিষ আহারি তারা পুষ্টি যথাযথ কিভাবে পেতে পারে?
0: যারা নিরামিষ খাবার গ্রহণ করেন তাদের খাবারে নিরামিষ, প্রথমেই বলি নিরামিষ থেকে প্রোটিন জাতীয় যে উৎস, প্রোটিনের উৎস কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই বেশি থাকে। তার মানে এমন নয় কি নিরামিষ খাবারে নেই, নিরামিষ খাবারের মধ্যেও থাকে, কিন্তু নিরামিষ জাতীয় খাবার একটু পরিমাণে বেশি খেতে হবে সেই প্রোটিনের লেভেলটা, আমিষ প্রোটিনের লেভেলের সমতুল্য প্রোটিন আমায় পেতে গেলে নিরামিষ জাতীয় খাবার বেশি করে খেতে হবে। এবার কিসের মধ্যে থাকে? ডাল জাতীয় শস্য আমরা সবাই জানি, তো অনেক মানুষই বা অনেক ব্যক্তি বা অনেক পেশেন্টই আসেন, আমরা তো নিরামিষ আসি, আমরা প্রচুর ডাল খাই। আমি বলি আপনার ডাল কতটা খান, বলে এক বাটি খাই, আমার তো দুবাটি করে ডাল খাওয়া হয়ে যায়। এবারে আপনি একবার ভাবুন, বাড়িতে দুবাটি ডাল মানে কতটা ডাল হতে পারে? র ডাল 10 গ্রাম হচ্ছে আপনার কপালে জুটছে, তাই 10 গ্রাম ডালের মধ্যে জল মিশিয়ে ডালটা বানানো হয়, তাই এখানে কিন্তু সঠিক আপনি প্রোটিন পাচ্ছেন না। আপনাকে যদি শুধু ডাল খেয়েই বলেন যে আমি প্রোটিন নেব, তাহলে কিন্তু আপনাকে রীতিমতো 150-200 গ্রাম ডাল খেতে হবে, র ডাল, সেটাকে রান্না করে বা সিদ্ধ করে যে কোনোভাবে হোক বা ভিজিয়ে রেখে। অনেকে আবার বলেন যে সয়াবিন খাচ্ছি, সয়াবিন তোই খাই, 4-5 পিস খাই, পনির খাই, আমার এইগুলোর মাধ্যমে প্রোটিন চলে আসে, কিন্তু আপনাদের যারা খান নিরামিষ ভোজী যারা, তাদের কিন্তু এই পরিমাণটা খুবই কম। এদের মধ্যে অনেক রকমের ফাইটেট থাকে এই জিনিসগুলোতে, যেগুলো কিন্তু প্রোটিন অ্যাবজর্পশনে আমাদের বাধা দেয়, বা এর বায়ো অ্যাভেলেবিলিটি যেটাকে বলা হয় ইংরেজিতে, সেটা আমাদের কিন্তু খুবই বাধার কারণ হয়ে থাকে। তাই যারা নিরামিষ আসি তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় চেষ্টা করবেন ডালের পরিমাণ অ্যাটলিস্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষের 25-30 গ্রাম, মানে 50 গ্রাম হলে তো খুবই ভালো হয়, এবং সয়াবিন চেষ্টা করবেন 50 গ্রামের মতো রাখার। সয়াবিনটাকে ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে বানাবেন সবসময়, সয়াবিন থেকে ম্যাক্সিমাম প্রোটিনটা আপনি পেতে পারবেন। কখনো সেটাকে ফুটিয়ে সিদ্ধ করে নয়, প্রেশার কুকারে দিয়ে বানাতে হয় সয়াবিন সবসময়। মাশরুম প্রতিদিন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন, এবং মাশরুমকে সিদ্ধ করে নিয়ে জল ফেলে, কারণ মাশরুম থেকে অনেক ক্ষেত্রে বিষক্রিয়া তৈরি হতে পারে। এবং ড্রাই ফ্রুটস আছে, যেমন ছোট বাদাম, পিনাট বাদাম, আমন্ড বাদাম, পেস্তা বাদাম, এইগুলো কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। দুধের মধ্যে স্কিমড মিল্ক বা গুঁড়ো দুধ বা পাউডার দুধ, এটাও কিন্তু প্রোটিনের একটা আদর্শ উৎস, এবং এটা কনসেন্ট্রেট ফর্মে থাকে, অল্পতেই আপনারা প্রোটিন বেশি পরিমাণে পেতে পারেন। কারণ এখন লিকুইড দুধের মধ্যে অনেক রকম ভেজাল মেশানো থাকতে পারে, তাই দুধের থেকে ভালো হয় ছানা গ্রহণ করা, অথবা মিল্ক পাউডার হিসেবে মিল্ক গুঁড়ো দুধ খাবারে কোনোভাবে গ্রহণ করা।
1: তো আমরা জানলাম সুস্বাস্থ্যের চাবিকাঠি হলো পুষ্টি তথা খাদ্য। সকল শ্রোতাদের উদ্দেশ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সম্পর্কে আপনি যদি কিছু বার্তা দেন।
0: সকল শ্রোতাদের বলবো, এই ব্যস্ততম জীবনে খাবারকে কখনো ব্যস্ততার সঙ্গী করবেন না। খাবার খাওয়ার জন্য একটা মিনিমাম সময় রাখুন, অবশ্যই গোগ্রাসে কোনো কিছু খাবেন না। হাঁড়ি, ওড়ি, কাড়ি, এই তিনটে জিনিস থেকে বিরত থাকুন। হাঁড়ি মানে খুব তাড়াতাড়ি, ওড়ি মানে চিন্তা বা বিভিন্ন রকম স্ট্রেস নিয়ে খাওয়া, এবং কাড়ি ফ্রায়েড আইটেম এবং অতিরিক্ত তেলযুক্ত ভাজা পোড়া জিনিস, এই তিনটে জিনিস খাবেন না। এই তিনটে জিনিসই কিন্তু আজকালকার দিনে লক্ষ্য করেছি আমরা পেশেন্টদের মধ্যে যথেষ্ট রোগের কারণ হয়ে গিয়েছে। প্রতি বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে ওষুধ নির্ভর নয়, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে যারা আমরা এই পুষ্টি নিয়ে কাজ করি, আমাদের মেন উদ্দেশ্য হলো খাবারের মাধ্যমে আপনাকে সুস্থ রাখা, ওষুধ থেকে দূরে রাখা। তাই চেষ্টা করুন খুব বিপদে না পড়লে ওষুধের পাশে না যেতে। বাড়ির তৈরি খাবার বা নেচারই আপনার কিন্তু সুবিধা করতে পারে, এই বিষয়ে আপনাকে সহযোগিতা করতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, ডাল অবশ্যই রাখবেন। অনেকে এমন করেন যে রুটি খান, ভাত একদমই বন্ধ করে দেন, আবার অনেকে শুধু ভাত খান, রুটি খান না, এই রকম জিনিস করবেন না। খাবারকে মনোটোনিয়াস করবেন না, খাবারের মধ্যে ভ্যারিয়েশন আনার চেষ্টা করুন, এবং সেটা সবসময় যে দামি খাবার হতে হবে তাই নয়। আপনার বাড়ির গাছের একটা পেয়ারা বা আপনার গাছের পাকা পেঁপে সেই চাহিদাটা মেটাতে পারে, তাই এমন নয় আপনাকে দামি কোনো একটা ফল যেটা পাওয়া যাচ্ছে না সেটা কিনে বা অনলাইনে অর্ডার করে আপনাকে সেই চাহিদাটা মেটাতে হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিন ব্যায়াম জরুরি সবার জন্য, এবং জল সুনির্দিষ্ট করতে প্রতিদিন যার যেমন বডি ওয়েট সেটার অনুযায়ী 30-25 গণিত অথবা 30 গণ করে যতটা হয়, কারো 1.5 লিটার হতে পারে, কারো 1800 ml বা 2 লিটার, সেই জল কিন্তু

0: সবার খাওয়া উচিত।
1: অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের এত গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য।
0: সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।
1: আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আজ পুষ্টি সম্পর্কে আমরা আলোচনা করলাম পুষ্টিবিদ সুব্রত কর্মকারের সাথে। স্বাস্থ্যই সম্পদ, সেই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের। তাই সকলের সুস্থতা কামনা করে সুস্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুস্বাস্থ্য, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র। প্রথম গানটি লিখেছেন প্রণব রায় এবং সুর দিয়েছেন কমল দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র। এবারের গানটি কথা মোহিনী চৌধুরী।

আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্রের কণ্ঠে। এবারের গানটি গীতিকার সুবোধ পুরকায়স্থ এবং সুরকার কমল দাশগুপ্ত।

এবারের গানটি কথা এবং সুর কাজী নজরুল ইসলাম, শিল্পী জগন্ময় মিত্র।

কথা কন্যা বধু জায়া ভগ্নী পতিত ধারিণী স্বর্গ ফলিতা জাহ্নবী সমবেগে যাব পদ দলিতা পতিত ধারিণী স্বর্গ ফলিতা জাহ্নবী সমবেগে যাব পদ দলিতা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্রের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন গজল, শিল্পী ভারতী বিশ্বনাথন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল শিল্পী ভারতী বিশ্বনাথন, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন শিক্ষাঙ্গন থেকে।
1: নমস্কার, শুরু করছি শিক্ষাঙ্গন থেকে। আজ এই অনুষ্ঠানে আমরা আপনাদের শোনাব শিলিগুড়ি শহরের কবি সুকান্ত উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এর আগের দিন আমরা এই অনুষ্ঠানে শুনেছিলাম এই বিদ্যালয়েরই অনুষ্ঠানের প্রথম পর্ব। আসুন একটা সুন্দর বিদ্যা চর্চার পরিবেশে এই ছোট ছোট শিশুদের প্রতিভার সাক্ষী হয়ে থাকি আমরা সবাই। একটা

0: পাঁচজন এসেছি বিদ্যালয়ের হলঘরে। বিশাল হলঘরে বিদ্যালয়ের ছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের জন্য। এদের সাথে রয়েছে বিদ্যালয়ের একজন ছাত্র, আসলে আলাপ সেনে বিদ্যালয়ের সেই উৎসাহী শিক্ষার্থীদের সাথে। প্রথমে আমি তোমাকে তোমার কাছে এসেছি, তোমার নাম কি বলে?
1: অনুরাধা মণ্ডল।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
0: আচ্ছা, তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মাকাল শোনাবো।
0: আচ্ছা আচ্ছা, অনুরাধা তুমি অষ্টম শ্রেণীতে পড়ছো তো? আচ্ছা, তোমার সঙ্গে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার কোন বিষয় সবচেয়ে পড়তে বেশি ভালো লাগে?
1: আমার বাঙালি আর ইংলিশ।
0: আচ্ছা, বাংলা আর ইংরেজিতে তোমার সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে, তাই তো? কেন হঠাৎ বাংলা আর ইংরাজি ভালো লাগে? অঙ্ক ভালো লাগে না? ইতিহাস ভালো লাগে না?
1: না,
0: কেন?
1: অঙ্ক বুঝতে পারি না, ইতিহাসে অনেক সাল তারিখ
0: আছে। আচ্ছা, অঙ্কে একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, অঙ্ক নিয়মিত যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবো, ঠিক আছে? বুঝে বুঝে পড়বে। আচ্ছা, আজকে তুমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল কবিতাটা শোনাবে, এই তো?
1: মাকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল, গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ পড়তে সারা ছ মাস ধরে নাকাল। রেগে মেগে বললেন, বাদল নাম দিলে তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল গুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলো শুরু। হঠাৎ ছেলের মাদুন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু, নতুন নামের উৎসাহ তার বক্ষ দুরু দুরু। কোলের পরেই বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমাসে গাল দিয়েছেন বুঝিসনি তার মানে? রাখাল বললে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা তারা সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। তিনি নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেটা মাকাল ফলে আছে, বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে মাকাল আমি, বলে রাখাল দুয়াত তুলে নাচে। দুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চাল, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, নিজের পরে ঝুঁকে পড়ে খাতার পাতা তাই লাইন টেনে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায় নমস্কার।
0: বাহ, খুব সুন্দর অনুরাধা, খুব সুন্দর তুমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল কবিতাটা শোনালে, খুব খুব ভালো লাগলো আমাদের। আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তুমি এইভাবে আবৃত্তি চর্চা করো এবং আগামী দিনে আরও বড় আবৃত্তি শিল্পী হয়ে ওঠো, ঠিক আছে? আমরা এগিয়ে নিয়ে চলছি শিক্ষার মন থেকে অনুষ্ঠান। এবারে আমরা আমাদের সামনে পেয়ে গেছি এই বিদ্যালয়ের প্রাক্তনী এক ছাত্রীকে, আলাপ করে নিই তার সাথে। তোমার নাম বলো?
2: দেবস্মিতা ব্যানার্জি।
0: তুমি বর্তমানে কি করছো?
2: আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, আর তার পাশাপাশি যে আবৃত্তি
0: আবৃত্তি করছো, অর্থাৎ তুমি এবছর 2025 সালে এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বের হয়ে গেছো, এই তো? আচ্ছা, তুমি কোন কলেজে পড়ছো?
2: শিলিগুড়ি কলেজ।
0: কোন বিষয়ে?
2: বাংলা বিষয়ে।
0: আচ্ছা, তুমি শিলিগুড়িতে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছো। আচ্ছা দেবস্মিতা, তুমি এত বিষয় থাকতে হঠাৎ বাংলা বিষয় নিয়ে পড়াশোনা কেন করছো?
2: বাংলার প্রতি, সাহিত্যের প্রতি আমার একটু টান আছে, একটু
0: আগ্রহ আছে।
2: হ্যাঁ, আবেগ আছে ভীষণ। ছোটোবেলার থেকে গল্পের বই, তারপরে কবিতা ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে কবিতা বলে আসছি, ভীষণ ভীষণ ভঙ্গিমা করে কবিতা বলছি, স্যারদের স্যার ম্যামদের কাছে শিখেছি। সেই মানে সেই সূত্রে শোনা থেকে, স্মৃতি থেকেই আমার আগ্রহ জন্মেছে যে আমি বাংলা বিষয় নিয়ে পড়বো। আমি আরও গল্প, আরও কবিদের সম্বন্ধে জানবো, কবিতা সম্পর্কে জানবো।
0: আচ্ছা, তোমার প্রিয় সাহিত্যিক কে?
2: আমার প্রিয় সাহিত্যিক, আমার তো
0: মানে কার লেখা পড়তে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে?
2: শরৎচন্দ্র
0: চট্টোপাধ্যায়।

0: কেন হঠাৎ শরৎচন্দ্রের প্রতি তোমার আকর্ষণ অত বেশি? মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার প্রতি তোমার আকর্ষণ অত বেশি কিভাবে তৈরি হলো?
1: তার গল্প বই নানান লেখা পড়ে আমার ভীষণ ভালো লাগে ওনার পড়া গল্প।
0: কি আজ আমাদের কি পরিবেশন করবে?
1: আমি কন্যা শ্লোক কবিতাটা মল্লিকা সিং গুপ্তের লেখা পরিবেশন করবো।
0: বেশ,
1: কন্যা শ্লোক কবি মল্লিকা সিং গুপ্তের লেখা এই আবৃত্তিটি আজকে আমি সকলের সামনে তুলে ধরব। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গে দেব পুরুষ গণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণবেদীকে সন্নিধানে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগর ও কাগুল হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবী প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী তোমাকে সালাম। দুর্গা স্বরণ বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান সটে, সর্বশিক্ষা অনুযায়ী প্রবৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে

0: শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে, হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশ ছেড়ে হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণের অবস্থিতে পণ্যব্রতে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণের অবস্থিতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পড়বে, নয় নয়, আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোল গাল নেই, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আলিম বলিনি। আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোহন জানে আমা বর্ষার আধেরা। আমার দুর্গা মহিতর জুড়ে নগ্ন মিছিল হাতে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা তেষণ ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রত পন্থে শিক্ষাব্রতে কর্মযোগে রান্নাঘরে আতির ঘরে মা তুঝে সালাম, অগ্নিক পথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণীর সামনে দাঙ্গাক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম।
1: অসাধারণ দেবস্মিতা, তুমি আমাদের মল্লিকা সেনগুপ্তের লেখা বিখ্যাত একটি কবিতা কন্যা শ্লোক আবৃত্তি করে শোনালে। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তোমার পরিবেশনা। সব থেকে বড় কথা কি জানো, এই যে আজকে চারদিকে মেয়েদের প্রতি এত লাঞ্ছনা হচ্ছে, সর্বত্রই আমরা নিরাপত্তার একটা অভাব বোধ করি, তাই না? এই যে চারদিকে এত অমানবিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে, তাই তো? আমাদের এখন মনে হচ্ছে নিজেদেরকে নিজেদেরই সুরক্ষিত রাখতে হবে, কারণ চারদিকের পরিবেশটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর পরিবেশকে, অর্থাৎ যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি, সেই দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে অবিশ্বাসের পাত্র হয়ে উঠছে। তো এই যে চারদিকে একটা অমানবিক অস্থির পরিবেশ তৈরি হয়েছে, তোমার কি মনে হয় কিভাবে আমরা মেয়েরা নিজেরা নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচাতে পারি?
0: বিপদ তো সব জায়গায় আছে, আমাদের তো বাড়িতেও বিপদ, বাইরেও বিপদ, আমাদেরকে সব জায়গায় নিজের সতর্কতা নিজেকেই দেখতে হয়। আমরা প্রাচীন কাল থেকে নারী নির্যাতনের কথা শুনে আসছি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, না
2: সে মহাভারতে দ্রৌপদী বা রামায়ণে সীতা এক হয়েছে,
0: হ্যাঁ সেখান থেকে শুরু হয়েছে। এই যুগে আর কেন নারী বাদ যাবে? কিন্তু সব দিক থেকে সবাই, যেমন মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ ছিল, রামায়ণের যুগে হনুমানজি ছিল, কিন্তু এই যুগে আমরা সেরকম পাবো না কাউকে। তাই নিজের সতর্কতা নিজের মধ্যে, নিজের মধ্যেই শ্রীকৃষ্ণ, নিজের মধ্যে।

0: তাই নিজের সতর্কতা নিজের কাছে, বিপদ তো চারিদিকেই আছে।
1: আছে বা খুব সুন্দর দেবস্মিতা বলেছে ও ব্যাখ্যা করে খুব সুন্দরভাবে নিজের মতো করে বলেছে যে কীভাবে মেয়েরা মেয়েদের নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারে সবার আগে, তাই না? নিজেদের অস্ত্র নিজেদেরকেই ধারণ করতে হবে। তো দেবস্মিতা, তোমার আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি এভাবেই বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, তুমি নিজেও কিছু সৃষ্টি করো। লেখালেখির প্রতি তোমার আগ্রহ আছে তো?
0: হ্যাঁ।
1: আচ্ছা, বাহ, তোমার এই সাধনা অটুট থাকুক, তুমি আগামী দিনে আরও উন্নতি করো, আরও সুন্দর আবৃত্তি পরিবেশন করো বা আবৃত্তি নিয়ে তুমি আরও চর্চা করো। তোমার জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবারে আমরা শুনব বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত সমবেত সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ আমাদের সমবেত সঙ্গীত পরিবেশন করবে পল্লবী বর্মন, রাহি পাল, অনুপমা মণ্ডল, মনীষা রায়, মৌসুমী রায়। এদের সাথে তবলায় সঙ্গত করবে স্বয়ংদীপ সর্দার।

0: অসাধারণ, খুব সুন্দর তোমাদের পরিবেশনা। তোমরা এরপরে কি শোনাতে চাও বলো?
1: জাগরণে যাই
0: বিভাবরী, বা খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত এবার ওরা আমাদের পরিবেশন করে শোনাবে।

0: খুব সুন্দর তোমাদের পরিবেশনা, জাগো রানে যাই রে ভাগরি, একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমাদের আজ পরিবেশন করে শোনালো এই বিদ্যালয়ের ছাত্রীরা। এদের সঙ্গে খুব সুন্দরভাবে তবলায় সহযোগিতা করেছে বিদ্যালয়ের ছাত্র স্বয়ংবীর সরকার। এরপর তোমরা কি শোনাবে বলো?
1: আচ্ছা, তোমাদের নাম বলো?
2: রাহি পাল।
1: তোমার?
2: পল্লবী।
0: আচ্ছা, রাহি আর পল্লবী আমাদের এরপরে কি শোনাবে? মায়া বন বিহারী রবীন্দ্রসঙ্গীত। এই তো স্বয়ংবীর, তুমি তবলায় সংগত করবে।
1: বেশ।

0: বাহ, একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত মায়া বনবিহারিণী আজ আমাদের পরিবেশন করে শোনালো এই বিদ্যালয়ের ছাত্রী রাহি পাল এবং পল্লবী বর্মণ। এদের সঙ্গে তবলায় সহযোগিতা করেছে সায়নদীপ সরকার। বাহ, তোমাদের পরিবেশনা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করছে, এই যে তোমরা এত সুন্দর সুন্দর গান পরিবেশন করছো, আবৃত্তি নাটক করলে, মানে বিদ্যালয়ের নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকারা তোমাদের এই বিষয়ে উৎসাহিত করেছেন বা তারা তোমাদের অনুশীলন করিয়েছেন। আমি জানতে চাইছি তোমাদের বিদ্যালয়ে কোন শিক্ষিকা তোমাদের এই অনুশীলনে সাহায্য করেছেন? গানগুলো
1: সোমা ম্যাম।
0: আচ্ছা, সোমা ম্যাডাম তোমাদের এই গানগুলো শিখিয়েছেন, এই তো? তাহলে তিনি অনেক পরিশ্রম করে তোমাদের আকাশবাণীর জন্য একটা সুন্দর অনুষ্ঠানের জন্য তোমাদেরকে তৈরি করেছেন। সোমা ম্যামকে আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সায়নদী, তোমার তবলা বাদন আমার ভীষণ ভালো লেগেছে।
2: তুমি কোন ক্লাসে পড়ো?
0: আমি মেয়েটি করি।
2: আচ্ছা,
0: তুমি তবলা কোন মানে কত বছর বয়স থেকে শিখছো?
2: আমার যখন 5 বছর তখন থেকে আমি বাজাই তবলা।
0: তুমি বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করো? আচ্ছা, তুমি তবলায় কি বাজাতে পারো?
2: না, আমি তবলা দাদরা কাহারবা তারপরে লহরা।
0: লহরা আমাদের বাজিয়ে শোনাতে পারবে?
2: হ্যাঁ,
0: বাজাও দেখি।

0: বাহ, খুব সুন্দর। এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শায়নদীপ সরকার আমাদের খুব সুন্দর তবলা লহরা পরিবেশন করে শোনালো। শায়নদীপ, তুমি নিয়মিত তবলার এভাবে অনুশীলন করে যাও এবং আগামী দিনে একজন অনেক বড় মাপের তবলা শিল্পীতে পরিণত হও। এটা আমাদের তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা রইল। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ আমাদের কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজীব দাস স্যার আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবে। রাজীববাবু, প্রথমেই শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং নমস্কার জানাই। আপনি আজ আমাদের কি পরিবেশন করবেন?
1: আমি আজ চারণ কবি মুকুন্দ দাসের লেখা একটি দেশাত্মবোধক গান গানটি একসময়ের জাগরণমূলক গান। সবাই আমরা জানি যে চারণ কবি মুকুন্দ দাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের উদ্বুদ্ধ করতেন বিভিন্ন জায়গায় গিয়ে যাত্রার মাধ্যমে, গানের মাধ্যমে। তো মুকুন্দ দাস হচ্ছে তো এই গানটি একসময় সাড়া ফেলেছিল বিপ্লবীদের মধ্যে, কারণ এই গানটির মধ্যে আমাদের যে জন্মভূমি তার যে রূপ সেটি তুলে ধরেছেন, যাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে আমাদের দেশপ্রেমীরা বদ্ধপরিকর ছিলেন এবং তারা নিজেদের আত্মবলিদানও পর্যন্ত করেছেন। তো সেই গানটি শোনাচ্ছি, আর এটি ক্লাস এইটের বইয়ে পাঠ্যও আছে, সেই সূত্রে ছাত্রদের শোনাচ্ছি গানটি এবং ছাত্রদের কাছ থেকেও আশা করছি গানটি পড়ার। তাহলে শিক্ষার্থীরা রেডি তো? আমার সঙ্গে গাইবে ধ্রুব পথটা। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। ভয় কি মরণে মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। তাথই তাথই থই দৃদিনি দং দং, তাথই তাথই থই দৃদিনি দং দং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। ভয় কি মরণে দানব দলনে হইন মাদিনী, দানব দলনে হইন মাদিনী, আর কি দানব থাকিবে অঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকে থাকিবে প্রাণ না যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ না যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। ভয় কি মরণে তাথই তাথই থই দিলি দিলি দং দং, তাথই তাথই থই দিলি দিলি দং দং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। নইয়ে কৃপান হৌরে আগুয়ান, নইয়ে কৃপান হৌরে আগুয়ান, নিতে হয় মুকুন্দরে নিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দরে নিয়রে সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি নেচেছে আজ সমর রঙে। ভয় কি মরণে
0: অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে জেনে রইল অসংখ্য ধন্যবাদ। আমরা চালিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। আজ আমরা কবি সুকান্ত

0: বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শুনছি। এবারে আমরা শুনব বিদ্যালয়ের অপর ছাত্রী, তোমার নাম কি বলো?
1: ভূমিকা সরকার।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: অষ্টম শ্রেণীতে।
0: আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় বিষয় কি?
1: ইতিহাস।
0: বাহ, কেন হঠাৎ ইতিহাস তোমার এত প্রিয়?
1: আমার ইতিহাস জানতে খুব ভালো লাগে।
0: আচ্ছা, তুমি আগামী দিনে বড় হয়ে কি হতে চাও?
1: সে ব্যাপারে এখনো কিছু ভাবা হয়নি।
0: কেন, তোমার কি কি হতে ইচ্ছা করে? দিদি মনিদির মতো হতে ইচ্ছা করে? মাস্টার?
1: হ্যাঁ, খুব ভালো।
0: তাহলে তুমি বড় হয়ে
1: শিক্ষক শিক্ষিকা হবে না প্রশাসনিক লাইনে যাবে? WBCS অফিসার বা কিছু? না, শিক্ষক শিক্ষিকাদের বেটার অপশন মনে হয়।
0: আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তুমি আজ আমাদের কি শোনাবে?
1: আজ আমি করে শোনাবো বিদ্রোহী কাজী নজরুল ইসলামের লিচু চোর। লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হতে না আসতে গিয়ে ইয়া বড় কাছে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে করেছি সরাদ জোরে, পড়বি পর মালির ঘরে সে ছিল কাছের আরে, প্যাটা ভাই বড় নচ্ছার দুমাদুম গোটা দুচ্ছার, দিনে খুব কিলো ঘুষি একদম চড়ছে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাবার চাগিয়ে কাপড়, লাফিয়ে বিঘ্ন দেওয়াল দেখি এক ভিটলে শেয়াল, আরে ধর শেয়াল কোথা দেবতা দাঁড়িয়ে ওঠা, দেখি যে আটকে ওঠা কুকুরের চললো ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিরে ফুকর গড়ে ঢুকি গিয়ে পোষেদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফির কান মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খেছা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি বলিস ফের হফতা তবা না খত্তা।
0: বাহ, অসাধারণ ভূমিকা। তুমি আজ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করে শুনিয়েছ। তুমি এইভাবেই আবৃত্তি চর্চা চালিয়ে যাও, আগামী দিনে তুমি আরও অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। ঠিক আছে, আমাদের
2: আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন শিক্ষাঙ্গন থেকে, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক গায়ন, শিল্পী NR প্রশান্ত। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: based on a four-pillar approach aimed at dismantling narcotics networks. Mr. Shah was addressing a press conference at Panaji in Goa. He said a drug-free youth will play a crucial role in achieving the vision of a developed India by 2047.
1: 2029.
2: We have prepared a roadmap to make India drug-free by 2029. We have identified the period from 2026 to 2029 as a mission mode period with clearly defined timelines and targets. Our vision document is based on four key pillars. First, intelligence and operations-based enforcement. Second, effective control over precursors and synthetic drugs. Third, demand reduction and harm reduction. And fourth, capacity building and cooperation.
0: Vice President C.P. Radhakrishnan today urged students to stay away from drugs and restrict social media usage. He called upon youth to stay healthy and disciplined lives and contribute towards building a drug-free India. He also advised students to use social media constructively and not allow it to consume excessive time. Mr. Radhakrishnan was addressing the convocation ceremony of Sri Manta Sankaradeva University of Health Sciences at Guwahati in Assam. The Vice President reached Guwahati today on a two-day visit to Assam. Earlier in the day, Mr. Radhakrishnan addressed the Golden Jubilee celebrations of Geeta Nagar College in Guwahati. Indian Space Research Organization ISRO has issued a clarification on reports circulating in the media regarding the speculations and misinformation that there is an attempt to privatize ISRO or reduce its role. In a social media post, ISRO said that it will neither be privatized nor will its importance be diminished. It added that participation of the private sector in space is aimed at enabling ISRO to focus even more strongly on the next generation of India's space program while industry scales up mature technologies and capabilities. ISRO said the space sector reforms aims to create a larger, stronger and globally competitive Indian space ecosystem. It also said the reform should therefore be seen as ecosystem expansion and capability multiplication rather than privatization. Union Science and Technology and Earth Sciences Minister Dr. Jitendra Singh has called for taking country's rapidly expanding startup ecosystem beyond the metropolitan centres. He also stressed on creating stronger linkages between sciences, startups and industry to accelerate the journey of indigenous technologies from laboratories to the marketplace. In badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty clinched their maiden title at the China Masters in Shenzhen today. The Indian duo defeated China's He Ji Ting and Ren Xiang Yu by 11-21, 21-13, 21-17 in the summit clash to secure country's first ever title at the tournament. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা। 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস এবং তারপরে চাষবাসের টুকিটাকি। 6:30 আরোগ্য। 6:35 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী শাশ্বতী দাস। 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন চট্টোপাধ্যায়। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি শিল্পী পুরবী দত্ত। 8:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

সকাল নটায় আধুনিক গান, শিল্পী ইলা বসু। 9:30 ভজন শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন। 10:00 শুনবেন আমার গ্রাম আমার দেশের কথা। 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথায় কিছু গানে। 11:30 বিদ্যার্থীদের জন্যে বিষয় দশম শ্রেণীর ইংরেজি। পাঠদান করবেন তারাপদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ শৈব। 12:00 কথায় সুরে। 12:37 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। 1:00 মহিলা মজলিশ। 1:45 শুনবেন ভাবাইয়া শিল্পী শাশ্বতী দাস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকালের অধিবেশন শুরু হবে 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।